আকাশবাণী আগরতলা, আজ বুধবার, 17-ই আষাঢ় 1948 শকাব্দ, 23-ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 8-ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার, অর্থাৎ 1269 কিলো হার্জে। আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআর শোনা যাচ্ছে, একই সঙ্গে ফেসবুক ও ইউটিউবে। আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন সরাসরি অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 মিনিট 10 সেকেন্ড।

0: সুভাষিত। আজ শুনবেন চিত্তরঞ্জন দাশের রচনা থেকে পাঠ।
1: জোন্স সাহেব বলেন যে ভারতবর্ষের 31 কোটি অধিবাসীর মধ্যে অতি সামান্য কয়েকজন লেখাপড়া জানে। আমি মানিয়া লইলাম। ইহা দ্বারা তিনি আমাদিগকে বুঝাইতে চাহেন যে যাহারা লিখিতে পড়িতে জানে না তাহারা অযোগ্য। তাহাদের নিজেদের কোনো বিবেক বুদ্ধি নাই, কোনটা ভালো আর কোনটা মন্দ তা তাহারা বিবেচনা করিতে পারে না। কিন্তু আমি সে কথা মানি না। অবশ্য ইউরোপের কথা বলিতে পারি না, তবে আমাদের দেশের বহু নিরক্ষর ব্যক্তিকে জানি যে তাহারা ব্যবসা বুদ্ধিতে বেশ পরিপক্ক। কে তাহাদের মঙ্গলাকাঙ্ক্ষী ও কে তাহাদের শত্রু তাহা তাহারা বেশ বুঝিতে পারে। স্যার আর্চি বার্কমায়ার অথবা আমাদের কেহ তাহাদের বন্ধু কিনা তাহা তাহারা ভালোরূপই জানে। সে কথা বুঝিবার বিচার বুদ্ধি তাহাদের যথেষ্টই আছে। আর যদি তাহারা মূর্খ বর্ণ জ্ঞানহীন বলিয়া তাহাদিগকে উপেক্ষা করিতে চাহ, তবে আমি বলিব, এতদিন কেন তাহাদিগকে মূর্খ করিয়া রাখিয়াছ? 150 বৎসরের শাসনের পরও যদি দেশের জনসাধারণ অশিক্ষিত রহিয়া থাকে, নিজেদের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতাই তাহাদের না থাকে, তবে এত দীর্ঘকাল ধরিয়া গভর্নমেন্ট কি করিলেন? শুধু এই ব্যাপার উপলক্ষ করিয়াই বলিতেছি, আমাদের বর্তমান শাসন নীতির সংস্কার যে অবশ্য প্রয়োজনীয় তাহা স্বীকার করিতেই হইবে। এই

0: শাসননীতি পরিবর্তন হওয়া চাই। আমার দৃঢ় বিশ্বাস, শাসনরীতি পরিবর্তন ঘটিলে, স্বায়ত্ত শাসন প্রবর্তিত হইলে অদূর ভবিষ্যতে ভারতবর্ষের এমন অবস্থা ঘটিবে যে ভারতের কোনো স্থলে একটি নিরক্ষর লোকও দেখা যাইবে না। আমি নিশ্চয় করিয়া বলিতে পারি, আমাদের মঙ্গলার্থে আমাদিগকে যদি ক্ষমতা দান করা হয়, তাহা হইলে অচিরে আমাদের দেশের লোক পৃথিবীর অন্যান্য স্থানের অধিবাসীর অপেক্ষা উন্নত মনা বলিয়া পরিগণিত হইবে। আমাদের দেশের জনসাধারণ অশিক্ষিত বলিয়াই আমরা এমন প্রবলভাবে স্বায়ত্ত শাসনের দাবি করিতেছি। আমরা সর্বদাই বলিতেছি আমাদের ক্রমোন্নতির পথে বাধা পড়িতেছে, আমরা বলিতেছি আমাদের শিশু জাতীয়তার কণ্ঠ রোধ করা হইতেছে। আমাদের দেশে একদিন যে উন্নত শিক্ষার প্রচার ছিল, আমরা সেই শিক্ষা, সেই জ্ঞান ভাণ্ডারের উত্তরাধিকারী। যে আধ্যাত্মিকতার অনন্ত ভাণ্ডারের চাবি আমাদের হাতে আছে, আমরা তাহার দ্বার মুক্ত করিয়া সমগ্র বিশ্ববাসীকে সেই অপূর্ব ভাব সম্পদ বিলাইতে চাই। সেই অগ্নিকে আমরা পুনরায় প্রজ্বলিত করিতে চাই, স্বায়ত্ত শাসন ব্যতিরেকে তাহা সংসাধিত হইবার নহে। যিনি এখন স্বায়ত্ত শাসনের পক্ষে দাঁড়াইবেন, তিনি ভারতীয়ই হউন বা ইউরোপীয়ই হউন, তিনি মনুষ্যত্ব ও দেবত্বের অনুবর্তক বলিয়া মনে ভাবিব। এ দেশবাসী ইংরাজগণের সে সুবর্ণ সুযোগ রহিয়াছে।
1: সুভাষিততে আজ শুনলেন চিত্তরঞ্জন দাসের রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান হায়ুনি ঘোরাং।

0: 똥 템랑 똥끄상 똥탈 어달 탐니 탄산어 버럭 저더니 비신거나 이쇼 에바 폴라 그 타르동고 보나카리 তাই যতন ইমাং তাই মায়া খরকসা নাস্তিক বরক খাইরিক মঙ্গনাং বরক অঙ্গিমান ফিয়া ধার্মিক এবা তংথার নি বরক ব খরকসা খাইরিক মঙ্গনাং বরক নাসানাংনাই সাক সাক নি বসাবত নি বাগৈ কালাইমানি ন কতর এবা কুচুক বেরামনি কানমুহনি মানিয়া তামনি হুম্বা অব হাইবা মাল মাতা রক খাই মনসু রক জেসুক কালায় বরব আসুকন খাবাইন বসাবতী বাকে কারলায় অমাহাকে কালাইমানি সয় হামজুক মূল সিনিমু হই সাই মানিয়া বুনি হামক্রাইন টংথার বৈন সাতক পিতক খাইমানি সেলেং এবা পাপ ফান তাই কিরিয়া তমুং নংখা তংকথার ফান কেচেন কিরিমুং লাচিমুং নংখা তং সেলেং ফিয়কজাক ইয়কজাক নংখা তংথার চবজাক খাজাক অংখা তং সেলেং এবা পাপ বৈন হামজাকমানি নংথার বৈন নাচনামানি অংখা তং সেলেং ঈশ্বর তাই সাক সাকনি ফলান পৈতু খাইমানি অংখা তংথার ঋষিত ইমানি খা সুমচক এবা বাপ হাজাগ দাল বিদাল তংথারনি বিজাব তংথান তংমানি তাই তংথান মাননি লামা ফুনুগ আসুক যারা হায়ুনি খরংসং পুলিয়ানো খালাকিয়া ককাহাম স্বামী বিবেকানন্দ সাইথ্রংমানি ককরক হায়ুনি খরংসং তাবুক খালায়নে তিরিনি সালো লাইবম তাম পাতিমং তং আবরং রুগৈ লাইবমনি খতল এবা ব্লাইও সুং উফলি থাকলাইয়ানে তাবুক
1: আও তিনি।

0: ஹலோ, லைப் மொத்தம் அப்பாத்தி முத்தோங் அப்புறம்னு இருக்கை லைபமணி கோத்தலோ எப்பா பிளாயோசும் உப்பிலி தாங்கல என்ன தகு
1: ஆ தினி தினி நீ ஷாலோ சிங் லை தாங்க ஜராரோ எபா லைபுமாவோ বমাহাই পাতি মুরুক নই তো খাই তং এবার তিনি তামি পাকে মুই তো খাই সকি তং আবন রুগিনাই ককিসা শিলাই না তিনি জুলাই তালনি শাল চার এবা আট তারিখ জুলাই তালনি তিনি শাল তামরক আবরণ রুগে চেঙ্কিসা শিলাই না শাসাই চুকু রাচি চার বিশিনি তিনি নেহাই শাল পশ্চিমবঙ্গনি ফিল চুকু মন্ত্রী অকরা তং লাগনাই জ্যোতি বসুনি আছে মানে শাল নি মুইতো খাই সকি তঙ বিনি আছে মানে ও শাল নো বেলাই নো লুকুর খাব মুইতো খাই তন তিনি নে ও শাল আবনু কারে শাশাই চুকুরা স্নেচি নেই বিশিব মুঙ্গডাং ক্রিকেট থাংনাই করং সৌরভ গাঙ্গুলি বিনি মুতিনি আছে মানে শাল নি নেই মুইতো খাই সকি তঙ ব ক্রিকেট নি হাফারো বেলাই নো মু খাইলেন খাইলেন খরকসা এবার তাবুক ফানো ব বেলাইন মানজুই দংখ ও থাই বি আছে মা শালন বেলাইন লুকুর খহম তো তমখাইন ও শালন পালাই তঙ এবার মুই তো খেলালাই তংলাই আপনো করে সাই চুকুর আছি চার বিশি ও বারো থাক কতনি সংবিধান তৈ নেই তাই সা স্টাম্পিনা নওয়ান সুগী মন্ডেকু রিপোর্ট রমানি শাল হানিব তিনি মই তো খাই সকি তঙ আপনারি যুক্তরাষ্ট্র পইলা এয়ারফোর্স বুড়ি রকম শীতক চাকমানি শাল হানিব তিনি মই তো খাই সকি তঙ তিনি নিহাই শালনো নাইনটিন নাইনটি বিশিব আর্জেন্টিনানো ম্যাচানি ওয়েস্ট জার্মানি ওয়ার্ল্ড কাপ ইটালিয়া কপ্লাই মানে শাল হানিব তিনি লোকরক মই তো খাই তংলাই দুই হাজার ছয় বিশিনি ব্রৈচি ব্রৈ বিশিরমৈনাই খলবজাক তংমা ইয়া গল ভারত তাই চিননি আরি নাথুলানো তেইসা ফিয়গ্রজাক মানে শাল হানিব তিনি ও শালন লুকুরক মুই তো খাই তংলাই আসুক জোড়া সং খালাই
0: তাই তংখ লাইব মানে শাল নিলাই তিনি শালন সেই ব্রীরা চকুসিনি ইংরাজি বিশ্ব বাস্কো দে গামা পর্তুগিজনি খরকসা নাবিক এবার রংচালনা করং ব লিসবন নিসিমি ভারত হানি বাকি ফাইনা চেঙ্গ এবার অঙ্কনা চেঙ্গ তৈনি লামা এসিয়া ও ফাইনা বাকি বন সুখান ফুনুব তিনি সালন সিনজো আবে নিশাই নিজে সিনি ইংরাজি বিশ্ব জাপাননি গসাম মন্ত্রী বক্রক সিনজো আবে তিনি সালন বরক হামবের গাই সেলাই কগৈ বেথার জাগ তিনি সালন ভারতনি গসাম মন্ত্রী বক্রক চন্দ্রশেখর সিংনি থৈমানী সাল এবার লংমা চংমানী সাল নৈশাই সিনি ইংরাজি বিশু তিনটি সালন বং বসাগ আপনারাই তিনি জলাইতালনি সাল চালনি সাল পালাজাক দঙ্গ ম্যাট 2.0 সাল অম অঙ্ক এবার ম্যাথ তাই টেকনোলজি নি থানজা খাই মানে কেসে হায়ং রগই ও সালনা পালাজাকি দঙ্গ আপনার তিনি স্কাউট ডে হেমব পালাজাগ সেভর দ্য কমিক আপকমিং ড্রামা হানি ও সালনা পালাজাক দঙ্গ তাম হম্বা

0: bathani mong kaisa chini o tipra haste ba kothong koi phol magting dalsa tai kumon ka ba belai kothok bathai amasung jotona shio koi phola tongo peptin amo borok ni chamung hazam eba gelalani phanna bangrobo chini haste tipra bo dakti bathai darugnai tai bathai ni bisingo koi phol dalsa tai o koi phol eba kokya belai kai kanke belai rang bishoy basang काम के आदि नहीं मनो सिनी तीव्र हानि नवती बार कोके अब कोई फल कन्या न बगे पहले कहम चीनी हस्ते नहीं हाथे हल पर को कोई फल पहले कहम अंगो कोई फल दल भी दल बेरम नहीं बजात अंगो अमरों कुंखा हानि दियो राजी वाशिंगटन शिलोन हार प्लॉंग कोयंबतूर अकरोक कोई फल न संग साराकलाई अब পলিবেক জারাকলাই কাইমানো বেমার করেই কয়ফল ফাংনি বথানি বসলিনো থাপলা ফুলই তৈ কাহামবাই সই সাকলম ফানানি মানানাই ডাক দেখে কয়ফল বসলিনো না কাঙ্কে হামপুগ কয়ফল বসলি সাল কবাংনে ইনখা কবা আসক চারা আসাই থিয়া বসলিনো মুসুক সতি বাই হরচা চমই না কাঙ্কে সারা কাহাম আসাইও সারা ক্লাইমানিন বিনি থাইনো কিছু কুসুক খ্লাই হায়াকবা পলিবেক সং সারা খ্লাইমেন সারা খ্লাইপুরু জৈবসর এবা কম্পসর এবা কাহাম কুক মুসি কষক রুবুইনে খ্লাইমানো বেলাই কাহামঙ্গ খ্লাই গাঙ্কে সারা খ্লাইমেনি থাইও দৈ বাথে গেঙ্গা নাংনাই সারা কাইফুরু সারা নি হাকর কনৈ মিটার কেবেং কংসং তাই হাকজাল হাকজালকে দশ সেন্টিমিটার কেবেন কংসং না নাই তাই কথক হাকর মাকুনা নাই আ হাকর হাতি বারসানি উলো সেরচি বা মুসকি সার এবা কম্পোজ সার তাই সেরচা হরওয়ানি খৈল বাজিগ্রাম সুপার ফসফেট তাই বাজিগ্রাম মিরুট অপটাস রুনে হাকনে হাবাই কামকে সাবলই তনিনা নাই গ্রান জরাব কয়ফল ইয়াফঙ্গ মালচিং খ্লাই তৈরনা নাংনাই ইয়ারঙ্গ তৈ বাথে গেতৈ কয়ফল থাইপুর গবাং বথাই থানচাগ থাইগ আপ্রু বুফংনি বথাই থাইচে থাইনি খাগৈনাই বুফংন হেলেন গরে কাকে তাই বুফংগ তংনাই বথাই রক দাতিয়ন দারগ তাই কাহাম্ব অঙ্গ কয়ফল কিসা মুন্ন মুন্ন কাকে বন খাগৈনাই জগাব তংকে মনি থাংবায় আপ্রু হাতিরাতা গৈ ফালিনাই রং বৈশার সং কাহাম ক আজি নেই মানো আসগ্রা সংক্রান্তে তং বিদিন কগ কয় ফল গাইমারগে কক থাকি তাবক সং থানলাইন কক থুম হ তিনি কক থুম তাম তুম
1: তিনি কক থুম পুইলে আনি ফৌজি তংমানে অবংখা কক থুম তৈ হুকুমু নিবেখাক তৈ হাস্তে হাপাং নিয়ে লোয়াজি মুংবাই তাকলাইবো হাইনো সিরে সৈতি নিশিমি নুই ফাইনাই খারচিতের সালসেনি রমুই পালাই জাগনাই ও খারচিতের রঙানো ও জুলাই তালনি সাল নৈচি নৈ এবার বাইশ জুলাই নিশিমি আঠাইশ জুলাই সাল রমুই সালসেনি রমুই আপনি বিশিংও হাকসালনি ফাইনাই যত লোক রংনি বাকে টংনা জানা রংনি ব যতন শেপ রক টংনানি যতন ন খা রুই নাই কক রুই ও তের নইব নাই থাকাই তৈ সানি বাকি নাই হাস্তে হাপা নেই খাকি কাহাম কাইন বেলাই নহম দমখে ইয়াপরি নাহারজাক টংখানি সাকলাই চাকা
0: নবোদয় বিদ্যালয় সমিতি নিবাতি কাহা সাকলাই মঙ্গ সাকলাই যাগ ক্লাস সিক্স এবার র্যাম দগ পরিণন বাকি এবার বর্তমান বাকি কইলাই রানী সাকলাই যাকা কলাই কইলাই অনলাইন তৈ পোর্টাল বিশং তৈ রান নাই জহর নবোদয় বিদ্যালয় নিশাই নিশি সিনি তাই নিশি জার রং বিশিনি বগৈ কয়লাই রানী বাইথাক সাল ও জুলাই দালনি সাল থামজে সিনি সাল জরা আবনু বগৈ জহর নবোদয় বিদ্যালয়নি ওয়েবসাইট নবোদয়া ডট কভ ডট ইন ও কয়লাইরি মানো অবনকারী বুনি।

0: bagai prospectus prospectus nanya bagai novoday.gov.in/nbsen/admission/jnbst/admission-notification nine website puni jot nangmani koktum ro sam nai mano
1: abnu karibo koktum hukumu tai koktum hukumu ni bakhatai shaklai jago o julai talni shal chi dok shalo eba 16 julai ni shalo bishibrum rum ni haino takle bahino rot mela angnai baikura rot jatra terno kahakai klaipi shanani bagi nai baikura iskon bai jogale ja jagannath ji mandir ni noklao shanti bazar mahkuma prashasan eba khaktai kaisa belaino loji mung nahar jakha o terno kaham karan khai klaiti sana bagi amchani lukorong nobo kobok jako
0: pani o julai tani salchuku tai salchini shalo haste wa songsa jakhana destination tipra business conclave nisai nichidok hanai or salo hasteni tea development corporation by tai kaibri mothobai kaisa memorandum ও সই খুলে যাগ না কক্তুম হুকুমত আমরা বগাতে খায় সাকলে বঙ্গ অকক সাকলে যাগ তেল নম্বর হব ফাইনাই জুলাই তাল নিশাল চিদন নিশালো রথযাত্রা এবা রথ তের নাণ নেবাকে পেলা কে হন্দতম বা কে ছাউং মতাং না হার যাক তেলামুরা হাঙ্কুরনি হাঙ্কর ফুং বেকাতে ককতুম হুগুন দাং বেকাতে কায়া সাকলে মঙ্গ অক অক সাকলে যাগ লং ট্রাইবিলি মহকমানি এবা হাঙ্কুরনি কনৈ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বর্তিং না বাকে কয়লাই সাহরকা কয়লাই রানিন পাইথেক সাল তিনি সাল জুলাই তানি সাল চালিন সাল নি বিশিঙ্গন তিনি বিশিঙ্গন কয়লাই নাওইনে রানা নাংনাই আবন বাকি আমজগুন হার থাকনে জুলাই তানি সাল চিসিনি সাল অক্টম হুকুম তানো বগতে কায় সাকলে মঙ্গ অক অক সাকলে যাগ আজুতরা সংক্রান লাগিয়া ককতুম রক তাবুক সংক্রান লাইনে সাবুক বরক তালুমি কক টিব্রা পাবলিক সার্ভিস কমিশন নিবাকতে কায় সাকলে মঙ্গ সাকলে যাগ ভেটেরিনারি অফিসার গ্রুপ বি আজুতরা বাকে চুকনাই লোকর থানি কয়লা সান হরকা কয়লা রানি পাইথাক সাল ও জুলাই তানি সাল নিচিসানি সাল জোড়া সারিকনি দামাতামি থামচি সতী জোড়া তীব্র পাবলিক সার্ভিস কমিশন নি ওয়েবসাইটটি ও কয়লাই নাহার জাকনাই আবার বাকি রংমারি বিভি সায়েন্স তাই এইচ নি ডিগ্রি দঙ্গা নামনে ভেটেরিনারি সায়েন্স ডিগ্রি দামনে আমরা করে তীব্র পাবলিক সার্ভিস কমিশন নি পোর্টাল বিষয় অনলাইন তে ও কয়লাই নামনে আমরা করে আইটি ডিপার্টমেন্ট বা সফট প্রজেক্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দ্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিবাগে সফট রিক্রুটমেন্ট বা তালাঙ্গাই তঙ্গ বা বরক তালাঙ্গনায় আবার বাকি পাইথাক সাল জুলাই তালনি সাল জেবানি সাল নিশা নিশিদগ্নি

আকাশবাণী আগরতলা। এখন রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন ডক্টর চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবেই ঘনিষ্ঠ হচ্ছে। সরকার বলেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেলে দেশে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সোবিয়ান্তের মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়ে একথাই জানান।
1: পিছলে বর্ষ পহলগাম মে জব জঘন্য আতঙ্কবাদী হামলা হুয়া ইন্ডোনেশিয়া তব ভারত কে সাথ মজবুতি সে খড়া রহা মে ইসকে লিয়ে রাষ্ট্রপতি প্রবো আর আপ সভি কা আভার ব্যক্ত করতা হু। হামারে দোনো দেশ কাউন্টার টেরিজম পর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কে মাধ্যম সে সাথ কাম কর রহে ইন্টেলিজেন্স সাইবার থ্রেটস আতঙ্কি ফান্ডিং আর ডি রেডিকলাইজেশন ইন ক্ষেত্রো মে হাম অর সহযোগ বড়াকর দুনিয়া মে শান্তিবাদী তাকতো কো মজবুতি দে সকতে।
0: প্রধানমন্ত্রী বলেন, এই অংশীদারিত্ব দুদেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তা ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন, উভয় দেশে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সম দৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপরও জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণে বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দেন।
1: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্টেবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যা, ইয়হ ইন্ডো প্যাসিফিক কি স্টেবিলিটি, গ্লোবাল সাউথ কি শক্তি আর বিশ্ব কে শেয়ার্ড ফিউচার মে বিশ্বাস কা সংকল্প হ্যায়।
0: উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বড়বধূর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সভ্যতার মধ্যে যোগাযোগেরই প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি, সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষেই মত প্রকাশ করেন। গঙ্গা মহাকুম্ভের মতন উদ্যোগ ভারতের সাংস্কৃতিক চেতনাকে তুলে ধরে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নিবিড় করার সুযোগ সৃষ্টি করে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বেন্তাং আদি পুরানা প্রদান করা হয়। তিন দেশের ছদিনের সফরে প্রধানমন্ত্রী আজ অস্ট্রেলিয়া যাবেন, সেখান থেকে যাবেন নিউজিল্যান্ড। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তাঁর দুদিনের বাহরিন সফর শেষ হয়। সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। এছাড়াও বিদেশমন্ত্রী সেদেশের উপপ্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদাল্লাহ আল খালিফার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাঁদের হাতে তুলে দেন এবং বাহরিনের সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব

আরো গভীর করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেন। শ্রী জয়শঙ্কর বাহরিনে ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে বাহরিনের নেতৃত্বকে ধন্যবাদ জানান। এর পাশাপাশি ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুদেশের মন্ত্রী আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অগ্রগতির বিষয়ে মত বিনিময় করেন। এছাড়াও তাঁরা ভারত বাহরিন দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির পন্থা পদ্ধতির উদ্ভাবন নিয়ে মত বিনিময় করেন।

ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সানডিল এআইআর নিউজ কলকাতাতে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকেই থাকবে বলে আশা করা যাচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সেই সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য ও সময় উপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানির ক্ষেত্রে বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতন চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। বিভিন্ন ক্ষেত্রে এলনিনোর সম্ভাব্য প্রভাব এবং এ সংক্রান্ত প্রস্তুতিমূলক পদক্ষেপ পর্যালোচনার জন্য গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর পি কে মিশ্রের সভাপতিত্বে সেবাতীর্থে এই বৈঠকটি আয়োজিত হয়। এতে 15টিরও বেশি মন্ত্রকের সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকেরা উপস্থিত ছিলেন। ডক্টর মিশ্র সামগ্রিক পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা এবং রাজ্যগুলির সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে মৌসুমী বায়ু বা বর্ষার বিলম্বিত প্রবেশের প্রভাব মূল্যায়ন করার নির্দেশ দেন, যাতে প্রয়োজনে যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। বৈঠক চলাকালীন আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা জুন জুলাই মাসের এ পর্যন্ত বৃষ্টিপাতের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। আইএমডির মহানির্দেশক দেশে মৌসুমী বায়ুর বিস্তৃতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি লক্ষ্য করা গেছে। জুলাই ও আগস্ট মাসে মৃদু থেকে মাঝারি মাত্রার এলনিনোর প্রভাব থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হল। এদিকে মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। ইরানের বন্দরগুলিকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম কেশামো বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যেকার সংঘাত অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরানের তেল বিক্রির যে অনুমতি বা লাইসেন্স দেওয়া হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তা বাতিল করেছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। 1954 সালের বিশ্বকাপের শেষবার কোয়ার্টার ফাইনালে উঠে তারা। উল্লেখ্য, সুইজারল্যান্ডই সেবারের আয়োজক দেশ ছিল। অন্যদিকে খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 মেলে গোলে মিশরকে হারিয়ে দেয়। খেলার 19 মিনিটে ইয়াজির ইব্রাহিম ও 67 মিনিটে মুস্তাফা জিকো গোল করে মিশরকে এগিয়ে দেন। এর আগে 21 মিনিটে পেনাল্টি পেল, তা থেকে লিওনেল মেসির শট আটকে দেন মিশরের গোলরক্ষক মুস্তাফা সোবেইর। এরপর 79 মিনিটে মেসির পাস থেকে ক্রিশ্চিয়ান রোমেরো ও 83 মিনিটে মেসি গোল করে আর্জেন্টিনার হয়ে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে এনজো ফার্নান্ডেজের গোলে আর্জেন্টিনা জয়লাভ করে। গোলের ফলে মেসি আবার চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তালিকার প্রথম স্থানে উঠে এলেন। 5 ম্যাচে মেসির গোল সংখ্যা 8। শেষ 8-এ ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়ামের, নরওয়ে, ইংল্যান্ডের ও আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের কড়া নিন্দা করেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

0: উচ্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণে ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। জাকার্তায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর গতকাল যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের ভারতীয় ঔষধ আরও সহজলভ্য করবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতেও ভারত অবদান রাখবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ উন্নয়ন, নিরাপত্তা, প্রযুক্তি, সংস্কৃতি এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।
1: भारत और इंडोनेशिया के लिए गरीबी को परास्त करना और अपने नागरिकों तक कल्याणकारी योजनाओं का लाभ पहुंचाना सर्वोच्च प्राथमिकता है। हमने इंडोनेशिया के साथ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं। हमारा हेल्थ कोऑपरेशन दोनों देशों में क्वालिटी हेल्थ सर्विस सुनिश्चित करने में अहम योगदान देगा।
0: এখন থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান শুরুর আগে জাতীয় গান বন্দে মাতরম, এরপর জাতীয় সঙ্গীত জনগণ মন গাইতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সামাজিক মাধ্যমে কথা জানিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় চেতনারও সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও তিনি জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরাইন সহযোগিতা ক্রমশ গভীরতর হচ্ছে। ডক্টর জয়শঙ্কর গতকাল সন্ধ্যায় বাহরাইনে তাঁর দুদিনের সফর শেষ করেছেন। এই সফরকালে তিনি বাহরাইনের উপপ্রধানমন্ত্রী খালিদ বিন আবদুল্লাহ আল খালিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ভারত বাহরাইন দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফা, যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বাহরাইনে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করেছেন। বিদেশমন্ত্রী বর্তমানে বাহরাইন সহ ছয় দেশে ১১ দিনের সফরে রয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা পুর এলাকায় নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগরতলার বর্দোয়ালিতে গতকাল নবনির্মিত ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্য সরকার এবং পৌর নিগম যৌথভাবে আগরতলা শহরের উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১,২৯২ কোটি টাকা ব্যয়ে ৭৯,৮৭৮টি ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৭৬,০০০এর বেশি ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের দ্বিতীয় পর্যায়ে আরও ৪,৩০০টি ঘর দেওয়া হবে। তিনি জানান, আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলছে, এতে ব্যয় হবে ৫৮১ কোটি টাকা। তিনি আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে ৬,৭২৫টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে বলেও জানান। এছাড়া বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রস্তুতিমূলক এবং মাধ্যমিক উভয়স্তরীয় বিদ্যালয় ছুট হওয়ার হার গত তিন বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ভারতের স্কুল শিক্ষা বিষয়ে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস ২০২৫-২৬ শীর্ষক একটি প্রতিবেদন গতকাল প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে প্রস্তুতিমূলক স্তরে বিদ্যালয় ছুট হওয়ার হার ২০২৪-২৫ সালের ২.৩% থেকে কমে ২০২৫-২৬ সালে ১.৮%, মাধ্যমিক স্তরে ৮.২% থেকে কমে ৭% নেমে এসেছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে পশু সম্পদ স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সচিব দীপা ডি নায়ার। সেমিনারে পশু পাখিদের নতুন রোগ এবং তার নিরাময় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে গতকাল আর্জেন্টিনা মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্ডেজ এবং লিওনেল মেসি একটি করে গোল করেন। চলতি বিশ্বকাপে মেসি ৫ ম্যাচে ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে শীর্ষস্থানে পৌঁছে গেলেন। অপর ম্যাচে সুইজারল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড মুখোমুখি হবে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, সকাল ৫:৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ৮৭.৭ মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭:৫৫ মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা লুকুরকনি হামক্রাইন ভারতেই ইন্দোনেশিয়ানী পুইলা ক্লাইতাই সামু মিয়া জাকার্তাব ইন্দোনেশিয়ানী রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ান্তু বাই বখাকনি ককলাম সালাইমা উল কথাজা ককতুমা থুমনাই রকনি থুমব অকক্ন সাকা ভারতেই ইন্দোনেশিয়ানী বিশৃঙ্গ বখাকনি মূং সৈরলাইখা আবাই ইন্দোনেশিয়ানী লুকুরকনি বাকে কুচুক বেরামনি তাই মরক মারি ক্লাইবাই ভারতনি বিথি বেড়াই লাইতে সাকে মানান ইন্দোনেশিয়ানী শাক নাই নাই তাই শাক খাম সেবু ক্লাইনাই রকন সামু ক্রং ক্লাইনাও ব ভারত চুবাওয়ান
1: ভারত আর ইন্ডোনেশিয়া কে লিয়ে গরিবি কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হ্যায় হমনে ইন্ডোনেশিয়া কে সাথ আপনি মিড ডে মিল স্কিম আর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কে সলিউশনস সাঝা কিয়ে হ্যায় আব হম इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं हमारा हेल्थ कोऑपरेशन दोनों देशों में क्वालिटी हेल्थ सर्विस सुनिश्चित करने में अहम योगदान देगा
0: কেন্দ্রনি শাখা মন্ত্রী জে পি নাড্ডা খকা ইয়াকাকজাক ভারত সামুং বুতাংন তৈব যাই যাই খাইনানী কবখা মিয়া দিল্লি কতালো কুচুক বেরেমনি ককলাম পান্ডা কাইসব ব খকা ইয়াকাকজাক ভারতনি নাহার মুং মানথানি ও শিকলা রকনি নাংকুকমানী সামুং খাইথানী শাখা ফানবক্সিনকা হাকতর গনাঙ্গী ও সামুং বুতাংন তৈব দায়িত্ব খাইনানী বাকই ব মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিম তে ন্যাশনাল ক্যাডেট ডগ্ন কথাউই সামুং তাংনানি দাগিমুং রেখা পান্ডাও মানজাখা কেন্দ্রনি শিকলাতে থং মুং মন্ত্রী মনসুখ মান্দাভিয়াতে নাইমথাং মন্ত্রী ইয়াংচু সঞ্জয় শেঠ ভারত বাহারাই নিবিশিঙ্গ চুবাচুনি হালক কুথুক অঙ্গী তঙ্গ হুনে সাকা বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মিয়া সানজাব নখা সালনৈনি বিনি বেড়াইমানি পাইথাগ পাইখা বেড়াইমানি জরা ব আরনি মন্ত্রীয়করা ইয়াকসু খালিদ বিন আবদুল্লাহ আল খালিফা বাই জুদা জুদা দেখিল ভারত বাহরেনি বখাকনৈনি চুবাচুনি ককন খবৈ আমসাইনি টং হালকনতেই ককলাম সালাইকা বেড়াইমা জরাব ডক্টর জয়শঙ্কর রাজা হামদ বিন ইসা আল খালিফা যুবরাজতে মন্ত্রীবক্রক সলমান বিন হামদ আল খালিফা বাইব মালাইকা আরও ব ভারতনি টংনাই লুকুরক বাইব ককলাম সালাইকা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা আগরতলা পুর আমচাইয় লুকুরকনি যত মানথাই সেপসাব রানানি বাকি হাস্তে হাপাং খা রুসুগুই সামুং তাঙ্গি তঙ্গ মিয়া আগরতলানি বরদোয়ালি ও কতাল তাংজাক ওয়ার্ড তাংনক চেংমানি পান্ডাব ব অকক সাকা ব সাকা হাস্তে হাপাংতাই পুর নাইখ্রাই কথাউই আগরতলা আউলি হামক্রাইনি সামুং খ্লাই তঙ্গ প্রধানমন্ত্রী আবাস যোজনা ও খকসা সাই নৈরা চুকু চিনি রাজাক রাংসবাই খুং স্নিচি চুকু সাই চাররা স্নিচি চার নক রানানি নাহারমুং নাহার জাখা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরেনি উল নৈ বেরামতেই খুংব্রী সাই থামরা নক রাজাগানো পান্ডাও মানজাখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার তাবুক নিশিমি হাস্তেনি বেবাগ রংনগ সালব্রুম রংনি সেবরানানি সেকাং বসং রচাপমং বন্দে মাত্রম তেই জনগণ মন রচাপনানি নাংনাই মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হদালাম অকক্ন সাকা শ্রংনাই রকনি বিশিং হানো হামজাকমা কাহাম তংমং তাই বসং হামজাক মুং তুই খাবা চারনা নাহারে হাস্তে হাপাং অকক চং মুং নাহার কাহানই সাকা ব ওয়াতৈনি মল চয়াউই চং ফেরাং মানথগ্রানী বাকি চং ফেরাং মন্ত্রী রতন লালনাথ আগরতলা ও কুচুক বেরামনি ককলাম পান্ডা কাইসা খাইকা ও ককলাম পান্ডাও ব হাস্তেনি চং ফেরাং তংমুং চং ফেরাং সেপনাহানাই রকনি চত বেচেপনতুই ককলাম সালাইকা প্রিপেড মিটার রিচার্জ ও তাবুকনি কতাল তাংসেপ সামুঙ্গ ফ্রাংনানি বাকি ব বার জানাজাক মথানো দাগি মুং রেখা অ পান্ডা ও সালথাং ত্রিপুরা সিপাহী জলাতেই খোয়াইহাংকরনি চং ফেরাং নাইখুংনি অফিসাররক ভার্চুয়ালতেই মানজাখা অতালনি চুকুতেই চি সালমারি ও হাপানিয়া হায়ুং বেরেমনি বাণিক খলাও ডেস্টিনেশনস ত্রিপুরা বিজনেস কনক্লেভ সংসার জাগানো ত্রিপুরা চা হামক্রাই নাইখুংনি চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সাকা অ কুথুম লাইমাব নাইখুংবাই কর্ণাটক তামিলনাড়ু তে পশ্চিমবঙ্গনি কাইব্রী মথা খকসনিরা নৈচি দগ্রজাক বক্সিন মুংন তৈয়ী মুংসই রলাইয়ানো তাবুক হায়ুংকা ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুং কাপনি প্রি কোয়ার্টার্স ফাইনাল ম্যাচও আর্জেন্টিনা মিশরন থামনৈ গোলনি ফেরবাই ম্যাচে নেই কোয়ার্টার্স ফাইনালও কাশাকা ক্রিশিয়ানো রোমেরো এনজো ফার্নান্ডেস তে লিওনেল মেসিনি কাইসা ক্লাই গোল খ্লাইকা তে কাইসা থংলাইমাব সুইজারল্যান্ড টাইব্রেকারও কলম্বিয়ানো ম্যাচে নেই কোয়ার্টার ফাইনালও কাশাকা কোয়ার্টার ফাইনালও আর্জেন্টিনা বাই সুইজারল্যান্ড থংলাইয়ানো

0: নমস্কার, শুভ সকাল। বৃষ্টি স্নাত একটি সকাল। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে। শুরু করছি আজকের অভিজ্ঞাপন। আজকের অভিজ্ঞাপনে, গোটা অভিজ্ঞাপনের উপস্থাপনায় আমি চন্দ্রিমা চক্রবর্তী আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি কোয়েল।
0: আশা করি সকলে ভালোই আছেন। প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে গতকাল রাতে, আজকের সকালটা একেবারে স্নিগ্ধ সকাল, ঠান্ডা ঠান্ডা, বেশ আমেজ রয়েছে, তাই না? আচ্ছা বন্ধুরা, একটা কথা বলুন তো, শেষ কবে মন খুলে আইসক্রিম খেয়েছেন? কিংবা শেষ কবে রাস্তার ধারের লুকোচুরি খেলা দেখে মনে হয়েছে, ইস, আমিও যদি এখন ওদের সাথে যোগ দিতে পারতাম। আজকের দিনটা 8ই জুলাই, কেমন যেন একটু অন্যরকম। ক্যালেন্ডার বলছে আজ নাকি বি আ কিড এগেইন ডে, অর্থাৎ আজ বড়দের ছোট হওয়ার দিন।
1: আমরা বড় হতে হতে জীবনের এত এত হিসেব নিকেশের বোঝা মাথায় নিয়েছি যে ছোটবেলাটার কথা প্রায় ভুলেই গেছি। কিন্তু আজ কি একটু অন্যভাবে দিনটা কাটানো যায় না? আজ না হয় অফিসের ফাইলগুলো সরিয়ে রেখে বা সংসারের হাজারো কাজের ফাঁকে একটু সময় বার করুন। আজ একটা কাগজের নৌকা ভাসান, না হয় পুরনো কোনো রূপকথার বইটা খুলে বসুন, অথবা আজকের দিনের সেরা উপহারটা নিজেই নিজেকে দিন, বিনা প্রয়োজনে অকারণ খিলখিল করে হেসে ওঠা।
0: মনে রাখবেন, বয়স বাড়ে সময়ের ফ্রেমে, কিন্তু মন তো সেই চিরকালের শিশু, সে আজ একটু মুক্তি চায়। তো বন্ধুরা, আজ নিয়ম ভাঙার দিন, আজ আবার শিশু হয়ে ওঠার দিন। আপনারা কি আজ কোনো বিশেষ কিছু করছেন যা আমাদের ছোটবেলার কথা মনে করাবে? আপনার শৈশবের কোনো ছোটোখাটো অভ্যেস বা স্মৃতির কথা যা আপনি আজও বয়ে বেড়াচ্ছেন?
1: মানুষ বড় হয় মূলত দায়িত্ব এবং পরিস্থিতির কারণে, কিন্তু আজকের দিনে আমরা বলতেই পারি বড় হওয়া মানে তো কেবল লম্বা হওয়া নয়, বড় হওয়া মানে আমাদের কল্পনা শক্তির ডানাগুলো ছেঁটে ফেলা।
0: ছোটবেলায় আমরা পছন্দের খেলনা বা বৃষ্টির দিনে ভিজতে চাওয়ার জন্য বায়না করতাম, আজ আমরা শুধু প্রয়োজন মেটানোর জন্য কাজ করি। আজকের দিনটিতে শ্রোতাদের আপনারা বলুন, যেমন আমরা রয়েছি আপনাদের সঙ্গে, আজকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আজকের এই দিনটিতে আপনাদের এই ছোট্ট ছোট্ট বায়নাগুলোকে প্রশ্রয় দিন, নিজের কাছেই নিজে বায়না করুন। ধরুন আজ দুপুরের খাবারে শুধু আপনার প্রিয় খাবারটাই খাবেন, কিংবা বিকেলে এক কাপ চা হাতে নিয়ে শুধু

0: জানালার ধারে বসে বৃষ্টি দেখবেন, কোনো কাজ ছাড়া।
1: বড়রা কেন খেলাধুলা ছেড়ে দেয়? খেলা কি শুধুই ছোটদের জন্য? বড়দের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য প্লেফুলনেস বা চঞ্চলতা কিন্তু অত্যন্ত জরুরি। বন্ধুদের সাথে আড্ডায় তাসের আড্ডা বা ছোটবেলার কোনো খেলা আবার খেলার প্রস্তাব দিন। আজকে দিনটা অন্তত এক ঘন্টার জন্য ফোনটা দূরে সরিয়ে রাখুন, কোনো স্ক্রিন নেই, কোনো সোশ্যাল মিডিয়া নেই, শুধু চুপ করে বসে থাকুন বা আকাশের দিকে তাকান। দেখুন তো ঠিক ছোটবেলার সেই মুহূর্তগুলো ফিরে আসে কিনা।
2: খাতা থেকে ঝরে পড়ে শুকনো পাতার ঘ্রাণ, বড়দের পিঠে আজ দায়িত্বের টান, তবুও তো মন বলে চলো ফিরে যাই, যেখানে খেলার মাঠে রোদ মাখা সব ছাই। আজ তো ছোট হওয়ার দিন, আজ তো হারানো বিকেল, স্মৃতির আলমারি থেকে ধুলো ঝেড়ে বেরোক সব খেয়ে।

0: আজ 8ই জুলাই, ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে দেখব আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ কী কী রয়েছে। আজকের দিনে 1497 সালে ভাস্কো দা গামা লিসবন থেকে ভারতের উদ্দেশ্যে তার ঐতিহাসিক সমুদ্রযাত্রা শুরু করেন। এই যাত্রা ইউরোপ এবং এশিয়ার মধ্যে নতুন জলপথ উন্মোচন করেছিল।
1: মন্টেগু জেমস ফোর্ড প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের দিনে 1918 সালে। এই প্রতিবেদনটি ভারতের আইনসভার সংস্কারের জন্য প্রস্তুত করা হয়েছিল। এই প্রতিবেদনটি তৈরি করেছিলেন অ্যাডউইন মন্টেগু, যিনি ভারতের সচিবালয়ে ছিলেন, এবং লর্ড জেমস ফোর্ড, যিনি ভাইসরয় ছিলেন।
0: আজকের দিনেই 1817 সালে কলকাতা বুক সোসাইটি স্থাপিত হয়েছিল।
1: 2003 সুভাষ মুখোপাধ্যায় বিংশ শতাব্দীর অন্যতম সেরা আধুনিক বাঙালি কবি এবং পদাতিক সাহিত্য আন্দোলনের পুরোধা সুভাষ মুখোপাধ্যায় কলকাতায় আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
0: আজকের দিনেই 2006 সালে দীর্ঘ 44 বছর বন্ধ থাকার পর ভারত এবং চীনের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে নাথুলা পাস সীমান্ত পথটি পুনরায় খুলে দেওয়া হয়েছিল।
1: 2007 চন্দ্রশেখর সিং ভারতের অষ্টম প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট সমাজতান্ত্রিক রাজনীতিবিদ চন্দ্রশেখর আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। 1990 ফুটবল বিশ্বকাপ ফিরে দেখছি। আর্জেন্টিনাকে 1-গোলে হারিয়ে পশ্চিম জার্মানি রোমের মাঠে ইতালি বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়। 1858 সিপাহী বিদ্রোহের অবসান। ভারতের সিপাহী বিদ্রোহ পুরোপুরি শেষ হওয়ার পর লর্ড ক্যানিং দেশ জুড়ে শান্তি ঘোষণা করেন আজকের দিনে। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এবারে চলে যাচ্ছি আপনাদের সকলের এবং আমাদের অত্যন্ত প্রিয় পর্ব, হচ্ছে লিখছি তোমায় পর্ব।

আজকের প্রথম চিঠিখানি লিখেছেন ছায়া সামন্ত, ধারসা জিআইপি কলোনি থেকে। লিখছেন, যুব দক্ষতা মূলত তরুণ প্রজন্মের সক্ষমতার প্রসার।

0: কর্মক্ষেত্রে সফল হওয়ার প্রস্তুতি। ফলে যুব সমাজ আত্মনির্ভর হয়ে উঠতে পারবে। যুবকদের সঠিকভাবে দক্ষ করে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মসূচিও চালু করা হয়েছে, এখনও হচ্ছে। যথাযথ দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকরা তাদের কর্মসংস্থান এবং কর্মোদ্যোগী হওয়ার সম্ভাবনা বাড়াতে পারবে। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং আধুনিক প্রযুক্তির প্রসারে যুব শক্তি একটি দেশের চালিকা শক্তি হিসেবে কাজ করে। তাদের মেধা, সাহস এবং উদ্ভাবনী শক্তি দ্রুত পৌঁছে দিতে পারে উন্নতির চরম শিখরে। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড বহনকারী শরীরটি হচ্ছে তরুণ সমাজ। শিক্ষার হার ঈর্ষণীয় হারে বাড়লেও তারই নিচে থাকছে অন্ধকার। জ্ঞানের আলো আত্মাকে আলোকিত করতে পারছে না। উচ্চশিক্ষার গরিমা থাকলেও জীবিকার বড্ড আকাল। বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা তরুণদের এমন কিছু স্কিল বা দক্ষতার পেছনে ছুটতে শেখায় যার কোনো বাস্তব ভিত্তি নেই। অনেক সময় যুবকরা রাতারাতি তারকা হওয়ার শর্টকাট খুঁজতে গিয়ে নষ্ট করে ফেলে নিজেদের আসল দক্ষতাটুকুই। তারা স্বাবলম্বী হতে শিখতে পারছে না, শিখছেও না। শিক্ষা ব্যবস্থা সেখানে মুখস্থ বিদ্যা এবং নির্দিষ্ট উত্তর শেখানোর দিকেই মনোযোগী হয়, যা বাস্তব জীবনে দক্ষতার সঙ্গে হুবহু মেলে না। এই শিক্ষা ব্যবস্থায় মেধার বিকাশ ঘটে না। স্কুল কলেজে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রছাত্রীদের বাস্তবমুখী দক্ষতায় তৈরি করা যায়, তাহলে ভবিষ্যতে নিজেরাই কর্মসংস্থান তথা জীবিকার পথ সুগম করতে পারবে। এর জন্য স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার সংস্কার করা আবশ্যক। দরকার সুস্পষ্ট এবং সুদূরপ্রসারী ভাবনা। তাহলে পড়াশোনা শেষে শিক্ষার্থীরা কেবলমাত্র ডিগ্রির কাজ নয়, জীবন ধারণের বাস্তব দক্ষতা নিয়েও অগ্রসর হতে পারবে। পড়াশোনা স্বাধীন হলে শিক্ষার্থীরা স্বাবলম্বী হবে, বিকাশ ঘটবে চিন্তা এবং বৌদ্ধিক মননের, যুব সমাজ পরিণত হবে গর্বের সম্পদে। পরীক্ষায় শুধু পাশ করানো নয়, বাস্তব জীবনের জন্য প্রস্তুত করানোই এখন বড় চ্যালেঞ্জ। তখনই 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পালনে সার্থক হয়ে উঠতে পারে। লিখেছেন ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি থেকে।
1: দ্বিতীয় চিঠিটি লিখছেন বন্ধু দিলীপ কুমার চন্দ্র। বন্ধু লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, যুবক দেশের সম্পদ, তার মধ্যে থাকে উত্তরণের নানা দীপ্তি, আবার যুব দক্ষতা দেশ ও দশের গৌরব। 15 জুলাই যুব দক্ষতা দিবস। ধর্মান্ধতা, দেশ, হিংসা, মারামারি, এ যেন নিত্যদিনের এখন রোজ নামচা হয়ে উঠেছে। সাধারণ মানুষ আজ অশিক্ষা, কুসংস্কার ও অন্ধকারের নিমজ্জিমান। রাজনৈতিক, সামাজিক, আধ্যাত্মিক, সাংস্কৃতিক প্রতিটি স্তরে চালাকির অনুপ্রবেশ, শোষণের নতুন কায়দা, ইজমের কচকচির অবকাশে অশিক্ষার নিঃশব্দ প্রবেশ, রোগ ছড়িয়ে পড়েছে সর্বাঙ্গে, শুধুমাত্র কথায় ফুলঝুরি। আমাদের যুব সমাজের নৈতিক চরিত্র অধঃপতিত। চিন্তা ও ভাবের জগতে তারা আজ দেউলিয়া হয়ে পড়েছে। যুব দক্ষতা দিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্লেদকে দূরীভূত করতে হবে। স্বামীজির সেই উদাত্ত আহ্বান, ওঠো জাগো এবং অপরকে জাগিয়ে তোলো, যতক্ষণ না সুফল আসছে এগিয়ে চলতে হবে, থামলে চলবে না। যুবকগণ এখনই দাসত্ব থেকে মুক্তি পেয়ে উজ্জ্বল ভারতের দিকে এগিয়ে চলতে হবে। যুব দক্ষতার জন্য সফলতা আসবে তখনই যখন সমগ্র ভারত সুতীব্র চিৎকারে বলবে, ভারতবর্ষ আমার জন্মভূমি, তার প্রতিটি কণাতে ছড়িয়ে আছে আত্মত্যাগ, আত্মমর্যাদা আর সর্বাঙ্গ সুন্দর করার মতো সুখানুভূতি। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, শৌর্যে, বীর্যে, শিক্ষায়, সহনশীলতায় আবার মানবজাতির উৎকর্ষ বন্ধ।

অনে জেগে উঠবে। যুব সমাজের সক্রিয় দক্ষতা ভারতের জাতীয় পতাকাকে সগৌরবে উড্ডীন রাখবে এই আশা রাখি। দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর।

আরও একটি চিঠি আমাদের কাছে এসে পৌঁছেছে। লিখেছেন তপতী বিশ্বাস কর্মকার, যুব দক্ষতা নিয়ে লিখছেন তিনি। তিনি লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে পালন করা হয়। যুব বলতে যারা শৈশব কৈশোর সময় পার করে এমন একটা বয়সে এসে দাঁড়ায় যে বয়সে সবার মাঝে একটু পরিপূর্ণতা ঘটে, শারীরিক দৈহিক মানসিক সব দিক থেকে। সাধারণত 15 থেকে 25 বছর সেই সময়টাকে যুবকাল বলা হয়। তখন মানুষ ভালো মন্দের বিচার করতে পারে, নিজের ভবিষ্যৎ সম্পর্কে একটু একটু করে সচেতন হয়। আমরা পরিবার বিদ্যালয় সমাজ পরিবেশ সব কিছু থেকে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করি। আমাদের উচিত যুব প্রজন্মকে সব সময় সঠিক শিক্ষা দেওয়া, যা তাদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে। তরুণ প্রজন্মকে কারিগরি এবং মানসিক ক্ষমতা দেওয়া, যা তাদের কর্মসংস্থানে স্বাবলম্বী হওয়ার সহায়তা করতে পারে। এটি শুধু পুঁথিগত শিক্ষা নয়, এমন কিছু শিক্ষা যা জীবনের নানা সমস্যাকে সমাধান করে, যুবকদের শক্তিশালী করে তুলতে পারে, যাতে তারা সব রকম কর্ম করতে পারদর্শী হয় তাদের নিজের বুদ্ধির জোরে। হঠাৎ আসা কোনো বাধা মুহূর্তেই সমাধান করে তার সঠিক মূল্যায়ন করার যোগ্যতাই আসলে যুব দক্ষতা। যুবকেরা আমাদের দেশের সম্পদ, তারা যত এগিয়ে চলবে দেশটাও তত উন্নতির পথে অগ্রসর হবে। বিশ্ব যুব দিবসে তরুণদের এমন সরঞ্জাম দিয়ে সজ্জিত করে যা তাদেরকে ক্যারিয়ার গড়তে উপযোগী শালীন কাজের সুযোগ করে দেয়। এই উদ্যোগের ফলে দেশের বেকারত্ব সমস্যার অনেকটাই নিরাময় হয়, তরুণ প্রজন্মের কাজের চাহিদা বৃদ্ধি পায়। সব থেকে বড় কথা, এসবের মাধ্যমে ভালোবেসে দায়িত্ব গ্রহণ করে যুব সমাজ এগিয়ে যেতে পারে। ইতি অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার পত্রের ইতি টানলাম। তাপসী বিশ্বাস কর্মকার, জেলা বরপেটা, আসাম।

এবারে জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। আসন্ন রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও মহকুমার অন্তর্গত সকল রথযাত্রা উদ্যোক্তা

কে নিজ নিজ এলাকার সংশ্লিষ্ট থানার কাছ থেকে পূর্বানুমতি গ্রহণ করতে হবে। এছাড়া রথযাত্রার দিন বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত রথ টানার সময় নির্ধারণ করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় ওই সময় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, রথের চূড়ায় কোনো ধরনের ধাতব বস্তু ব্যবহার করা যাবে না এবং কোনো রথের উচ্চতা 10 ফুটের বেশি হওয়া চলবে না। এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার জন্য সকল উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

0: আগামী 9 এবং 10 জুলাই 2026 আগরতলার হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় এই উপলক্ষে রাজ্যের বিনিয়োগ, শিল্প এবং কর্মসংস্থানের অপার সম্ভাবনা তুলে ধরে নিজের শুভেচ্ছা এবং আহ্বান জানিয়েছেন।
1: কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। এবারে কাজের খবর। স্টাফ সিলেকশন কমিশন, কর্মী ও প্রশিক্ষণ বিভাগ DOPT এর কেন্দ্রীয় সচিবালয় ক্ল্যারিক্যাল সার্ভিস ক্যাডারের অধীনে জুনিয়র সচিবালয় অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রেড লিমিটেড বিভাগীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা 2025-এর জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। আবেদনপত্রের পদের নাম ও শূন্য পদের সংখ্যা কেন্দ্রীয় সচিবালয় ক্ল্যারিক্যাল সার্ভিস DOPT 49টি শূন্য পদ। অনলাইনে জমা দেওয়ার শেষ তারিখ আবেদনপত্র 16/7/2026। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে August 2026। যোগ্যতার মানদণ্ড হিসেবে বলা হয়েছে এই পদের জন্য বিবেচিত হওয়ার যোগ্য হতে হলে প্রার্থীকে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞাপনে উল্লেখিত প্রয়োজনীয় শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা সহ ন্যূনতম যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। বয়সসীমা হচ্ছে আবেদন করার পূর্বে প্রার্থীদেরকে প্রযোজ্য সরকারি নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত বয়সসীমা পূরণ করছে কিনা তা নিশ্চিত করতে বলা হয়েছে। 180 নম্বরের কম্পিউটার ভিত্তিক ও লিখিত পরীক্ষা হবে। শুধুমাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় প্রার্থীদের সামগ্রিক ফলাফলের ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন করা হবে। পরীক্ষাটি শুধুমাত্র দিল্লি NCR স্টাফ সিলেকশন কমিশন দ্বারা পরিচালিত হবে। বেতন স্কেল, বেতন স্তর 2,19,900 টাকা থেকে 63,200 টাকা। আবেদন পদ্ধতি হিসেবে বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করার পর আবেদনকারীকে যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র এবং সহায়ক নথিগুলি সরকারি নির্দেশিকা অনুযায়ী সমস্ত পদ্ধতিতে এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। আঞ্চলিক পরিচালক স্টাফ সিলেকশন কমিশন, উত্তর অঞ্চল, ব্লক নম্বর 12, CGO কমপ্লেক্স, লোধি রোড, নিউ দিল্লি 110003। আর এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্যের জন্য অনুগ্রহ করে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল যে পেজ রয়েছে সেই পেজে যেতে পারেন, ssc.gov.in/notice of JSA DOP 2026 এই ওয়েবসাইটটি দেখতে পারেন।

বর্ষাকাল অনেকের প্রিয় ঋতু হলেও এই সময় কিন্তু সংক্রমণজনিত রোগ বালাইয়ের ঝুঁকি বেড়ে যায়। জ্বর সর্দি কাশি তো থাকেই, সেই সঙ্গে ভাইরাসজনিত সংক্রমণও কিন্তু হানা দেয়। অল্প পরিশ্রমেই কাহিল হয়ে পড়ে শরীরে। এই মরশুমে প্রতিরোধ ক্ষমতা একেবারেই তলানিতে গিয়ে ঠেকে, ফলে যে কোনো রোগ সহজেই বাসা বাঁধে শরীরে। তাই সুস্থ থাকতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সবচেয়ে জরুরি। তাহলে আর ঘন ঘন

ওষুধ খেতে হবে না, রোগের সঙ্গে লড়াই করতে হলে বর্ষায় কোনো কোন কোন নিয়ম মানতে হবে, চলুন জেনে নিই। সংক্রমণের ঝুঁকি এড়াতে সবার আগে বারে বারে হাত ধোয়ার অভ্যেস করতে হবে, বিশেষ করে খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং বাড়ি ফেরার পর সাবান এবং জল দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। সাবান এবং জল হাতের কাছে না থাকলে ব্যবহারের জন্য অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন। বৃষ্টিতে ভিজলে বাড়ি ফিরেই আগে স্নান করে নিন। অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করলে জীবাণু দূর করা এবং ত্বকের সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। বর্ষাকালে পায়ের বাড়তি যত্ন নিতে হবে। জল কাদায় মাখা পা ভালো করে পরিষ্কার না করলে ছত্রাক এবং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ঝুঁকি কিন্তু তৈরি হয়। ঘরে বাড়ি ফিরে বা পা ভালোভাবে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে। পায়ের আঙুলের ফাঁকগুলোর দিকে বিশেষ নজর দিতে হবে। একটু সময় করে সপ্তাহে একবার বাড়িতেই পেডিকিওর করুন। বর্ষাকালে খাবার থেকেও সংক্রমণের ঝুঁকি বাড়ে, তাই ফল সবজি ধোয়ার সময়ও কিন্তু সতর্ক থাকতে হবে। শুধু জলে ধুয়ে নিলেই চলবে না, সবজি ফল নুন জল বা বেকিং সোডা মেশানো জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখুন, তারপর সাধারণ জলে ভালো করে ধুয়ে ব্যবহার করতে হবে। বাসি খাবার এড়িয়ে চলুন, খাবার তৈরির কয়েক ঘন্টার মধ্যে তা খেয়ে ফেলার চেষ্টা করুন। রাস্তার ধারের খাবার, কেটে রাখা ফল কিংবা খোলা অবস্থায় রাখা ফলের রস থেকেও দূরে থাকুন, কারণ বর্ষাকালে এগুলির থেকেই কিন্তু জীবাণু সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। রোজের ডায়েটে বেশি করে টক জাতীয় ফল, ভেষজ চা, প্রোবায়োটিক খাবার রাখুন, বেশি করে জলও কিন্তু খেতে হবে এই সময়ে।

0: বন্ধুরা, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি অভিজ্ঞাপনের। কোয়েলের কাছ থেকে আমরা খুব ভালো ভালো নির্দেশিকা শুনলাম সুস্থ কী করে থাকতে হবে, কারণ আসল জিনিস তো এই সুস্থতাই। নয়তো কর্ম করার কথা আমরা যতই বলে থাকি না কেন, সুস্থ না থাকলে কোনো কাজই আমরা সঠিকভাবে করতে পারবো না। সুতরাং স্বাস্থ্যের দিকে নজর অবশ্যই দিতে হবে। যেতে যেতে আবহাওয়ার খবর আপনাদেরকে জানিয়ে যাব। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 71%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 87.7 মিলিমিটার। সতর্কতা হিসাবে বলা হয়েছে ত্রিপুরার প্রায় সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর, সেই সঙ্গে আজকের অভিজ্ঞাপন থেকে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে ছিলাম, আর আমার সঙ্গে ছিল
1: আমি কোয়েল ভট্টাচার্য।
0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন সংবাদ।

কখনো ভেবেছ একটা সাধারণ মোবাইল ফোন আর কয়েক মিনিটের একটা ভিডিও তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে? কখনো মনে হয়েছে যাদের প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তারা কি শুধুই ভাগ্যের জোরে এতদূর এসছে, নাকি এর পেছনেও লুকিয়ে আছে অগণিত পরিশ্রম, ধৈর্য আর শেখার ইচ্ছা? আজকাল কন্টেন্ট ক্রিয়েটর শব্দটা আমরা প্রায় শুনি, কিন্তু এটা কি শুধুই একটা ট্রেন্ড, নাকি সত্যি হতে পারে ভবিষ্যতের একটা শক্তিশালী ক্যারিয়ার? হ্যাঁ, শুভ সকাল আমার প্রিয় সকল যুব শ্রোতা বন্ধুরা। এক কাপ গরম চায়ের সুবাস আর এক ঝাঁক ইতিবাচক ভাবনা নিয়ে শুরু হোক আজকের যুববাণীর সকাল। আমি রয়েছি তোমাদের সঙ্গে আরজে রাতুল, আর তোমরা টিউন ইন করে আছো 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্ত, আর এখন শুনছ যুব অনুষ্ঠান যুববাণী। আর আজকের যুববাণীর আড্ডার বিষয় ক্রিয়েটর লাইফ। কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কি সত্যি ভালো ক্যারিয়ার? শুধু ভাইরাল হলেই কি সফলতা, নাকি এই সাফল্যের আসল চাবিকাঠি হলো নিয়মিত কাজ, নতুন কিছু শেখা আর নিজের প্রতি বিশ্বাস? তুমি কি ভাবো? হ্যাঁ, তোমাকে বলছি, সুযোগ পেলে তুমি কি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইবে, নাকি অন্য কোনো পেশাকেই বেশি গুরুত্ব দেবে? এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই আমরা খুঁজব, তবে তার আগে এই সুন্দর সকালে সুন্দর একটা গান তোমাদের জন্য।

সুন্দর একটা গান গানের পর আবারও ফিরে এলাম তোমাদের সঙ্গে, আমি আর যে রাতুল। তো যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, একটা সময় কিন্তু ছিল যখন নিজের প্রতিভা মানুষের কাছে পৌঁছে দিতে বড় মঞ্চের দরকার হতো, কিন্তু এখন তোমার হাতে থাকা ছোট্ট একটা স্মার্টফোন, সেই স্মার্টফোনই হতে পারে তোমার প্রতিভার সবচেয়ে বড় মাধ্যম। এই ধরো তুমি যদি ভালো নাচো, ভালো গান করো, কিংবা নিজের অভিজ্ঞতা মানুষের সঙ্গে ভাগ করে নিতে পারো, তাহলে তুমিও শুরু করতে পারো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। তবে আজকাল ফোন খুললেই দেখি কেউ রিল বানাচ্ছে, কেউ ভ্লগ করছে, কেউ আবার ক্যামেরার সামনে বলছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তখনই একটা প্রশ্ন মাথায় আসে, শুধু ক্যামেরা অন করে হ্যালো গাইজ হাই গাইজ বললেই কি কেউ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায়, নাকি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার গল্পটা একটু অন্যরকম? কারণ শুধু ভিডিও বানিয়ে পোস্ট করলেই হয় না, একটা ভালো কন্টেন্টের পেছনে থাকে একটা ভালো ভাবনা, কিছু শেখানোর চেষ্টা, আর মানুষের সময়ের মূল্য দেওয়ার মানসিকতা। ধরো তুমি একটি ভিডিও বানালে, মানুষ সেটা দেখার পর যদি কিছু নতুন জানতে পারে, কিছু শিখতে পারে বা একটু ভালো অনুভব করে, তাহলে সেই কন্টেন্টের একটা মূল্য তৈরি হয়। অনেকেই ভাবেন একটা ভিডিও ভাইরাল হয়ে গেলেই সফলতা, না, আসল ব্যাপারটা হলো একটি ভাইরাল ভিডিও নয়, নিয়মিত ভালো কাজই একজন ক্রিয়েটরের পরিচয় তৈরি করে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও তারা কি করবে? প্রথমে ভাবো তুমি কোন বিষয়টা ভালোবাসো, নাচ গান পড়াশোনা রান্না ভ্রমণ প্রযুক্তি গল্প বলা, সেটা যাই হোক, যে বিষয়ে তোমার আগ্রহ আছে সেটাকেই সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরো। তারপর দরকার একটু ধৈর্য, কারণ আজ ভিডিও বানালে কালই আমাকে সবাই চিনবে বা আমি কালই ফেমাস হয়ে যাব এমনটা কিন্তু নয়। শেখা, চেষ্টা করা আর নিজের কাজকে আরও ভালো করার চেষ্টাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। মনে রেখো, কন্টেন্ট ক্রিয়েটর মানে শুধু ক্যামেরার সামনে থাকা নয়, কন্টেন্ট ক্রিয়েটর মানে মানুষের জন্য কিছু তৈরি করা। তাই হ্যালো গাইজ হাই গাইজ এসব বলার আগে ভাবো তুমি মানুষের কাছে কি নিয়ে আসছো, কারণ ভালো কন্টেন্টই তৈরি করে একজন ভালো ক্রিয়েটর। কি দারুণ, তাই না? ভালো কন্টেন্টই তৈরি করে একজন ভালো ক্রিয়েটর। আজকের ক্রিয়েটর লাইফের আড্ডায় আরও কিছু মজার ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো, তবে তার আগে চলো শুনে নেওয়া যাক এমন একটি গল্প যা হয়তো আমাদের অনেককেই একটু থামিয়ে ভাবতে বাধ্য করবে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় লড়াই টাকার জন্য হয় না, হয় সম্পর্কের জন্য। আর সব অভিমান কথায় প্রকাশ করা যায় না, কিছু অভিমান শুধু নীরবে অপেক্ষা করে। আজকের

0: এই নাটকের গল্প ঠিক তেমনই। একজন বৃদ্ধ বাবা আদালতে দ্বারস্থ হন। তার দাবি প্রতি মাসে একমাত্র 1000 টাকা, শুধু 1000 টাকা। এত সামান্য টাকার জন্য আদালতের দরজায় কড়া নাড়তে হলো, কিন্তু কেন? শুধু কি টাকার অভাব, নাকি এর আড়ালেও লুকিয়ে আছে এক গভীর কষ্ট, এক না বলা অনুভূতি আর ভালোবাসার এক অন্যরকম গল্প? শেষ মুহূর্ত পর্যন্ত যে সত্যটি অজানা থাকে সেটি হয়তো তোমার চোখ ভিজিয়ে দেবে। শুনব বিশেষ বাংলা নাটক মাসুহারা, রচনা ও নির্দেশনায় শ্রী শুভেন্দু বিকাশ বাগ, নির্মাণ ও আবহে অনিকপতি, অভিনয়ে সপ্তদীপ, মৃন্ময়ী, দেবরপিত, বভ্রবি এবং অনিকপতি।
1: এই দেখো তো, আমি একটু ব্যস্ত, কে এসছে বাইরে?
2: কে এলো এই সকালে? কে?
3: পিয়ন, চিঠি আছে।
2: হ্যাঁ বলুন।
3: আপনি বিক্রম চট্টোপাধ্যায়?
2: হ্যাঁ।
3: কোর্টের চিঠি, এই কাগজটা এখানে একটা সই করে দিন, এটা রাখুন।
2: কোর্টের চিঠি কি আছে? বাবার চিঠি, দেখভাল করার জন্য বাবা টাকা ডিমান্ড, দেখভাল করার জন্য বাবা টাকা ডিমান্ড করছে, অথচ কোনো কোনো টাকার অঙ্কই তো উল্লেখ নেই। আহা, কোর্টে যাওয়ার কি দরকার ছিল? বাবা যদি ফোনে একবার জানাতো আমি তো বাবাকে টাকা পাঠিয়ে দিতাম। কোর্ট কাছারি মানেই তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে সম্মান নষ্ট, আড়ালে সবাই হাসাহাসি করবে। তবে কি বাবা বড় অঙ্কের কোনো টাকা চায়?
1: এই নাও তোমার চা। কে এসেছিল গো?
2: পিয়ন।
1: পিয়ন, কি হয়েছে বলো তো? আচ্ছা, তোমার মুখটা অমন হানি করে বসে আছো কেন? কোনো সমস্যা?
2: মুখে আর কি বলবো, এই নাও চিঠিটা পড়ে দেখো।
1: ও মা, এ তো কোর্টের, তোমাদের বাবা পাঠিয়েছে। এই যে বলতে, তোমার বাবার প্রচুর সম্পত্তি, ব্যাংকে অনেক টাকা, তাহলে এখন কোর্টে টেনে নিয়ে যাচ্ছে কেন? এত কিসের টাকার দরকার? সে তো মুখেই বলতে পারতো, এই বয়সে এসে এই সম্মানহানির কি কোনো দরকার ছিল?
2: আমি নিজেই তো বুঝতে পারছি না আয়েশা, মাথায় কিছুই খেলছে না।
1: দেখো, তুমি কিন্তু এটা একেবারেই হালকাভাবে নিও না, একটা ভালো উকিল ধরো, সব কিছু জানাও। বাবার কি কি সম্পত্তি আছে, কেন আবার টাকার দরকার? এক গাদা টাকা কিন্তু কিছুতেই দেওয়া যাবে না, দরকার পড়লে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব। এতটুকু অন্যায় আবদার কিন্তু সহ্য করব না, আমি তোমার সঙ্গে আগাগোড়া থাকব, এর একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। তুমি আজই উকিলের সঙ্গে কথা বলো।
2: ঠিক বলেছ, এটা বাবার কাছ থেকে একেবারে আশা করিনি। আজ বিখ্যাত উকিল বিশাল মুখার্জির সঙ্গে কথা বলছি, তবে তার ফি একটু বেশি।
1: এই এত টাকার কথা চিন্তা করো না তো, শুধু বাবা যেন একেবারেই বেশি টাকা না পায়।
2: আচ্ছা চলো, আজ উঠি, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে।
1: বাবা কিরকম কাঠ গড়ায় ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে আছে, একেবারে নির্বিকার, যেন কোনো চিন্তা নেই,

0: কোর্টে এভাবে দেখে আমার ঘৃণা করছে।
1: ঈশা আস্তে, সবাই শুনবে।
2: কোর্টের কার্যবাহী শুরু করা হোক।
3: ইয়োর অনার, আমার মক্কেলের বাবার অর্থাৎ এই অসিতবাবুর ব্যাংকে মোটা টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে, শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট আছে, আর নিয়মিত তো পেনশন পাচ্ছেনই। বাড়িতে চারজন কাজের লোক আর আয়া দিন রাত খাচ্ছে, অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, এমন এক রমরমা রাজকীয় অবস্থার পর ছেলের কাছে ওনার টাকা ডিমান্ড করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে কি? মিলর্ড, আইনি পরিভাষায় একে ব্ল্যাকমেল ছাড়া আর কি বা বলা যায় বলুন।
2: অসিতবাবু, আপনার কি উকিলবাবুর প্রশ্নের জবাবে কিছু বলার আছে? আপনি কি সত্যি ছেলের কাছে মাসোহারা চান?
4: বাবা কি ছেলের কাছ থেকে মাসোহারা চাইতে পারে না হুজুর?
3: হ্যাঁ হ্যাঁ, তা তো চাইতেই পারে। তা অসিতবাবু, আপনাকে প্রতি মাসে কত টাকা করে দিতে হবে শুনি।
4: মাসে 1000 টাকা।
3: 1000 টাকা? মাত্র 1000 টাকা?
0: মাত্র 1000 টাকা? মাথা খারাপ নাকি এনার?
4: ক্যাশ 1000 টাকা। বিক্রম যেন প্রতি মাসে টাকাটা নিয়ে এসে আমার হাতে দিয়ে যায়।
3: ইয়োর অনার, আমার মক্কেলের প্রতি মাসে 1000 টাকা করে দিতে কোনো আপত্তি নেই। কেসটা এখানেই ডিসমিস করা হোক।
2: আদালত আদেশ দিচ্ছে, বিবাদী বিক্রম প্রতি মাসে তার পিতা অসিতবাবুকে নগদ 1000 টাকা মাসোহারা বাবদ প্রদান করবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন।
0: উফ, বাঁচা গেল, বড় ফাঁড়া কেটে গেল। এই চলো চলো, তোমার অফিসের দেরি হয়ে যাচ্ছে তো।
3: অসিতবাবু, অসিতবাবু,
4: বলুন বলুন। আর্তালি বাবু
3: একটু দাঁড়ান, জজ সাহেব আপনাকে একবার ভেতরে ডাকছেন।
4: জজ সাহেব? আচ্ছা আচ্ছা, চলুন চলুন চলুন,
2: আসুন আসুন অসিতবাবু, বসুন। একটা ব্যক্তিগত প্রশ্ন করার লোভ সামলাতে পারলাম না। আপনার মতো একজন সচ্ছল মানুষ মাত্র 1000 টাকার জন্যে আদালতে এলেন, সত্যিটা কি বলবেন?
4: ও আমার একমাত্র সন্তান, এই শহরেই থাকে, খুব ভালো চাকরি করে, বিয়ের পর বৌমার বুদ্ধিতে আলাদা ফ্ল্যাট নিয়ে চলে গেছে। ওর মা গত বছর ওপারে, আমি একা, মাসের পর মাস কেটে যায়, আমি বুড়ো বাপটা ওর মুখ দেখতে পাই না। বারবার ওর ছোটবেলার স্মৃতি চোখের সামনে ভাসে। ওকে ওকে দেখতে না খুব মন চায়, আসলে বাবা তো। কোর্টের নিয়ম তো আর ভাঙতে পারবে না, তাই এই পন্থাটা নিলাম। অন্তত টাকার অছিলায় হলেও ছেলেটা মাসে একবার আমার ঘরে আসবে। আমি একটু হাতটা ছুঁয়ে দেখতে পাবো।

কী সুন্দর একটা অসাধারণ গল্প। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো বই থেকে নয়, এমন ছোট ছোট গল্প থেকেই পাওয়া যায়। সম্পর্কের মূল্য কখনো টাকায় মাপা যায় না, সময়, ভালোবাসা আর যত্ন, এই তিনটি আসলে সবচেয়ে বড় প্রাপ্তি। আর এই সুন্দর অনুভূতিটুকুই সঙ্গে নিয়ে এবার শুনব একটি হৃদয় ছোঁয়া গান।

গানের পর আবারও ক্রিয়েটর লাইফের আড্ডায় আমরা ফিরলাম। তো যেটা বলছিলাম, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ভালো দিক যেমন আছে, তেমনই কিছু চ্যালেঞ্জও আছে। প্রথমে যদি ভালো দিকের কথা বলি আমরা, তাহলে সবচেয়ে বড় সুবিধা হলো নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরার সুযোগ পাওয়া যায়। তুমি যে কাজটা ভালোবাসো সেটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারো, নিজের একটা পরিচয় তৈরি করা যায়, নতুন কিছু শেখার সুযোগও পাওয়া যায়, এবং ভালো কাজের মাধ্যমে অনেক মানুষের সঙ্গে যুক্ত হওয়া যায়। কিন্তু এর পাশাপাশি কিছু বিষয় মাথায় রাখাও খুব জরুরি। অনেক সময় আমরা শুধু বাইরে থেকে একজন ক্রিয়েটরের জনপ্রিয়তা দেখি, কিন্তু এর পেছনের পরিশ্রমটা কিন্তু দেখি না। নিয়মিত নতুন কিছু ভাবা, সময় দেওয়া, সমালোচনা গ্রহণ করা এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়া, এগুলো এই পথের একটা অংশ। শুধু ভিউ, লাইক আর ফলোয়ারের সংখ্যাই সাফল্যের মাপকাঠি যেন না হয়ে যায়, কারণ ভালো কন্টেন্ট তৈরি করার আসল উদ্দেশ্য হলো মানুষের কাছে মূল্যবান কিছু পৌঁছে দেওয়া। তাই যুব বন্ধুরা, কন্টেন্ট ক্রিয়েটর হওয়া অবশ্যই একটি সুন্দর সুযোগ, কিন্তু এর

জন্য দরকার দায়িত্ববোধ, পরিশ্রম আর নিজের কাজের প্রতি ভালোবাসা। কারণ ক্যামেরার সামনে আসা সহজ, কিন্তু মানুষের মনে জায়গা তৈরি করাই আসল চ্যালেঞ্জ।

তো যুব বন্ধুরা, আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারেই শেষ। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুব বাণী।

দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা পুনর্ব্যক্ত করে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় গতকাল এক বৈঠকে এল নিনোর সম্ভাব্য প্রভাব ও এ সংক্রান্ত প্রস্তুতি পর্যালোচনা করেছে। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। পশ্চিমবঙ্গে বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী সন্ত্রাসবাদ

0: কড়া নিন্দা করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর মধ্যে জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকের পর জারি করা যৌথ বিবৃতিতে উভয় নেতা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
1: पिछले वर्ष पहलगाम में जब जघन्य आतंकवादी हमला हुआ, इंडोनेशिया तब भारत के साथ मजबूती से खड़ा रहा। मैं इसके लिए राष्ट्रपति प्रबोवो और आप सभी का आभार व्यक्त करता हूं। हमारे दोनों देश काउंटर टेररिज्म पर ज्वाइंट वर्किंग ग्रुप के माध्यम से साथ काम कर रहे हैं। इंटेलिजेंस, साइबर थ्रेट्स, आतंकी फंडिंग और डी रेडिकलाइजेशन, इन क्षेत्रों में हम और सहयोग बढ़ाकर दुनिया में शांतिवादी ताकतों को मजबूती दे सकते हैं।
0: প্রধানমন্ত্রী জাকার্তায় সেদেশের সংসদে তার ভাষণে দেশের মধ্যে সম্পর্কের এক নতুন যুগের সূচনা করার জন্য আইন প্রণেতাদের কাছে আহ্বান জানান। তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। শ্রী মোদি বলেন, এই সম্পর্কের ভিত্তি হবে অভিন্ন সভ্যতার ঐতিহ্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যতের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গি। ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন যে ইন্দোনেশিয়ার সঙ্গে গণতান্ত্রিক সম্পর্ক জোরদারে নতুন দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। ভারত মহাসাগর জুড়ে 2000-এরও বেশি সময় ধরে চলা সভ্যতার মেলবন্ধনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, চিন্তাধারা, বাণিজ্য, সংস্কৃতি, বিশ্বাসের আদান প্রদানই দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে। এর পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তিনি দক্ষিণ বিশ্বের স্থিতিশীলতার উপর গুরুত্ব দেন।
1: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্ডো প্যাসিফিক মে স্ট্যাবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল दो देशों का संबंध नहीं है, यह इंडो पैसिफिक की स्टेबिलिटी, ग्लोबल साउथ की शक्ति और विश्व के शेयर्ड फ्यूचर में विश्वास का संकल्प है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইয়োগাকার্তায় বিখ্যাত প্রাম্বানান মন্দির পরিদর্শন করবেন। নবম শতাব্দীতে নির্মিত প্রাম্বানান হল ইন্দোনেশিয়ার বৃহত্তম হিন্দু মন্দির চত্বর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। গতকাল ভারত ও ইন্দোনেশিয়া প্রাম্বানান মন্দির চত্বরের সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন উদ্যোগের ঘোষণা করেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ASI ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের নির্বাচিত কিছু কাঠামোর সংরক্ষণ ও পুনরুদ্ধারে সহায়তা করবে। প্রধানমন্ত্রী তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নে পৌঁছবেন। তিন দিনের সফরে সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া CEO ফোরামে অংশ নেবেন। সেখানে উভয় দেশের শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তার ভাষণ দেওয়ার কথা। এছাড়া শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের এক বৃহৎ সমাবেশে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, সেদেশে বসবাসকারী এদেশের মানুষ ভারত অস্ট্রেলিয়া সম্পর্কে এক দৃঢ় ভিত্তি রচনা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তার দুদিনের বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। এছাড়া বিদেশমন্ত্রী সেদেশের উপপ্রধানমন্ত্রী শেখ খালিদ বিন আবদুল্লাহ আল খালিফার সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেছেন। এইসব বৈঠকে বিদেশমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাদের হাতে তুলে দেন এবং বাহরিনের সঙ্গে ভারতের মৈত্রীপূর্ণ দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা পুনরায় উল্লেখ করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকে থাকবে বলে আশা করা হচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গি সেই সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য ও সময়োপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানির ক্ষেত্রে বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতো চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। বিভিন্ন ক্ষেত্রে

এলনিনোর সম্ভাব্য প্রভাব এবং এ সংক্রান্ত প্রস্তুতিমূলক পদক্ষেপ পর্যালোচনার জন্য গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর পি কে মিশ্রের সভাপতিত্বে সেবাতীর্থে এই বৈঠকটি আয়োজিত হয়। এতে 15টির বেশি মন্ত্রকের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন আবহাওয়া দপ্তরের আধিকারিকরা জুন জুলাই মাসে এ পর্যন্ত বৃষ্টির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। আইএমডির মহানির্দেশক দেশে মৌসুমী বায়ুর বিস্তৃতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য প্রদান করেন। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। একজন মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাত অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরানি তেল বিক্রির যে অনুমতি বা লাইসেন্স দেওয়া হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তা বাতিল করেছে। পশ্চিমবঙ্গে বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাইয়ের মধ্যে খুলতে চলেছে। গতকাল নিউ সেক্রেটারিয়েটের শ্রম দপ্তরে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার এবং জেলার অন্যান্য আধিকারিকরা। মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে মিল কর্তৃপক্ষ এই মর্মে সাসপেনশন অফ ওয়ার্ক তুলে নেবার নোটিশ দেবে। প্রথমে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে এবং 16ই জুলাই থেকে ধাপে ধাপে উৎপাদন শুরু হবে। এই সিদ্ধান্তের ফলে প্রায় 20,000-এর বেশি চটকল শ্রমিক তাদের কাজ ফিরে পাবে বলে মনে করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহি থেকে করাচিগামী বোয়িং 737 একটি বাণিজ্যিক বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে, 5 জন ক্রুসহ K2 এয়ারওয়েজের 27 বছরের পুরনো কার্গো বিমানটি খাড়াভাবে নিচে নামার সময় সম্ভবত করাচির দক্ষিণ পশ্চিম সমুদ্রে নিমজ্জিত হয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। 1954 সালে বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। এদিকে অন্য খেলার রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে হারিয়ে দিয়েছে। শেষ আটে ফ্রান্স মরক্কোর, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের ও আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে আগামী দুদিনের মধ্যে আরও অগ্রসর হবে। মৌসুম ভবন জানিয়েছে, হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, মহারাষ্ট্র, কর্ণাটকের উপকূলভাগ, কঙ্কন, গোয়া ও দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিমে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। ভারত ও ইন্দোনেশিয়া সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা পুনর্ব্যক্ত করে সুসমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিয়েছেন। খবর শেষ হল, এরপরে বেলা 10টা 10 মিনিটে স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা।

নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণে ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। জাকার্তায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো ও সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর গতকাল যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। এখন থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান শুরুর আগে জাতীয় গান বন্দে মাতরম, এরপর জাতীয় সঙ্গীত জনগণ মন গাইতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা পুর এলাকায় নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগরতলার বর্দোয়ালিতে গতকাল নবনির্মিত ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরাইন সহযোগিতা ক্রমশ গভীরতর হচ্ছে। ডক্টর জয়শঙ্কর গতকাল সন্ধ্যায় বাহরাইনের তাঁর দুই দিনের সফর শেষ করেছেন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে পশু সম্পদ স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত এক সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেছেন সচিব দীপা ডি নায়ার। সেমিনারে পশু পাখিদের নতুন রোগ এবং তার নিরাময় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 2025-26 শিক্ষাবর্ষে প্রস্তুতিমূলক এবং মাধ্যমিক উভয় স্তরেই বিদ্যালয় ছুট হওয়ার হার গত তিন বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ভারতের স্কুল শিক্ষা বিষয়ে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস 2025-26 শীর্ষক একটি প্রতিবেদন গতকাল প্রকাশ করেছে। আগামীকাল 9 জুলাই এবং এর পরদিন হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান গতকাল জানিয়েছেন, এই সম্মেলনে নিগমের সঙ্গে কর্ণাটক, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের 4টি সংস্থার 726 কোটি টাকা বিনিয়োগের ব্যাপারে মৌ স্বাক্ষর হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল প্রগতি প্রকল্পের উদ্বোধন করেছেন। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, এই প্রকল্পের লক্ষ্য হল 20,000-এরও বেশি কৃষি স্ব উদ্যোগী এবং 20 লক্ষ কৃষককে ক্ষমতায়িত করা। ফিফা ফুটবল বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে আর্জেন্টিনা মিশরকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। ক্রিশ্চিয়ান রোমেরো, এনজো ফার্নান্ডেস এবং লিওনেল মেসি একটি করে গোল করেন। চলতি বিশ্বকাপে মেসি 5 ম্যাচে 8টি গোল করে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে শীর্ষস্থানে পৌঁছে গেলেন। অপর ম্যাচে সুইজারল্যান্ড টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড মুখোমুখি হবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলাবণি জরা। বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা। দুপুর 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:40 লোকগীতি শুনবেন অংশুমান রায়ের কণ্ঠে। দুপুর 1:50 রাগ প্রধান গানের শিল্পী শচীন দেববর্মন। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর বাংলা পদ্য কান্ডারি হুঁশিয়ার থেকে পাঠ দেবেন গজরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পূজা চক্রবর্তী। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে শুকর পালনে সুষম খাদ্য প্রসঙ্গে বলবেন ডক্টর সত্যসুন্দর দেববর্মা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন কার্তিক দাস বাউলের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সৃজনী, শুনবেন নন্দিতা দত্তের সাক্ষাৎকার। রাত 8:30 আধুনিক গানের শিল্পী শ্রেয়া ঘোষাল। রাত 9:00 নজরুল গীতি শুনবেন ফিরোজা বেগমের কণ্ঠে। রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন।

রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গানের শিল্পী নচিকেতা। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন। রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পরের শিল্পী সুবি সেন।

গানটি শুনলেন সুবীর সেনের কণ্ঠে। পরের শিল্পী অভিরূপ গুহঠাকুরতা।

0: ভাইরা বোনেরা দাদারা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
1: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছবির গান।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন থোড়ি সি বেওয়াফাই ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছবির গান শুনছেন। পরে গানটি শুনবেন দর্দ ছবি থেকে, কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ হিন্দি ছবির গান শুনলেন আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

গানখানি শুনলেন বাঘিনী ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। অনুষ্ঠানে এবারের শিল্পী রুমা গুহ ঠাকুরতা, ছবি বাঘিনী।

গানখানির শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, ছবি বাঘিনী। এবারে গিয়েছেন শিল্পী লতা মঙ্গেশকর, ছায়াছবি বাঘিনী।

মোদের ঘরে আছে দুই রাজ কন্যা, মোদের ঘরে আছে দুই রাজ কন্যা, রূপে গুণে।

0: পান আর আছে পোলা পান
1: একখান
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই
0: আর আছে পোলা পান একখান

0: রাজা বড় সোজা, সুখে আছে যত প্রজা। এই রাজা বড় সোজা, সুখে আছে যত প্রজা। এ রাজার মতো রাজা নাই, যেন এ রাজার মতো রাজা নাই।
1: শ্বশুর মশাই,
0: শ্বশুর মশাই, মোরা তেনার জামাই।

গানখানি শুনলেন অভিমান ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন কিশোর কুমার। অনুষ্ঠানে এবারের গানখানি গেয়েছেন শিল্পী আশা ভোঁসলে, ছবি অভিমান।

শুনলেন অভিমান ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন অমিত কুমার। অনুষ্ঠানে এবারের গানখানি গিয়েছেন শিল্পী অনুরাধা পড়োয়াল, ছবি অভিমান।

গানখানি শুনলেন অমানুষ ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গানখানি গেয়েছেন শিল্পী কিশোর কুমার এবং আশা ভোঁসলে। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন কিশোর কুমারের কণ্ঠে।

গানখানি শুনলেন অমানুষ ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন আশা ভোঁসলে। অনুষ্ঠানে এবারে গিয়েছেন শিল্পী শ্যামল মিত্র।

0: আকাশ ফানে আগরতলা তাবুক চাংজাগো তিনি দিবর চরানি কক বরক পান্দা লেলামানি জরাব পুইলানো খানাবাইদি তাং ভিতি
1: ইং বুফাংটি বসিয়া করে বি বুফাং বেদেক বুপুরা বেড়াতম বলাই বসুলে চুং পদ্রু পদ জুদা জুদা সামঙ্গ ফানাঙ্গই দম ইং বলাইনে চুং ইয়গই চাইমানো এ বলাই চিনি বসাগ বথরাই পদ্রে পদ বকুর গরম মার খানো ইং বলাইনে সুদী কথাং বাই দালগই হলই বসাগ ফুখে বকুনি গরম কমরে মাথাঙ্গ ইং বেদেক শিকন বাই

0: আমা সাংরংমা পুইলা নন্দনো খুলমজাও সাতংবাই উদিলানি কপাল মতানি তৈ কথার লুথানি নংতঙ্গই বেবাক চায়াসু ইয়া রগ্ন কাতির উই তঞ্জাদি দোয়াই আমা সাংরংমানি দোয়াই
1: বুসাজ বকরা বেং থাকা বন সিকং তিল উর গদিব
0: রি কতাল চুমরি রে তাই পাকুরি সরি রেবাই বন আয়ঙ্গ কাহাম খাই মকলাই রেডি নাইথকলাই দখা
1: ভাই হাই কোনার ভাই ওখাখা আুখুন কিসা খলবর হিমাই এটা কিমাই টকা
0: এ বারুয়া
1: হুম খামসং ওয়াবাইখা দাও চাই আপনি লগি বুলগতলাম জানাই মানির বেবাং যুগালি বাইখা
2: আও অসাইসা সিনি আঙ্গ কুথুনি মখলই কান্দুবই চুমরুই পাইবাইখা
3: হুম আপন লগি নতিনি ফঙ্গ মাইরক বার গই পাইবাইখা
0: দহাকে বা সামুং বা দজাক নুবলা
4: আতা অসাই কথা ফাঙি সামুং বেবাক নতিয়া দংবাইখা
0: হাইকে বারুয়া
1: হুম
0: হিমদি ইয়া ফাঙ্গ টক সাবুথারই পাইগ্রা সিদি
1: দা কন হিমদি
2: ঐ নংনি মাংখরনি সামুরক পাইবে খেদা
3: মাংগ্রি সামুং পাইবে জাগনো পলা সঙ্গানি বারক তিয়ার নগো
2: ই ক আয়ঙ্গ কথুইতবই ফাইলাইছি তংখা
0: এ এ ইংখা অংখ আরো নো মান কথাই বেড়াছি দে ফায়ং নংয়াঙ্গ আরো নমানি মান কথাই গানাও খায় আসুক দি
4: আর আসুক খাইনলে আতাই
0: ই আ গানানো আসুক দে বারোয়া টকসা ফিয়গৈ টকসা ফিয়ক জাগনাইন তুবুদি আনু ইয়াফার ফাইদি
1: হিন্দি টকসা বা আনি ইয়াগ নুবলাসা হিন্দি
0: তুব দে
1: হিন্দি
0: দোয়াই আমার সাংরং আমানি দোয়াই
5: ধয় ধয় আমার সাংরং আমি হাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই নাই তাই তংথকনি হাফারও নত আমার সংগ্রাম
0: অংখা বারোয়া হিন্দি উ তকসান ফিয়গি রহর চিরি থানি
1: তুবুদে এই তুবুদে
3: হা
1: কনবাইলা আন কিসা লামার গ্রা দে ধামসন রাহাই উসুকি তুমি খাবা ইচ্ছা এই অংখা
2: হাই কে অজাইসা বসলা তাবু বুমানি বুকো হরুই মান খুনাবলাস
0: ই মান খা
1: এই এই আতালাইপ নংনি আ হর রিজানাই রক খাইবে দিবা
3: বেবাগ না তেয়ারং তাবুক বসলা হর রেখে ন খরকসা খরকসা খে জানি জানি হম তাং তাং গই জানি জানি হম তাং তলাং গই মা বাই খেতা
0: এই ফায়ং এই ফায়ং নং হর রেবাইখে ইয়াঙ্গ ফাইসিদি অংখা কামনা নাংলিয়া জব সালচা বেবাগ ন অ লামানি বরক নো জানি জরা অংখাই বেবাগ মা থাকায় সংসারক কেব হানো মরংনা বাকি ফাইয়ানি দে আসাইখে থানি নাংনাই নো জমা খাইবা কিসা উল সকাং আসুকসি
2: হাইকে অসাইসা সংতাবো হরলাই মালাই খেবলাসা
0: মানখা হাইপ ন ওফলা কাফলা তাংলাইদি গসাং গসাংখে হর নানি খাইদি
1: আতা অসাই পাইথাগো আপ বলা সঙ্গানি কক রং কিসা মুখে কালাম দিদ
2: আবু সুমাংখর করানাই রক পাইখে

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে চাষের কথা। আজকের প্রসঙ্গ লাভজনক সবজি চাষ পদ্ধতি। সবজি একটি গুরুত্বপূর্ণ ফসল। কৃষিবিজ্ঞানের ভাষায় সবজিকে উদ্যানতাত্ত্বিক ফসল বা হর্টিকালচারাল ক্রপস বলা হয়ে থাকে। পুষ্টিমানের দিক থেকে সবজি ফসল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাণিজ্যিকভাবেও এর গুরুত্ব অপরিসীম। সেজন্য সবজি চাষের আধুনিক কলাকৌশল জানা জরুরি। আর আধুনিক কলাকৌশল বলতে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদকেই বোঝানো হয়ে থাকে। তবে সারা দেশে যেমন সব ধরনের সবজি উৎপাদিত হয় না, ঠিক তেমনি সকল সবজি আবার সারা বছর উৎপাদিত হয় না। এক এক অঞ্চলে এক এক ধরনের শাকসবজি উৎপাদিত হয়ে থাকে, আবার বছরের বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ সবজির জাত উৎপাদন করা যায়। সারা দেশে সারা বছরই যে সকল সবজি সহজে উৎপাদিত হয়ে থাকে, তাদের মধ্যে কিছু শাকসবজি হল লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, কলমি শাক, মিষ্টি আলু, ঢেঁড়স, গাজর, বরবটি, টমেটো, লাউ ও লাউ শাক, পাট শাক, শশা, কাঁচকলা, বেগুন, পেঁপে, করলা, কচু শাক, কচুরলতি, ধনে পাতা, পুদিনা পাতা ইত্যাদি পরিচিত শাকসবজি। তাছাড়া অপরিচিত বিশেষ কিছু সবজি বিশেষ বিশেষ এলাকার বিশেষত্ব হিসেবে উৎপাদিত হয়ে থাকে। কৃষিতাত্ত্বিকভাবে রবি এবং খারিফ এ দু ধরনের মৌসুম রয়েছে। খারিফের আবার দুটি ভাগ, যথা খারিফ এক অর্থাৎ আগাম গ্রীষ্ম এবং খারিফ দুই অর্থাৎ বর্ষাকাল। তবে শীতকালীন শাকসবজির মধ্যে বাহারি এবং রকমারি বৈচিত্র্য একটু বেশি। শুধুমাত্র শীতকালে উৎপাদিত হয় এমন ফসলগুলোর মধ্যে রয়েছে টমেটো, শীত লাউ, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম, মূলা, ব্রোকলি, বটি শাক, ওলকপি, শালগম, বেগুন, গোলালু ইত্যাদি প্রধান। অপরদিকে শুধুমাত্র গ্রীষ্ম এবং বর্ষাকালে উৎপাদিত হয় এমন ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন শালগম, বেগুন, বিভিন্ন ধরনের কচু, ওলকচু, ঝিঙ্গা, চিচিঙ্গা, কাকরোল, পটল, করলা, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো ইত্যাদি প্রধান। সবজি ফসল উৎপাদন অন্যান্য ফসলের মতো নয়। সবজি ফসল উৎপাদনের জন্য বিশেষ ধরনের যত্নের প্রয়োজন হয়। আর বৈজ্ঞানিক পদ্ধতিতে আবাদ করতে গেলে অল্প পরিমাণ জায়গায় অধিক পরিমাণে ফসল ফলিয়ে লাভবান হওয়া সম্ভব। সবজি আবাদেও বাড়ির আঙিনায় অথবা অপেক্ষাকৃত উঁচু জায়গা বেছে নিতে হবে। সেখানে ভালোভাবে চাষ, মই দিয়ে জমির মাটি জো অবস্থায় ঝুরঝুরে করে সেখানে এক মিটার প্রশস্ত এবং প্রয়োজন মতো জমির আকার আকৃতির সাথে সঙ্গতি রেখে লম্বা বেড তৈরি করে নিতে হবে। এভাবে বেড তৈরির একটি বিশেষত্ব হল শাকসবজি চাষাবাদ অন্য সাধারণ ফসল আবাদের চেয়ে একটু ভিন্ন। এর জন্য প্রয়োজন হয় বাড়তি সতর্কতা এবং যত্নের। শাকসবজির চাষাবাদে যেমন শুষ্ক মৌসুমের সেচের চাহিদা থাকে, অপরদিকে বর্ষা

এতক্ষণ আধুনিক গান শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়ার যোগ্যকার্তায় পরমবানান মন্দির পরিদর্শন করে প্রধানমন্ত্রী মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। কেরালামের ওয়াইনারে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বাণিজ্যিক জাহাজগুলির ওপর সাম্প্রতিক আক্রমণের জবাবে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 5 ক্রুসহ নিখোঁজ হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্ন পৌঁছবেন। ইতোমধ্যেই তিনি ইন্দোনেশিয়া থেকে রওনা হয়েছেন। 3 দিনের সফরে সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও যোগ দেবেন। সেখানে উভয় দেশের শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা। এছাড়া শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের এক বৃহৎ সমাবেশে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, সেদেশে বসবাসকারী এদেশের মানুষ ভারত অস্ট্রেলিয়া সম্পর্কের এক দৃঢ় ভিত্তি রচনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার যোগ্যকার্তায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরমবানান মন্দির পরিদর্শন করেন। সেদেশের রাষ্ট্রপতি প্রবাও সুবিয়ান্ত শ্রী মোদীর সঙ্গে ছিলেন। ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন স্বরূপ সেদেশের নিজস্ব গীত ও নৃত্যশৈলীর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়। 2 নেতা 9ম শতাব্দীর এই মন্দির চত্বর ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী পুজো দেন শিব মন্দিরে। এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রপতি সুবিয়ান বলেন, পরমবানান মন্দির ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান শতাব্দী প্রাচীন সভ্যতাগত বন্ধনের প্রতীক। প্রধানমন্ত্রী মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। দ্বাদশ শতাব্দীর ঐতিহ্য সংরক্ষণের জন্য সেদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে শ্রী মোদী বলেন, মন্দির সংরক্ষণে ভারতের অংশগ্রহণ দুদেশের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক পরম্পরাকে ফুটিয়ে তোলে।
1: জীবন মে ইহা কি বাতো মে ইহা কি হওয়া মে এক সংস্কৃতি কি খুশবু হো খুশবু যো হাম ভারত কি ধরতি পর পল পল অনুভব করতে হ্যাঁ ইয়ে খুশবু হামারি সাংস্কৃতিক বিরাসত যে আপনে আপ মে অপনত্ব সে জোড়তি হ্যাঁ।
0: ভারত ও ইন্দোনেশিয়া উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী মোদী গতকাল জানান, ইন্দোনেশিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোরে তাদের প্রথম আন্তর্জাতিক শাখা চালু করবে। পূর্ব জাভার সিংহসারি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই ক্যাম্পাস গড়ে উঠবে। আসিয়ান অঞ্চলের পড়ুয়া এবং বিশেষজ্ঞদের কাছে উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত খুলে দেবে এই প্রতিষ্ঠান। এই উদ্যোগ উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। কেরালামের ওয়ায়নাড়ে ভূমি

মাসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন জানিয়েছেন, ওয়াইনারের সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ, তদন্ত শেষ হওয়ার পরই আবার শুরু হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 2টি দল এখনও দুর্ঘটনাস্থলে রয়েছে, 5 জনের খোঁজ এখনও পাওয়া যায়নি। উদ্ধার কাজ এখনও চলছে বলেও মুখ্যমন্ত্রী তিরুবনন্তপুরমে জানিয়েছেন। দুর্ঘটনার আগেও সুড়ঙ্গ তৈরির স্থান থেকে মাটি সরানোর কাজে গাফিলতি ছিল বলেও মুখ্যমন্ত্রী জানান। এদিকে কেরালামের 6 জেলায় আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। তিরুবনন্তপুরম থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এর্নাকুলাম, ইরুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড় এবং ওয়াইনাড জেলায় প্রবল বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা ছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে আগামী 2 দিনের মধ্যে আরও অগ্রসর হবে। মৌসুম ভবন জানিয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, মহারাষ্ট্র, কর্ণাটকের উপকূলভাগ, কোঙ্কন, গোয়া ও দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীরের পুলিশ জানিয়েছে, সোপিয়ানের চানাপোড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে

কাজে গাফিলতি ছিল বলেও মুখ্যমন্ত্রী জানান। এদিকে কেরালামের 6 জেলায় আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। তিরুবনন্তপুরম থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এর্নাকুলাম, ইরুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড় এবং ওয়াইনাড জেলায় প্রবল বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা ছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমি বায়ু উত্তর আরব সাগর, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে আগামী 2 দিনের মধ্যে আরও অগ্রসর হবে। মৌসুম ভবন জানিয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, মহারাষ্ট্র, কর্ণাটকের উপকূলভাগ, কোঙ্কন, গোয়া ও দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীরের পুলিশ জানিয়েছে, সোপিয়ানের চানাপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ এই অভিযান চালায়। পুলিশের মহানির্দেশক বিকে বিরদি আকাশবাণীর সংবাদদাতাকে জানিয়েছেন, সংঘর্ষস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে, পাওয়া গেছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। পশ্চিমবঙ্গের বাড়িপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। গতরাতে মামলার তদন্তে সূর্যপুরে অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরুর ঠিক আগে সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় প্রভাস। তাকে দ্রুত বাড়িপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রভাসের দেহ বর্তমানে বাড়িপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তার ছেলে যে কাজ করেছে সেই কারণে তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই, এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। এদিকে এই ঘটনায় আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 4-এ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলার প্রত্যুত্তরে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। আমেরিকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, উপকূলে রেডার সাইট, জাহাজের ওপর মিসাইল আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা এবং আরও 60টিরও বেশি ইসলামিক রেভলিউশনারি গার্ড করে দ্রুতগতিসম্পন্ন নৌকার ওপর হামলা চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যবস্থার ওপর ইরানের আঘাত থানার ক্ষমতা দুর্বল করে দিতেই এই আক্রমণ চালানো হয়েছে। এদিকে ইরান এই হামলার ঘটনার সত্যতা স্বীকার করলেও জানিয়েছে এর ফলে হতাহতের কোনো খবর নেই। সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, বান্দার আব্বাস, কেসম এবং সিরিকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। অন্যদিকে ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির আওতায় থাকা ইরানের তেল বিক্রয়ের অনুমতিপত্র প্রত্যাহার করে নিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে ইরানকে তেল রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়েছিল এবং এই প্রথম তারা ডলারে এর দাম পাবে বলে জানানো হয়েছিল। ইরান এই বিমান হামলার কড়া নিন্দার পাশাপাশি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্তেরও সমালোচনা করেছে। কুয়েত জানিয়েছে, আমেরিকা ইরানের ওপর বিমান হামলা চালানোর প্রেক্ষিতে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। বাহরিন ইতোমধ্যেই মিসাইল হামলার কথা জানিয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকে থাকবে বলে আশা করা হচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সে সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য, সময়োপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানি ক্ষেত্র বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতো চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তার 2 দিনের বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে গেছে। পাকিস্তানের আকাশসীমায় K2 এয়ারওয়েজ বোয়িং 737-400 বিমানটি পশ্চিম করাচির প্রায় 300 কিলোমিটার দূরে রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। সূত্রের খবর, বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলে বিমানটির যান্ত্রিক সমস্যার কথা জানিয়েছিলেন এবং আঞ্চলিক কন্ট্রোল বেস থেকে সাহায্যের অনুরোধ করেন। এরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিমানে 5 জন বিমানকর্মী ছিলেন। এই ঘটনায় আরও একবার পাকিস্তানের বিমান সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল। বিশ্বকাপ ফুটবলে শেষ 8-এ ফ্রান্স মরক্কো, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। গতকালই আর্জেন্টিনা

0: সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে ওঠে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। এদিকে অন্য খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে পরাস্ত করে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালামের ওয়ায়নাড়ে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বাণিজ্যিক জাহাজগুলির ওপর সাম্প্রতিক আক্রমণের জবাবে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 5 ক্রুসহ নিখোঁজ হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হবে আগামীকাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খবর পর এখনকার মতো শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি। অনুষ্ঠানে শিল্পী অংশুমান রায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন। অনুষ্ঠানে শিল্পী ছিলেন অংশুমান রায়। আকাশবাণী আগরতলা এখন শুনবেন রাগ প্রধান গান। অনুষ্ঠানে শিল্পী শচীন দেববর্মণ।

0: को सलाह दी गई है कि वे अग्रिम पंजीकरण कराएं और यात्रा केवल अपने परमिट में तय तिथि पर ही करें। और अंत में मुख्य समाचार एक बार फिर। प्रधानमंत्री नरेंद्र मोदी ने योग्याकर्ता में यूनेस्को के विश्व धरोहर स्थल प्रांगण मंदिर में पूजा अर्चना की। कहा, मंदिर के संरक्षण में भारत की भागीदारी दोनों देशों की साझा सांस्कृतिक विरासत को दर्शाती है। प्रधानमंत्री मोदी की इंडोनेशिया यात्रा सम्पन्न। तीसरे भारत ऑस्ट्रेलिया वार्षिक शिखर सम्मेलन में भाग लेने के लिए ऑस्ट्रेलिया रवाना। महिलाओं के सशक्तिकरण और सतत विकास के क्षेत्र में सहयोग को मजबूत करने के लिए कोची में ब्रिक्स देशों की महिला मंत्रियों की दो दिवसीय बैठक शुरू। गृहमंत्री अमित शाह ने बाढ़ प्रभावित राज्यों के मुख्यमंत्रियों से बात कर केंद्र की ओर से हर संभव सहायता का आश्वासन दिया। देश के मध्य और पूर्वी हिस्सों में मूसलाधार वर्षा और आंधी तूफान का अनुमान। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর বাংলা পদ্য কান্ডারি হুঁশিয়ার থেকে পাঠ দেবেন গজারিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পূজা চক্রবর্তী। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে শুকুর পালনে সুষম খাদ্য এ প্রসঙ্গে বলবেন ডক্টর সত্য সুন্দর দেববর্মা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। পরে শুনবেন লোকগীতি শিল্পী কার্তিক দাস পাউল। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সৃজনী। শুনবেন নন্দিতা দত্তের সাক্ষাৎকার। রাত 8:30 আধুনিক গানের শিল্পী শ্রেয়া ঘোষাল। রাত 9:00 নজরুল গীতি শুনবেন শিল্পী ফিরোজা বেগম। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী নচিকেতা। শুনলেন আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31.4 এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 82%। এ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 27.4 মিলিমিটার। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 88.1 মিলিমিটার। আবহাওয়ার বিজ্ঞপ্তি শেষ হল। আকাশবাণী আগরতলা, আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32:35।

আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1270 কিলোহার্টজে।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে অভিমান ছবি থেকে। পরের গানখানি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে জমির ছবি থেকে।

গানখানি শুনলেন কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে দ্য গ্রেট গ্যাম্বলার ছবি থেকে। এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পরের গানখানি শুনবেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে সাক্ষী ছবি থেকে।

গানখানি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে বেমিসাল ছবি থেকে। পরের গানখানি শুনবেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে সিলসিলা ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন চাকমা গান, আজকের শিল্পী জুস্মি দিওয়ান।

0: আকাশবাণী আগরতলা, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুনীশ শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নে আজ ইন্ডোনেশিয়াকে রাষ্ট্রপতি প্রবোবো সুবিয়ান্তো কে সাথ ইয়োগ্যাকার্তা স্থিত ইউনেস্কো বিশ্ব ধরোহর স্থল প্রাম্বনন মন্দির কা দৌরা কিয়া। শ্রী মোদি নে মুখ্য শিব মন্দির মে পূজা অর্চনা কি অর ভারত ইন্ডোনেশিয়া সহযোগ কে অন্তর্গত চল রহে সংরক্ষণ কার্যো কা জায়জা ভি লিয়া। প্রধানমন্ত্রী নে কাহা কি উনে বিভিন্ন পবিত্র স্থলো পর ভগবান শিব সে বার বার জুড়নে কা সৌভাগ্য প্রাপ্ত হুয়া হ্যায়। শ্রী মোদী নে ইস যাত্রা কো গহন আধ্যাত্মিক অর ইয়াদগার অনুভব বতায়া। প্রধানমন্ত্রী নে ইয়ে বিশ্বাস ব্যক্ত কিয়া কি জীর্ণোদ্ধার পরিযোজনা সে দোনো দেশো কে লোগো কে বীচ সম্বন্ধ অর মজবুত হো জায়েঙ্গে।
2: যোগ্যকার্তা কে ইস ভব্য মন্দির কমপ্লেক্স আব জব হাম পুনর্নির্মাণ কা কাম করনে যা রহে হ্যায় অর ইয়ে ইউনেস্কো কা ওয়ার্ল্ড হেরিটেজ হ্যায়। দুনিয়া কে দূর দূর ক্ষেত্রো মে কহীন পর ভি জায়ে হমে কহীন না কহীন ভারত কে সাংস্কৃতিক বিরাসত কে দর্শন হোতে হ্যায়। ইয়ে পুরে সাউথ ইস্ট এশিয়া কা দূসরা সবসে বড়া হমারি বিরাসত কি পহচান হ্যায়।
1: इस अवसर पर राष्ट्रपति प्राबोवो ने मंदिर परिसर के संरक्षण और जीर्णोद्धार में भारत के सहयोग के लिए

বাস্তবে, এবং তার পাশাপাশি তিনি মসজিদেও কাজ করতেন। আমরা যেরকম বিদ্যালয়ে পড়াশোনা করি সেরকম কাজী নজরুল ইসলামও মক্তবে পড়াশোনা করেছিলেন। 1917 সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান দেন এবং করাচিতে কর্মরত ছিলেন। সেনা জীবনে তার সাহিত্য চর্চাটা শুরু হয়েছিল। 1922 সালে তার বিখ্যাত কবিতা বিদ্রোহী প্রকাশিত হলে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন এবং বিদ্রোহী কবি এই উপাধিটি লাভ করেছিলেন। নজরুলের লেখা প্রথম কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা, যেটা তার কাজী নজরুল ইসলামকে সাহিত্য জগতে প্রতিষ্ঠিত করেছিলেন। নজরুল শুধুমাত্র একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ গীতিকার ও সুরকার। তিনি প্রায় 3,249 গান রচনা করেন, যা নজরুল গীতি নামে পরিচিত। ঠিক আছে, 1972 সালে তিনি বাংলাদেশে যান এবং সেখানে তিনি জাতীয় কবির মর্যাদা লাভ করেন। 1976 সালে 29 আগস্ট ঢাকায় তার মৃত্যু হয়। ঠিক আছে, এই আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু তোমাদের তথ্য বলে দিলাম। কাজী নজরুল ইসলামের এই যে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি, সেটি নেওয়া হয়েছে সর্বহারা নামক একটি কাব্যগ্রন্থ থেকে। ঠিক আছে, তো এই যে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি, এটি হচ্ছে একটি অসামান্য দেশাত্মবোধক ও জাগরণের কবিতা। এই কবিতায় কবি পরাধীন ভারতবর্ষকে একটি দুর্যোগপূর্ণ রাতে উত্তাল সমুদ্রে ভাসমান এক দিশাহারা নৌকার সঙ্গে তুলনা করেছেন। আমরা জানি যে ইংরেজরা আমাদের 200 বছর শাসন, শোষণ, নিপীড়ন, অত্যাচার করেছিল। দেশ যখন নানা বিপদে জর্জরিত, চারিদিকে অশান্তি, সাম্প্রদায়িক ভেদাভেদ, হানাহানি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অত্যাচারী বিদেশি শাসকদের হাত থেকে দেশকে বাঁচানোর দায়িত্ব ছিল স্বাধীনতা সংগ্রামী নেতাদের ওপর। যেমন একটি নৌকাকে নিরাপদে পার করার দায়িত্ব থাকে কান্ডারির ওপর, কবি কাজী নজরুল ইসলাম দেশ নেতাদের সতর্ক করে দায়িত্ব পালনের আহ্বান এই কবিতাটির মধ্য দিয়ে তুলে ধরেছেন। প্রথমেই আমরা যাচ্ছি কান্ডারি। কান্ডারি বলতে আমরা কি বুঝি? কান্ডারি বলতে আমরা বুঝি নৌকার মাঝি। কিন্তু এই কবিতায় শুধু মাঝি নয়, দেশের নেতা বা পথপ্রদর্শকের প্রতীক হিসেবে দেশের নেতাদেরকে বোঝানো হয়েছে। আর হুঁশিয়ার মানে সতর্ক হওয়ার আহ্বান। সম্পূর্ণ কবিতায় দেশকে আমরা একটি বিপন্ন নৌকার সঙ্গে যে তুলনা করেছেন কবি সেটা দেখেছি, এবং যা নৌকাটি ঝড়ের মধ্যে দুলছে। এই অবস্থায় নৌকাকে নিরাপদে পৌঁছে দিতে হলে কান্ডারির যে সতর্কতা, বুদ্ধি আর সাহসের খুবই দরকার, সেটাই কবি এই কবিতাটিতে তুলে ধরেছেন। ঠিক আছে, আমি একটু কবিতাটি পাঠ করছি। কান্ডারি হুঁশিয়ার, কাজী নজরুল ইসলাম। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তো এই প্রথম স্তবকের মধ্যে কবি পরাধীন ভারতের যে সংকটময় অবস্থা, সেটি একটি প্রতীকের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে সামনে রয়েছে দুর্গম পাহাড়, পথহীন মরুভূমি আর উত্তাল সমুদ্রের মতো প্রচণ্ড বাধা কঠিন একটি পথ, চারিদিকে ঘন অন্ধকার, যেন দিশাহারা সময়। এই কঠিন পরিস্থিতিতে কবি সকলকে সতর্ক হতে বলেছেন, কারণ এই বিপদ পেরিয়েই পরাধীন জাতিকে তার স্বাধীনতার স্বপ্ন সফল করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। দ্বিতীয় স্তবকটি আমি একটু পাঠ করছি। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার। এই দ্বিতীয় স্তবকে দেশকে একটি বিপন্ন নৌকার সঙ্গে কবি তুলনা করেছেন। ঝড়ের মধ্যে কি আমরা দেখি তো, ঝড়ের মধ্যে কি হয়, নৌকা দুলছে, জল ফুলে উঠছে, মাঝিরা তখন পথ ভুলে গিয়ে এমন কি পালও ছিঁড়ে যাচ্ছে। এই ভয়াবহ অবস্থায় কবি যুব সমাজ

ডেকে বলেছেন, সাহসী হয়ে এগিয়ে আসতে, দেশের হাল ধরতে, যেহেতু ভবিষ্যৎ তাদেরকেই ডাক দিচ্ছে, যতই প্রবল ঝড় হোক না কেন এই নৌকাকেই পার করতেই হবে। এই কঠিন পরিস্থিতির মধ্যে কবি দেশের যে যুব সমাজ তাদের প্রতি আহ্বান করেছেন, নৌকার এই বিপদসংকুল পরিস্থিতির সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের পরাধীন ভারতবর্ষের যে চিত্রটা সেটিকে। তৃতীয় স্তবকে যেটা কবি বলেছেন, তিমির রাত্রি মাতৃমন্ত্রী সন্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। এই স্তবকে কবি দেশের গভীর দুঃখ ও বঞ্চনার যে চিত্র সেটিকে তুলে ধরেছেন, যুগের পর যুগ ধরে মানুষের মনে জমে থাকা যে কষ্ট অভিমান সেটা যেন আজ ফেটে বেরিয়ে এসেছে। এই অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে সঙ্গে নিয়ে চলতে হবে এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে, এই প্রথম তিনটা স্তবক এর ব্যাখ্যা আমি তোমাদের করে দিলাম। চতুর্থ স্তবকের মধ্যে কবি লিখেছেন, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কাণ্ডারি আজ দেখিবে তোমার মাতৃ মুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি বল ডুবিয়াছে মানুষ সন্তান মোর মার। চতুর্থ স্তবকে কবি মানবতার মর্মকথা উচ্চারণ করেছেন, অসহায় মানুষ ডুবে যাচ্ছে, তার বাঁচার পথ জানে না, এই সময়ে ধর্মের ভেদাভেদ অর্থহীন, কে হিন্দু কে মুসলিম এইসব নিয়ে ভেদাভেদ করার সময় তখন আর নেই, এটা একদম তুচ্ছ, সবাইকে একই সঙ্গে এগিয়ে আসতে হবে, সবাই আমরা ভারত মাতার সন্তান, দেশের সন্তান এবং এই দেশকে রক্ষা করার দায়িত্বে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা এই কঠিন পরিস্থিতি সুন্দরভাবে মোকাবিলা করতে পারব। ঠিক আছে, পঞ্চম স্তবকে কবি লিখেছেন, গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ, কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলটানি, নিয়াছ যে মহাভার। পঞ্চম স্তবকে কবি বিপদের মুখে মানুষের মনে জন্ম নেওয়া যে ভয়, যে সন্দেহ সেটি তুলে ধরেছেন, কেউ কেউ যদি পিছিয়ে যায়, কেউ যদি দ্বিধায় পড়ে পিছু পা হয় তা করলে কিন্তু চলবে না। কবি তখন কাণ্ডারি স্বরূপ দেশনায়ককে স্মরণ করিয়ে দিয়েছে, সে যেন পথ না ভুলে যায়, মাঝপথে যেন সে তার দায়িত্বটা ত্যাগ না করে, নানা বাধা নানা বিরোধ সত্ত্বেও তাকে কি করতে হবে, দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে, কারণ তার উপরেই, দেশনেতার উপরেই দেশ রক্ষার দায়িত্ব ভার কর্তব্য সবটাই বর্তায়। ষষ্ঠ স্তবকে কবি কাণ্ডারিকে সম্বোধন করে বলছেন, কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ষষ্ঠ স্তবকে কবি কি বলেছেন, পলাশির যুদ্ধের যে করুণ স্মৃতি, তোমরা হিস্ট্রিতেও এটা পড়েছো, পলাশির যুদ্ধের কথা আশা করি তোমরা সবাই এই বিষয়ে অবগত আছো, পলাশির যুদ্ধের যে করুণ স্মৃতি সেটা কবি স্তবকের মধ্যে তুলে ধরেছেন, এই যুদ্ধে বাংলার স্বাধীনতা হারিয়ে গিয়েছিল, দেশের গৌরব ম্লান হয়ে গিয়েছিল, কিন্তু তাতেও কবি আশাবাদী, কবির মনে আশা যে নতুন করে আত্মত্যাগের মাধ্যমে আবার ভারতবর্ষের স্বাধীন হবে, স্বাধীনতার সূর্য উঠবে, তা নিয়ে কবি প্রচণ্ডই আশাবাদী। সপ্তম স্তবক বা শেষ স্তবকে কবি বলেছেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান, আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার। সপ্তম তথা শেষ স্তবকে কবি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করতে বলেছেন, যা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমাদের বিদ্যালয়ে দেখো বা বিভিন্ন ক্লাবে কলেজে প্রত্যেকটা জায়গায় 15ই আগস্ট আমরা পালন করে থাকি সুন্দরভাবে।

মর্যাদার সঙ্গে, কারণ তারা তাদের এই দেশনে তারা আত্মত্যাগ করেছেন বলেই আজকে আমরা স্বাধীনভাবে স্বাধীন ভারতবর্ষে বাস করতে পারছি। এই যে শহীদদের যে আত্মত্যাগের কথা, সেটা আমাদের স্মরণ করতে হবে। এরকম বিপদ আসলে আমাদের এগিয়ে আসতে হবে। যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসি মুখে দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের কথা আমাদের মনে রাখতে হবে। দেশবাসীর সামনে তারা একটা জীবন্ত অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়ে আছেন। আজকের এই দিনটি জাতির জন্য একটি কঠিন পরীক্ষা। কান্ডারির নেতৃত্বে দেশবাসী কি তাদের স্বদেশ ও স্বজাতিকে রক্ষা করতে পারবে, তার জন্য কবি সবাইকে আবার সতর্ক করেছেন। আবার বলেছেন, নৌকা এখনও বিপদের মধ্যে আছে, কান্ডারিকে সবসময় সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে যখনই কঠিন পরিস্থিতি আসবে সেটা যাতে আমরা সুন্দরভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতি ভেদাভেদ ভুলে গিয়ে আমরা তার মোকাবিলা করতে পারি। এই কান্ডারি হুঁশিয়ার কবিতাটির মধ্যে দিয়ে কবি পরাধীন ভারতবর্ষের যে এক চরম সংকটময় পরিস্থিতি, সেটাই খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং তা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি সেটা এই কবিতাটির প্রত্যেকটা স্তবকের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের তো বাংলা বইটা পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা বিষয়ই তোমাদের বই পরিবর্তন হয়েছে এই শিক্ষাবর্ষ থেকে। তো তোমরা প্রথমে টেক্সটটা খুব ভালো করে পড়বে। টেক্সটটা যদি তোমরা ভালো করে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তোমরা এর মধ্য থেকে যে শর্ট কোশ্চেনগুলো, যেগুলি এক কথায় বা সঠিক উত্তর নির্বাচন, সেগুলি তোমরা খুব অনায়াসেই আনসার করতে পারবে। আর এখন তোমাদের যে বাংলা বইয়ের যে অনুশীলনীটা আছে সেটা আমি একটু আলোচনা করছি। প্রথমে আছে কান্ডারি হুঁশিয়ার এই কবিতাটির মূল গ্রন্থের নাম কি। তোমরা যদি ক্লাসটা একটু শুনো মন দিয়ে, তাহলে শুরুতেই কিন্তু আমি উৎস গ্রন্থের কথা বলেছি। তো কান্ডারি হুঁশিয়ার কবিতাটির মূল গ্রন্থের নাম কি? মূল গ্রন্থের নাম হচ্ছে সর্বহারা। ঠিক আছে, কি দুলছে, কি দুলছে, তরি দুলছে। কান্ডারি হুঁশিয়ার এই যে কবিতাটির কবির নাম কি, কবির নাম প্রথমেই আমরা বলেছি, জানি সবাই, কাজী নজরুল ইসলাম। ওই গঙ্গায় ডুবিয়াছে হায়, গঙ্গায় কি ডুবেছে, গঙ্গায় কি ডুবেছে। কবিতাটি পাঠ করলে তোমরা দেখতে পারবে, গঙ্গার মধ্যে ভারতের দিবাকর ডুবেছে। এরপর যেই প্রশ্নগুলি তোমাদের বইয়ে দেওয়া আছে, এরপর তোমাদের দেখো স্তম্ভ আছে, স্তম্ভ দুর্গমগিরি কান্তার মরু, স্তম্ভ মিলাও। দুর্গমগিরি কান্তার মরু বলতে, দুর্গমগিরি পাহাড় পথ পার করা একটি কঠিন মরুভূমি, তিমির রাত্রি, তিমির রাত্রি বলতে এখানে কি বোঝানো হয়েছে, অন্ধকার রাত, ক্লাইভের খঞ্জন, ক্লাইভের খঞ্জন, এটা স্তম্ভ মিলে যেটা হবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের হাতে থাকা ছোড়া, যা পলাশির যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে। আর গঙ্গা, আমরা জানি সবাই, ভারতের দীর্ঘতম নদী, যেটি উত্তরাখণ্ডের গাঙ্গেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এখন আমি তোমাদের যে বইয়ে দেওয়া প্রশ্ন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, এই যে পঙ্ক্তিটার ব্যাখ্যা তোমরা কবিতাটির মধ্যে দিয়ে খুব ভালোভাবেই পড়লে বুঝতে পারবে। কবি যে পরাধীন ভারতবর্ষের যে একটি চিত্র, সেটি থেকে আমরা কি করে পরাধীন ভারত থেকে মুক্তি পাব, এবং এই মুক্তি সংগ্রামের যে একটা ভয়ঙ্কর যে বিপদ সংকুল যাত্রা, সেটিকে তুলনা করেছেন এই লাইনটির মধ্য দিয়ে বুঝিয়েছেন। যেখানে পাহাড়, মরুভূমি, সাগর বাধা রয়েছে, সময়টা হচ্ছে একদম অন্ধকার রাত, যাত্রীদের বলতে এখানে দেশবাসীকে কবি সতর্ক করেছেন, কারণ আমরা জানি স্বাধীনতার পথ কিন্তু প্রচণ্ডই কঠিন বিপদ সংকুল। তারপর দেখো আছে কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ, এই বারবার, বা বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর, পলাশের যুদ্ধে যে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় যে রবার্ট ক্লাইভের হাতে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে সেগুলি, এবং তাতে যে অসংখ্য দেশপ্রেমিক বাঙালির রক্তে ক্লাইভের তলোয়ার বা খঞ্জ রঞ্জিত হয়েছিল, সেটাকেই এই লাইনটির মধ্য দিয়ে, উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে বোঝানো হয়েছে। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ, কান্ডারি বলতে আমরা

0: শুরুতেই বলেছি, কান্ডারি এখানে দেশের নেতা বা পথপ্রদর্শককে বোঝায়, কবি এখানে দেশের যে চরম সংকট সেটাকে দৃঢ়ভাবে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করার শপথ পালন করতে পারেন সেটিকেই তুলে ধরেছেন। ঠিক আছে, এরপর দেখো কান্ডারি বলতে কাকে বোঝানো হয়েছে। এখানে শুরুতেই কবিতাটির নামই হচ্ছে কান্ডারির হুঁশিয়ার। কান্ডারি বলতে কবি দেশের যে সুযোগ্য নেতা বা তরুণ সমাজ, যারা সমাজকে পথ দেখাবে, তাদেরকেই কবি কান্ডারি বুঝিয়েছেন। তাকে বারবার কি মনে করিয়ে দিয়েছেন, কবি তাকে বারবার কি মনে করাতে চেয়েছেন, এই যে ভারতের যে পরাধীনতার শৃঙ্খল পড়ে আছে, পরাধীনতার যে গ্লানি বা পলাশির যে যুদ্ধ, বিপ্লবীদের আত্মত্যাগের কথা, এগুলি বারবার কবিতাটির মধ্য দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, যাতে আমরা আরো সতর্ক হই, সচেতন হই। দুলিতেছে তরি কার লেখা কোন কবিতার অংশ তোমরা সবাই জানি বলতে পারবে। কবি লিখবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার নামক কবিতার অংশ। তরি দুলছে কবি কোন প্রসঙ্গে এই কথা বলেছেন, মানে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি বা সাম্প্রদায়িক দাঙ্গা বা পরাধীনতার ঝড়ে দেশ যখন টালমাটাল হয়েছে, সেই সংকটময় অবস্থাকে বোঝাতেই কবি তরি যে দুলছে সেটাকেই বলেছেন। উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার, ভীষণই একটা ইম্পর্টেন্ট লাইন। এখানে রবি বলতে কি বোঝানো হয়েছে, রবি বলতে এই যে স্বাধীনতার যে সূর্য সেটা যে উঠবে, সেটাকে এখানে স্বাধীনতার সূর্যকে বোঝানো হয়েছে, পরাধীন ভারতবর্ষের সূর্য নয়। ভারত যেদিন স্বাধীন হবে, যে সেদিন নতুনভাবে একটি স্বাধীনতার সূর্য উদয় হবে। পংক্তিটির দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন, পংক্তিটির মধ্যে কবি কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন যে বিপ্লবীদের আত্মত্যাগ বা দেশপ্রেমিকদের যে রক্তের বিনিময়ে একদিন ভারত পুনরায় ইংরেজদের হাত থেকে নিজেদের স্বাধীনতা ফিরিয়ে আনবে, তখন ভারতের স্বাধীনতা সূর্য উদিত হবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের অনেক বিরাম চিহ্নের ব্যবহার আছে, মানে কখন কমা পড়বে, কখন দাঁড়ি পড়বে, এই সবগুলি কবিতাটার বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে আছে। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, এগুলি খুব সুন্দরভাবে তোমরা দেখবে। আর শেষে আছে সমার্থক শব্দ, সমার্থক শব্দগুলি আমি একটু তোমাদের আলোচনা করছি। সমার্থক শব্দ মানুষ, মানে একই শব্দের বিভিন্ন অর্থ। হ্যাঁ, মানুষ, মানুষ আমরা কি বলি, মানব বলি বা জন বলি বা মনুষ্য বলি। দুর্গম, দুর্গম মানে অগম্য, কায় ক্লেশ সাধ্য, এগুলি হচ্ছে তোমাদের সমার্থক শব্দ। আরও আছে তোমাদের যেমন যাত্রী, যাত্রী হচ্ছে পথিক বা মুসাফির বা পান্থ, তাদেরকে আমরা যাত্রীও বলতে পারি, পথিকও বলতে পারি, মুসাফিরও বলতে পারি, পান্থও বলতে পারি। দিবাকর, দিবাকর হচ্ছে সূর্য বা রবি, তপন, যে যাই বলো না কেন। তরি হচ্ছে নৌকা, জলযান, তরুণী, এগুলি সবাই একটু দেখবে। তিমির, তিমির হচ্ছে অন্ধকার, আধার বা তমিশ্রা, এগুলি। কবিতাটা ভালো করে তোমরা পড়বে, ভালো করে পড়লেই এই যে পরাধীন ভারতবর্ষের যে চিত্রটা এবং এই দুর্যোগপূর্ণ রাতে উত্তাল সমুদ্রে ভাসমান এক দিশেহারা নৌকার সঙ্গে তুলনা করেছেন কবি পরাধীন ভারতবর্ষের চিত্র, এবং দেশের স্বাধীনতা অর্জনের পথটা অত্যন্ত দুর্গম, এবং সেই থেকে দেশের তরুণ সমাজকেই এই কঠিন দায়িত্ব কাঁধে নিতে হবে এবং দেশকে স্বাধীনতার আলো সবাইকে দেখাতে হবে, তার জন্য কবি তরুণ সমাজ বা দেশপ্রেমিক দেশনেতাদের কাছে এই কবিতাটির মধ্য দিয়ে তুলে ধরেছেন।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ অষ্টম শ্রেণীর বাংলা কবিতা কান্ডারি হুঁশিয়ার সম্পর্কে পাঠ দিলেন গজারিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা পূজা চক্রবর্তী। আকাশবাণী আগরতলা, জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে শুকর পালনে সুষম খাদ্য প্রসঙ্গে বলবেন ডক্টর সত্যসুন্দর দেববর্মা। পরে লোকগীতি শুনবেন কার্তিক দাস পাউলের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 অনুষ্ঠান সৃজনী, শুনবেন নন্দিতা দত্তের সাক্ষাৎকার। আধুনিক গান শুনবেন রাত 8:30 শিল্পী শ্রেয়া ঘোষাল।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে, যথাক্রমে 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 82%। আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.55 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থির আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকে ঘর গৃহস্থির আসরে আমরা আলোচনা করব শূকর পালনে সুষম খাদ্য এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর সত্যসুন্দর দেববর্মা। নমস্কার ডক্টর দেববর্মা।
1: নমস্কার
0: সত্যবাবু। আমরা জানতাম একটা সময় ছিল
2: গরিবো কে জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: আমরা দেখতাম যে প্রত্যন্ত অঞ্চলে আমাদের যারা উপজাতি ভাই বোনেরা রয়েছেন ওরাই কিন্তু বেশি পছন্দ করতেন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে সারা পৃথিবী জোড়া এবং ভারতবর্ষেও এই শুকুরের মাংসের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। একইভাবে চাহিদা বাড়ার সাথে সাথে বাণিজ্যিকভাবেও কিন্তু এই যে প্রাণী সম্পদের মধ্যে শুকর পালনের বিষয়টা কিন্তু অনেকটা নজরে এসেছে এবং অনেকে কিন্তু পালন করছেন। আমরা আগে যেটা দেখতাম দু চারটে মানে প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোতে দু চারটে করে শুকর থাকতো এবং ওরা এগুলোকে ছেড়ে দিতেন, নির্দিষ্ট কোনো খাবার দিতেন না, ঘুরে ফিরে নালা নর্দমায় ঘুরে যা পেতেন খেয়ে নিতেন, কচু গাছ খেয়ে নিতেন, এইসব খেয়েই কিন্তু ওরা টিকতেন এবং বাড়িতে ফিরে চলে আসতেন, সেগুলোতে পালন করতেন। বর্তমানে আধুনিক পদ্ধতিতে বিজ্ঞানভিত্তিক ফার্ম করে কিন্তু অনেকে শুকর পালন করছেন, যাদের দৈহিক বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি অল্প সময়ে 6 মাসের মধ্যে 80 থেকে 100 কিলো হয়ে যায়। তার উপরে আমরা বলবো যে সুষম খাদ্যের কিন্তু একটা বিশেষ প্রয়োজন রয়েছে এই প্রাণী সম্পদটাকে বৃদ্ধির ক্ষেত্রে। আপনি কি বলবেন?
2: আপনি যেটা বলছিলেন, আগে সাধারণত আমরা দেখতাম যে গ্রামে গঞ্জে মানে আমাদের সব জায়গাতেই শুকর পালন করত, সেটা উপজাতি সম্প্রদায়ের লোকেদের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল এবং শুকরের মাংস

0: সেটা উপজাতিদের মধ্যেই আমাদের এটা বিশেষ করে ওদের খাদ্য তালিকায় থাকতো। অন্যান্য মাংসের মধ্যে শুকুরের মাংসটা ওদের পছন্দ করত, তাই ওরা ওদের এই খাদ্যের চাহিদা মেটাতে গিয়ে যা করার ওদের বাড়ি ঘরে এক দুটো শুয়োর পালন করে থাকত। কিন্তু আপনি বর্তমান যে আমাদের সমাজ এবং বর্তমান যে দেখতে পাচ্ছি আমরা এই সময়ে, শুকরের মাংস আর সেই উপজাতিদের কেবল খাবে সেটা নেই, শুকরের মাংস এখন আমরা সবাই প্রত্যেক আমাদের যে সোসাইটিতে আমরা রয়েছি সবাই শুকরের মাংসকে তাদের খাদ্য তালিকায় বেছে নিয়েছে এবং শুকরের মাংস খুব ইজিলি আজকাল অ্যাভেলেবল হচ্ছে। এই জায়গায়
1: মানে বলবো যে অনেকেই
0: সুস্বাদু মাংস, এটা
1: সুস্বাদু মাংস কিন্তু
0: এই জায়গায় আমি বলবো যে আপনি যখন ঘরের মধ্যে যেটা নাকি আগে হতো যে অল্প জায়গায় আমরা অল্প এক দুটো শুকর পালন করে থাকতাম, সেই জায়গায় আমাদের অন্য চিন্তাধারা ছিল, কিন্তু এখন আমরা যখন শুকর পালনকে একটা ব্যবসায়িক মানে বিজনেস পারপাসে আমরা বাণিজ্যিকভাবে আমরা শুকর পালন করব, তখনই আমাদের মাথায় রাখতে হবে যে শুকর পালনটাকে একটা বিজ্ঞানসম্মতভাবে যাতে আমরা করে থাকি। আর সেই জন্য যদি আমরা বিজ্ঞানসম্মতভাবে শুকর পালন না করি তাহলে আমাদের প্রোডাকশনও ভালো হবে না, মানে আমাদের মাংসের যে আমাদের একটা শুকর থেকে যতটুকু মাংস আগে পেতাম আমরা বাচ্চা থেকে সেটার ওয়েট বডি ওয়েট যতটুকু হতো সেই অল্প ওয়েট দিয়ে যদি আমরা শুকর পালন করে থাকি তাহলে আমরা বিজনেসে লাভবান হতে পারবো না। তাই আমরা এখন বিজ্ঞানসম্মতভাবে যখন শুকর পালন করব তো আমাদের প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে ভালো প্রজাতির শুকর আমাদের ঘরে তুলতে হবে।
1: অর্থাৎ আপনি বলতে চাইছেন আমি যদি বাণিজ্যিকভাবে শুকর পালন করতে যাই সুষম খাদ্য যতটা জরুরি ঠিক ততটাই জরুরি কিন্তু ভালো ব্রিড অর্থাৎ উন্নত প্রজাতির শুকর বেছে নেওয়া।
0: আগে আমাদের কী করতো দেশি শুকর পালন করে থাকতো একটু দুটো করে, কিন্তু এখন আমরা বিজ্ঞানসম্মতভাবে যখন চিন্তাভাবনা করব ব্যবসায়িক দিক দিয়ে তখন আমরা ভালো প্রজাতির শুকর আমাদের মাথায় রাখতে হবে, ভালো প্রজাতির শুকর আমাদের পেতে হবে। তো এই জায়গায় ভালো প্রজাতির শুকর যখন আমরা পালন করব তখন সেটাকে আমরা প্রথম থেকেই আমাদের সেটার দিকে নজর রাখতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা শুকরের বাচ্চা কোত্থেকে সংগ্রহ করব। আমরা খাদ্য তালিকায় আসছি খাদ্যের যে গুণাগুণ বা সুষম খাদ্য এটাতে আসছি, কিন্তু প্রথম থেকেই আমাদের এটাকে নিয়ে যেতে হবে সেভাবে বিজ্ঞানসম্মতভাবে, নাহলে শুধু আমি খাদ্য দিয়ে গেলাম কিন্তু ভালো আমি উন্নত প্রজাতির শুকর নিলাম না তাহলে আমাদের কোনো এটাতে কোনো আমাদের প্রফিট হবে না, কোনো মানে অর্থ থাকবে না সেটা।
1: তাহলে সেই উন্নত প্রজাতির শুকর ছানাটা কোথায় পাবেন?
0: প্রথমে আমরা আগে যে শুকরগুলো পালতাম দেশি শুকর সেটা যদি আমরা গর্ভাবস্থা বাচ্চা দেওয়ার পরে দুটো তিনটে বাচ্চা আমরা পেতাম, কিন্তু এখন যে আমরা উন্নত প্রজাতির শুকর আমরা কালেকশন করব সেটা আমি কোথার থেকে পাবো আমি আসছি আপনার আমাদের আলোচনাতে। প্রথমে উন্নত প্রজাতির শুকরকে আমরা যখন বেছে নেব তখন সে যখন বাচ্চা দেবে তখন একসঙ্গে আমরা 8টা 9টা 10টা কখনো কখনো 14টা অবধি বাচ্চা আমরা একটা শুকর থেকে পেয়ে যাই।
1: আচ্ছা,
0: তাই আমাদের যে বিভিন্ন প্রজাতি উন্নত প্রজাতির শুকর রয়েছে, প্রথমত আমরা আগে কি হতো আগে কেবল আমাদের গভর্নমেন্ট ফার্ম থেকে আমরা শুকরের বাচ্চাগুলো পেতে পারতাম। আমাদের গভর্নমেন্ট ফার্ম যেখানে যেখানে রয়েছে বীরচন্দ্রমনু দেবীপুর তেলিয়ামুড়াতে আছে নর্থে আছে সেই সমস্ত জায়গাতে যেগুলো আমাদের শুকরের বাচ্চা প্রোডাকশন হয়ে থাকে আমাদের ত্রিপুরা সরকারের, সেখান থেকে আমরা ফার্মাররা কালেকশন করত। কিন্তু আমাদের যে গভর্নমেন্ট ফার্ম থেকে এত শুকরের বাচ্চা আমাদের সাপ্লাই করাটা আমাদের পক্ষে সম্ভব না, তাই এখনকার যে আমাদের বিভিন্ন জায়গায় ভালো ব্রিডার রয়েছে যারা নাকি ব্রিডার বলছি যারা নাকি বাড়িতে স্ত্রী এবং পুরুষ শুকর পালন করে থাকে ভালো প্রজাতির
1: প্যারেন্ট স্টক রেখে
0: এবং ওদের থেকে বাচ্চা ওদের হয়, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের নর্থ থেকে সাউথ অবধি বিভিন্ন জায়গায় সেই দেখেন আমাদের প্রগ্রেসিভ যে পিক ফার্মার রয়েছে প্রগ্রেসিভ পিক ফার্মার ওরা অনেক রয়েছে সেদের তাদের থেকে আমাদের যারা নাকি শুকর পালন করতে ইচ্ছুক তারা সেখান থেকেও শুকরের বাচ্চা সংগ্রহ করতে পারে, এবং থ্রু প্রপার চ্যানেল যারা যে জায়গায় আছে সেখানে যদি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশনকে থ্রু প্রপার চ্যানেল আমরা পাঠিয়ে দেব নির্দিষ্ট অথরিটির কাছে, সেখান থেকে আফটার কনসিডারেশন মানে সেখান থেকে

অ্যাপ্রুভ হওয়ার পরেই যে লোকটা অ্যাপ্লিকেশন করবে তাকে আমরা শুকরের বাচ্চা আমরা ফার্ম থেকে পেতে পারি। সেটা হচ্ছে আজকে যে শুকরের বাচ্চা পাওয়ার যে দিকগুলো আমি আলোচনা করলাম। এইবার শুকরের বাচ্চা যখন মাথায় রাখতে হবে, শুকরের বাচ্চা যে উইনিং, দ্যাট ইজ তার মার থেকে দুধ খাওয়ার যে সময় থাকে দু মাস বয়স অবধি, আমাদের লক্ষ্য রাখতে হবে দু মাস যাতে একটা শুকরের বাচ্চা তার মার কাছে থাকতে পারে। তাহলে যদি দু মাস যদি তার মার কাছে থেকে সে মার দুধ খেতে পারে, তাহলে সেই বাচ্চাটা গুণাগুণভাবে অনেক উন্নত হয় এবং

0: দ্যাট ইজ তার মার থেকে দুধ খাওয়ার যে সময় থাকে 2 মাস বয়স অবধি, আমাদের লক্ষ্য রাখতে হবে 2 মাস যাতে একটা শূকরের বাচ্চা তার মার কাছে থাকতে পারে। তাহলে যদি 2 মাস যদি তার মার কাছে থেকে সে মার দুধ খেতে পারে, তাহলে সেই বাচ্চাটা গুণাগুণভাবে অনেক উন্নত হয় এবং সে তার যে অন্য অন্য রোগ থেকে তার রোগের সঙ্গে যে তার নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষমতাও তার মধ্যে অনেক বেশি অর্জন করে।
1: ডক্টর বর্মা, আপনি যেটা বলতে চাইছেন, সুষম খাদ্যের পাশাপাশিও কিন্তু তাদের যে একদম জন্মের পর থেকে যে মায়ের কাছে থাকা,
0: এগুলো যদি আমরা অবলম্বন করি,
1: এটা কিন্তু একটা বিশেষ জরুরি,
0: তাদের
1: দৈহিক বৃদ্ধি
0: এবং এটা একটা খাদ্য তালিকার মধ্যেই চলে আসছে, আমি ঢুকছি আস্তে আস্তে। এটা যদি আমি অবলম্বন করি, আমি যদি এটাকে না করি, আমি 1.5 মাস বয়সী বাচ্চাকে ছেড়ে দিলাম আর পাঠিয়ে দিলাম, তখন থেকে আপনি সুষম খাদ্য যতই খাওয়ান সে কিন্তু বেড়ে উঠবে না
1: এবং প্রতিরোধ ক্ষমতাও তার মধ্যে
0: থাকবে,
1: কম থাকবে।
0: তাই 2 মাস অবধি আমরা যদি আমাদের মাথায় রাখতে হবে, যেখান থেকে আমরা বাচ্চা সংগ্রহ করব সেটা যাতে একটা শক্ত সমর্থ হয়, অ্যাটলিস্ট 2 মাস তার মার কাছে রয়ে গেছে, মার থেকে দুধ সংগ্রহ করতে দুধ খেতে পেরেছে, তাহলে সে বাচ্চাটা আমাদের ভালো হবে। সেখান থেকে আমরা বাচ্চা সংগ্রহ করে নিলাম, এরপর আমাদের মাথায় রাখতে হবে যে 2 মাস বাচ্চা সংগ্রহ করার যখন আমি বাচ্চাটা নেব, তখন যে আমাদের বাচ্চার বিশেষ টিকাকরণ যে প্রথা রয়েছে, টিকা ভ্যাকসিনেশন ফেসিলিটিস আমাদের রয়েছে, শুকরের ক্ষেত্রে কেবল আমাদের সোয়াইন ফিভার ভ্যাকসিনটাই হচ্ছে সবচেয়ে, যেটা নাকি আমরা বলি সোয়াইন ফিভার ভ্যাকসিন, সেটাই হচ্ছে বিপজ্জনক রোগ। এই সোয়াইন ফিভার যদি একবার শুকরে হয়ে যায়, তাহলে অনেক চেষ্টা করেও সেটাকে বাঁচিয়ে রাখাটা আমাদের সম্ভব নয়। অনেক
1: সেটা কোন বয়স থেকে দেবে,
0: সেটা 2 মাস বয়সে যখন আমি শুকরের বাচ্চাটা সংগ্রহ করব, তখন যে নাকি ব্রিডার বাচ্চাটাকে বাজারজাত করার আগেই সেই শুকরের যে সোয়াইন ফিভার ফার্স্ট ভ্যাকসিন করিয়ে বিক্রি করা উচিত। আমি তার আমার একটা মেসেজ থাকবে যে শুকর পালক যারা করে থাকে,
1: যারা রয়েছে
0: ফার্মাররা, যাতে আপনারা অবশ্যই শুকরের বাচ্চাকে সোয়াইন ফিভারের টিকা অবশ্যই করিয়ে আপনি বাজারে সেল করবেন, বাজারজাত করবেন।
1: আচ্ছা,
0: আর যারা নাকি কিনবে, যারা নাকি ফার্ম করতে যাচ্ছে, তাদেরও উচিত যে জেনে নেওয়া যে এটা সোয়াইন ফিভার ভ্যাকসিন হয়েছে কিনা,
1: যে 2 মাসে যে সোয়াইন ফিভারের টিকাকরণ সেটা কমপ্লিট হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, আপনি বাড়িতে নিয়ে কিন্তু সেটা টিকাকরণ
0: করিয়ে নেবেন, সঙ্গে সঙ্গে করিয়ে নেবেন। আর সোয়াইন ফিভার যে টিকাটা, এটা আমাদের গভর্নমেন্ট লেভেল যত ইনস্টিটিউট আছে, সেটা আপনি SMSC বলুন, কোনো ডিসপেন্সারি বলুন, হসপিটাল বলুন, সব জায়গায় আমাদের সোয়াইন ফিভার ভ্যাকসিন অ্যাভেলেবল থাকে। সেই সোয়াইন ফিভার ভ্যাকসিনটা আমাদের যে অন্য অন্য, যেমন চতুষ্পদী যত প্রাণী আছে তাদের, যেমন যেমন বা মুরগি, যাদের ভ্যাকসিনগুলো বাজারে পাওয়া যায়, কিন্তু সোয়াইন ফিভার ভ্যাকসিন বাজারে সচরাচর কিনতে পাওয়া যায় না। অনেকদিন আগে একবার দুবার বাজারে কেউ হয়তো মার্কেটিং করার চেষ্টা করেছে, কিন্তু সেটা হয়তো সাকসেস হয়নি, সেই জন্য আপনারা সোয়াইন ফিভার ভ্যাকসিন বাজারে পাবেন না। তো আমাদের গভর্নমেন্ট লেভেলে ইনস্টিটিউটে আমাদের সবসময় সোয়াইন ফিভার ভ্যাকসিন অ্যাভেলেবল থাকে, এবং আপনারা সেটা যে আমাদের রুটিন প্রসেস আছে, যেটা নাকি অনলি 5 টাকার বিনিময়ে আমরা রেজিস্ট্রেশন করিয়ে আমরা সোয়াইন ফিভার ভ্যাকসিন আমাদের যে ডিসপেন্সারি, সাবসেন্টার এবং হসপিটালগুলো রয়েছে সেখান থেকে আমরা, আমি অ্যাডভাইস করব, আমি আমার অনুরোধ থাকবে যারা শুকর পালন ভাই বোনেরা, ওখান থেকে সংগ্রহ করিয়ে শুকরের টিকা যাতে অবশ্যই করিয়ে নেয়। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, যেটা নাকি আমার ভ্যাকসিনেশন করতে হবে। তো শুকরের বাচ্চাকে আমাদের সময় মতো ডিওয়ার্মিং করাতে হবে, কৃমিনাশক ওষুধ, এটা হচ্ছে এই দুটো জিনিস, ভ্যাকসিনেশন এন্ড কৃমিনাশক ওষুধ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
1: কেননা শুকর কিন্তু সরাসরি মাটি থেকে চেটে চুটে খাচ্ছে,
0: সেটা রয়েছে বিভিন্ন দিক থেকে আমাদের কৃমির যে ব্যাপারটা, এটার থেকে অনেক আমাদের প্রোডাকশন রেট অনেক কমে যায়, যেটা নাকি একটা শুকর বাচ্চা যত বেড়ে ওঠা তাড়াতাড়ি দরকার, সেই জায়গায় সে বেড়ে উঠবে না। এখন যেটা নাকি আমার সামনে আমরা আলোচনা করতে যাচ্ছি, যে শুকরের যে বাচ্চাগুলো আমরা সংগ্রহ করলাম ভালো প্রজাতির, সে একটা শুকর, যে মেল শুকরগুলো, বিশেষ করে আমরা মেল শুয়োর, যেটা নাকি আমরা মাংসের জন্য যেটা নাকি আমরা ব্যবহার করে থাকি, সেটা একটা মেল শুয়োর 120-130-140 কেজি অবধি সেটা ওয়েট হয়ে যায়,
1: সময়
0: খুব কম সময়ে, যেটা নাকি আমরা 1 বছর থেকে 14-15 মাসের মধ্যে এতটুকু গেইন করে যায় ওজন। তো সেই প্রজাতির শুকর যখন আমরা পালবো, যেটা নাকি আমাদের আজকে আলোচনার যে সুষম খাদ্য, সেই দিকটাকে আমাদের নজর রাখতে হবে।
1: একদম আপনি সঠিক জায়গায় চলে এলেন ডক্টর দেববর্মা। আমরা সুষম খাদ্য নিয়েই কথা বলবো। এই যে বাচ্চার ঠিক 2 মাস থেকে যখন বললেন যে মায়ের থেকে যখন দুধ ছাড়িয়ে

0: তখন থেকেই তো তার একটা নতুন ধরনের খাদ্যে সে অভ্যস্ত হবে, তখন থেকে তার সুষম খাদ্যটা কী হওয়া উচিত?
1: আগে কি হতো, আমাদের যারা শূকর পালন করে থাকে ফার্মাররা কি করত, যে বিভিন্ন বাজার থেকে যে সবজি আছে, কচু আলু যেগুলো পেয়ে থাকে, বা কোনো হোটেল থেকে যে উদ্বৃত্ত যেটা খাওয়াটা থাকে, সেটাকে নিয়ে আসে, কালেকশন করে শূকরকে খাওয়ায়। শুধু আমরা ওইটার উপরে বেস করে যে শূকর পালন করে থাকি, তাহলে সেটাকে আমরা সুষম খাদ্য সেভাবে আমরা দিতে যোগান দিতে পারবো না,
0: পাশাপাশি সুস্থ তো রাখতে পারবো,
1: তাই সুস্থ থাকবে না। সেই জন্য আমাদের যারা নাকি বাণিজ্যিকভাবে শূকর পালন করে থাকে, উনাদের প্রতি আমার একটা আবেদন থাকবে যে আমাদের, আপনারা যদি বাড়িতেই সুষম খাদ্য বানিয়ে নিন, যেটা নাকি আছে আমাদের বিভিন্ন উপাদান রয়েছে, সেই উপাদানগুলো যদি আমরা সংগ্রহ করে এবং আমাদের যারা আপনারা বাড়িতেও বানাতে পারেন, আমাদের বিভিন্ন হসপিটালে ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করে, বা আপনি কোনো নিউট্রিশনিস্ট যারা নাকি আছে আমাদের, ওনাদের সঙ্গে যোগাযোগ করে একটু রেশিওগুলো জেনে নেবেন, সে আপনার কী পরিমাণে কোন খাদ্যর উপাদানটা আপনি মিশিয়ে একটা খাদ্য বানাবেন,
0: মানে অর্থাৎ আপনি বলতে চাইছেন যে ছোট বাচ্চা শুকর তাদের জন্য এক ধরনের হবে, তার মিশ্রণে যেটা মিনারেলস থাকবে, ভিটামিন থাকবে,
1: সেটা বড় শহরের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাই এটা হচ্ছে এজ গ্রুপ অনুযায়ী আমাদের আমাদের সেই সুষম খাদ্যটা আমরা কম্পিউটারাইজ মানে আমরা বানিয়ে থাকি।
0: তার রেশিওটা কি থাকবে, ছোটদের জন্য খাওয়াতে কোন বেশি জিনিসটা দরকার এবং বড়দের জন্য খাদ্যে কোন জিনিসটা বেশি দরকার?
1: আমরা যেটা নাকি বড়দের জন্য যেটা প্রোটিন এবং মিনারেলস, ভিটামিনস এবং যে আমাদের ফাইবার, কুট ফাইবার যেটা দিকে থাকবে, সেগুলো বিভিন্ন রেশিওতে আমরা সে মিক্স করব, সেটা হচ্ছে অ্যাজ পার এজ গ্রুপ, বিভিন্ন এজ গ্রুপে আমরা সেটা, যে শুকরটা নাকি এখন বাচ্চা বয়সে, তাকে আমরা যে পরিমাণটা প্রোটিনটা যেটুকু দেব, সে আমরা একটু যখন বড় হবে সেটাকে আমরা প্রোটিন কোয়ান্টিটি একটু বেশি পরিমাণে দিতে হবে রেশিও। যদি সেই শুকরটা গর্ভবতী হয়ে থাকে, তার ক্ষেত্রে তার খাদ্যের তালিকাতে আমরা এডিশন যে করব, এটা এটা অন্যরকমভাবে হবে। সেই জায়গায় আমি একটা ফিক্সড, আমি একটা সুষম খাদ্য বানিয়ে আপনাকে সাপ্লাই করলাম, সেরকম নয়। সেই জায়গাটা আমরা সময় মানে এজ গ্রুপ অনুযায়ী আমাদের সেটা সুষম খাদ্যটা বানাতে হবে। কিন্তু এই জায়গাটাই আমি বলবো যে এই সুষম খাদ্য, যেমন আমরা যারা কি শূকর পালন করে থাকে বাণিজ্যিকভাবে, শুধু সুষম খাদ্যের উপরেই যদি আমরা সেটাকে বেস করে থাকি, তাহলে তার যে তার যে আর্থিক যে অর্জন উপার্জন করবে, প্রফিট মার্জিনটা অনেক সময় কমে যেতে পারে। তাই আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যদি তার যারা নাকি শূকর পালন করে থাকে, তাদের যদি বাড়িঘরে কোনো জমি থাকে, সেখানে আমরা টেপিউকো একটা আলু পাওয়া যায় আমাদের গভর্নমেন্ট ফার্মে, এসে সেটা কাটিং সংগ্রহ করা যেতে পারে, আমরা বিক্রি করে থাকি। সে গভর্নমেন্ট ফার্ম থেকে যোগাযোগ করে যদি আমরা টেপিউকার আলু, যে টেপিউকার একরকম আলু হয়ে থাকে, সে আলুটার
0: মানে আমরা যেরকম মিষ্টি আলু দেখি তার থেকে আরো বড় ধরনের,
1: একটু বড় ধরনের আলু হয়, সেটাকে আমরা কাটিং এনে যদি আমরা বাড়িতে জমি থাকে সেটাতে আমরা লাগাই, সে আলুটাকে একটা নির্দিষ্ট সময়ের পরে মাটি থেকে তুলে নিয়ে সেটাকে যদি আমরা ছোট ছোট স্লাইস করে, যেমন আমরা চিপস বানাই না, সেরকম করে যদি আমরা কেটে সেটাকে শুকিয়ে আমরা বস্তায় ভরে আমরা একটা জায়গায়, যেখানে নাকি জলীয় বাষ্প কম লাগবে এবং জলের থেকে টাচ থেকে আমরা দূরে রেখে ওটাকে আমরা ভালোভাবে সংগ্রহ করতে পারি।
0: মানে এটা হচ্ছে অল্প পয়সাতেও কিন্তু আমরা সুষম খাদ্য আমরা শুকরকে
1: বাড়িতেই আমরা নিজেরা প্রোডাকশন করতে পারি। তারপরে যেটা দিকে আমরা খাদ্যের বিভিন্ন উপাদান রয়েছে সেগুলো আমরা বাজার থেকে কিনে সেটাকে একটা আলাদা খাদ্য তালিকায় আমরা এক সময়, যেটা নাকি সকালবেলায় বা বিকালবেলায় দুই ভাগে আমরা সেটাকে ভাগ করে দিলাম, আর একটা সময় আমাদের এটার সঙ্গে আমরা টেপিউকাকে মিক্স করে দিলাম, তাহলে খাদ্য যে আমাদের যে কস্ট পড়বে, খাদ্যের যে আমাদের খরচাটা হবে, সেটা থেকে আমরা একটু কমিয়ে সেটাকে আমরা খরচ করা যেতে পারে। সেই জায়গায় আমাদের কী হবে যে আমাদের যে আর্থিকভাবে আমরা যেটা নাকি গেইন হওয়ার কথা, সেটা প্রফিট মার্জিনটা আমাদের কাছে আরও বেশি আসবে,
0: বেশি হবে এবং রোগ শোকও কিন্তু কম হবে। তাহলে
1: এবং শুকরের এই খাদ্যের যে সঙ্গে সঙ্গে আমাদের প্রথম সুষম খাদ্যের সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে শুকরের ঘরে আমরা যাতে ভালো পরিমাণে জলের ব্যবস্থা করতে পারি, যেটা নাকি ফ্রেশ যদি ওয়াটার আমরা সুষম খাদ্যের সঙ্গে আমরা খাদ্য দিয়ে গেলাম কিন্তু জলটা আমরা ঠিকভাবে দিলাম না, তো ফ্রেশ ওয়াটার যেটা নাকি ভালো

0: কোয়ালিটির ওয়াটার, যেটা আমরা লজিং ওয়াটার না, এক জায়গায় অনেক দিন ধরে জলটা জমে আছে সেই জলটাকে আমরা খাওয়ালাম এরকম না, ডেইলি যদি আমরা ফ্রেশ ওয়াটার মাটির নিচ থেকে হোক বা কোথা থেকে সংগ্রহ করে হোক আমরা খাদ্য,
1: মানে বিশুদ্ধ পানীয় জল অন্তত যদি আমরা
0: আমাদের ব্যবস্থা রাখতে হবে, এবং জলের ব্যবস্থা আরও বেশি করে থাকা উচিত, যে শুকরের ঘরকে আমরা প্রত্যেক দিন ভালো করে যদি আমরা পরিষ্কার না করি, ফ্লাশ না করি, তার খাদ্যর যে গামলাগুলো রয়েছে যেখানে আমরা খাদ্য দিয়ে থাকি এবং জলের যে পাত্রটা রয়েছে সেটাকে প্রত্যেক দিন আমাদের ভালো করে ওয়াশ করা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এতে কি হবে, অন্য অন্য রোগের যে সংক্রমণ থেকে আমরা শুকর বাচ্চা এবং বড় যে শুকরগুলো আছে সেটাকে আমরা প্রোটেকশন, তার থেকে আমরা যে কোনো রোগ সুখ থেকে আমরা দূরে থাকতে পারি।
1: এছাড়া ডক্টর দেববর্মা, আমরা প্রত্যন্ত অঞ্চলে যারা এখনও বসবাস করছেন, যারা দু চারটে পাঁচটি শুকর পালন করছেন, ওরা বিভিন্নভাবে ওদের বাড়িতে খাবার উচ্ছিষ্ট বা হোটেল থেকে আনা দিচ্ছেন, কিন্তু সেই ক্ষেত্রে তো একটা বিষয়ে নজর রাখতে হবে যে বেশি বাসি খাবার কিন্তু তাতে দেওয়া যাবে না।
0: এটা কখনো না, এটা দিলেই কি হয়, আগে যেটা নিয়ে আমরা অবলোক করতো সেটা তো বিজ্ঞানসম্মতভাবে ছিল না, তখন মানুষ এরকমভাবে শুকর পালন মানেই এরকম করে আমরা পালন করতে পারি, সেরকম যদি মাথায় থাকে তাহলে আমাদের মর্টালিটি অনেক বেশি হবে, শুকরের বাচ্চাই বলুন যে কোনো বড় শুকরই বলুন তার মর্টালিটি অনেক বেশি হবে। আর যদি মর্টালিটি বেশি হয় তাহলে আপনার যা প্রফিট মার্জিন আপনার আসবে না, তাই আপনি সবসময় শুকর পালন যখন করবেন সবসময় মাথায় রাখবেন যে এক নম্বর হচ্ছে বাচ্চাটা ভালো সংগ্রহ করবেন, দু নম্বর হচ্ছে টিকাকরণ সময় মতো করাবেন, তিন নম্বর হচ্ছে আপনি কৃমিনাশক ওষুধ আপনি সময় মতো দেবেন, চার নম্বর হচ্ছে আপনি শুকরের ঘরটাকে সবসময় পরিষ্কার ম্যানেজমেন্ট আপনার ভালো থাকতে হবে,
1: বিশুদ্ধ পানীয় জল দেবেন,
0: ফোর্থ নাম্বার হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে, আর ফিফথ সঙ্গে হচ্ছে সুষম খাদ্য, যেটা নাকি খাদ্যর
1: বয়স উপযোগী সুষম খাদ্য,
0: খাদ্যর আমাদের যোগান দিতে হবে, এবং খাদ্য তালিকার সঙ্গে সঙ্গে যদি আমরা আলু টেপিওকা চাষ করতে পারি তাহলে আমাদের প্রফিট মার্জিন আরও বেশি আসবে।
1: ডক্টর দেববর্মা, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা শুকর পালনে সুষম খাদ্য এই প্রসঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণে আমরা আলোচনা করছিলাম শুকর পালনে সুষম খাদ্য এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর সত্যসুন্দর দেববর্মা।
2: আসরে এখন শুনবেন লোকগীতি, আজকের শিল্পী কার্তিক দাস বাউল।

ব্যাখ্যা তাবুক চেংজাগ ভারত সরকার মিনিস্ট্রি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি কথালাই সংসাজাক পান্দা ছয় সীমা ক তিনি পান্দা বাংলা ফাইমান রগই ছয় সিনাইরক গবাংমা হামারিনি এক লিশে নামকা ফিয়াবা তাবুকসুক জরা হাবা

0: কমতাই নং বুফুর ক্লাস নি নংখরকা সা
1: হাই আং বনন সাউনি ফাইকা বলা সা আং অংখরকা ফাইছি দে হনে
0: হাই দিবা আং বাহাকে কিসা পানো তেড় মানলি আসা আংখাইন ন বুনি ক্লাস সে ইনখনা হেনে রুতুই তংইতা কমতাইয়া নং তিনি ক্লাস ও কাইসা কত মাম লাংসারি খাবলা সা জং ন
1: তামুনা বো
0: নং চিনি ইংলিশ নি প্রফেসর ন কাইসা সা এরমলি রিমানতা
1: নং বো বিনা কথমা সামানি বসে করো জাগৈ টংখা আং আবনো খনাওই টংই সিমানলিয়া শিয়ারি আং সামানি জায়াংলিয়া না বলে
0: বেলাই সে চাখা সানি বাগি বচাখা চিনি বাগি খেত চাসুক মানি নকলাই সুকা শিয়ারি চিনি ক্লাস নি বেভাগ স্টুডেন্ট নন চাজাক বাই সুগো তেই ওয়া ওয়া নাজাক বাই খা হাইপা ন নং বেলাই খেলো পড়িব মানু ন নন খাই চিনি কলেজ নি বেবা প্রফেসর খাবো হামজাগ তাই কেবু কিনে যাক বায়ু
1: নাই নং সেটাইব বলাসা নংমিয়া চিনি মেথ নি প্রফেসর বড় এলজেব্রা সরল কাইসা খাইসিনি খাইব চারুইমাই আঙ্গ স্টুডেন্ট রক নি

0: อ๋องค่ะมาทักไว้ชนิดน้องนากอกรองเนาะอาชูพายจินนรกูใต้กังซะลำตรงนบุญง่ายอาสุไลชิดิ
1: สลายนักแค่ก็ไข่ตัวก็บังนตรงูให้พนอสากราลียาพายดีนางมันก็สลายชินุตามหินชุสู
2: ก็ใครบ้านุชุสูบถึงไอ้ตรงมันนี่เขจระบรกยา
3: ดอากอนบนตัวอีแต่ชาลจะมาสุไลนี่ตาให้เกตับุกพายดีบังลาพายมันตัวยี่ชุสูนี่คุกตัวถ้าจะทายนี่ก็ขนาดนั้นอะไรก็ได้นะตาตามเห็น
0: บางลาไพ่แม่นี่ก็เมียไพ่แม่นี่ก็นอเดอ
4: สุดๆให้แกหนึ่งเมียบางลาไพ่แม่นี่เตรียมมาค่ะให้จ้า
0: ตามออกมาอย่างนั้นซะอันนี้อู้กาติลามันเนี่ยท้าสีผู้พังว่ามอจมอให้จังกิจจักรีกือเลยล้างขับลาซะเมียบ้าจาวราคือนี่ไพ่แกเลยปุ๋ยเนี่ยบอกใครเจออาศึกชีจักรีอะ
1: สังขัยกล้าสุดตรงมันนี่บางเกย์อาศึกเตรียมมันเลยตาสุดๆไว้เชลเล่เตรียมมันมาให้งค่ะAbobo bebagno manlia gazana baksamano baksaman yang kata susu
2: miani kokto sungbo kisamisa silaika saibu malaika kokai aboya chuchu jungkai tininini thani agiro go bangla kotorok phayu hani khanamani abo bahai bomotei rok kisa khanana bagai phailamani se
0: agini jora rogo bangla ngai thangmani kokrok khaja
4: i susu haino
0: বাংলা কতর তো আগি রগো ফাইকাহনাই খনাকা আং সাকবাই থেংলা আসক কতর বাংলা মানজা গিয়াকু মিয়া ফাইমে রংনি ছেলে তাকসা কতর মানজা খ পিয়া
4: সুসু মানজা গে ফন নং জে খনামানি আগিনি কগরং ন কিসা ছংনো সাই খনার গাদি
0: আও বুসু কুবো ইয়া বলে আং মুশিয়া দু তোমা খাই খনামানি ককতা পুলিয়া নতা বক্সিনি তিরপুরা হাসতিনি জে সক হাসুক পান্থর তংমানি আবরক বেভাং আগি বাংলা কতর ফাইপুরো ওংমানি শিপু
2: তাম ওং বাই মানে আবো চুচু
0: আবদা হাসুক তংমানি পান্থর খাকা তাই পান্থর তংমা র খাইবা হাসুক খাই থাংবাই কেতা
3: দ অবন কারিতে তাম র খনাকা চুচু অবব সাগরা সিদি
0: আবনি উল তাই ওইসা বাংলা কতর ফাইপুরো খাই চিনি তাবো আগুলিনি নুয়ুংমা আফুরনি বাংলা কতর ফাইফ্রু ন কতর তাই কিরমা সিংসা খাই তেরোই থাঙ্কাফু
3: ও
0: আবন ন সবাই কতাল খাই তাও খাই তাই সা মাস নামপিকা হান্তা
1: সৈন্য তঙ্গ চুসু চুংব বতুই রং ন কিসা মা পড়ি খ হায়া কুসু বাংলা ন তুই তাই থামর তং সাগরা দিচুসু চুংন কিসা সাই খনার দি
4: চুচু তাবো খে নাক বাই থান জমার ন কিসা সাই খনার গা দে চুচু
0: ও আবদ আবো খাই 1980 এবার 1981 বিশি রগ অংখনা হরদিবর বাই খাই দ্রব ফাইউ আং আফ্রো থুই মুক্তি থাঙ্গই দংমানি তা আবো বম তৈখে জাং রিজাগৈ ফাইকা মতই হিনি সাউছি মানলিয়া আনি থুমানি চুকিবা সিদা হানি ওয়াইং চকজাক তিঙ্গি টংকাটা হন উল মুক্তি সিসাওই নাশিগি নাইবা হানি নগরক রুবরা বুঙি টংমাইখা হরদিবর বাইখলাই ফাইমা জরাবা আংখাই কিরিমানি কিরিমা হাপ চুখাতা আবন কারিলে বিনি সাই কতর বাংলা মানজা গিয়াখু ফিয়া
2: সেমান ফাইমানি অবব আখিনি তমর মরনু নখাসি চুচু
1: আংব আকং ন সানা নাই তংমানি চিনি কামিনি সুসু ইয়াখেংব আ জরানো বিনি নুকুসুংনি হালাব আসগুই খিউই তংমাফু আচুমসা বাংলা ফাইরি কে হনকাইবা বুইলা খাই বসকাং সুকপাই জাক তৈ সাংগুই রুফু আবনি উলো খাই লগ লগে ন উকলক বখাক মুথাল জাক তৈ অংগুই রিজাও খা হন্তা রেখলাইলাং কা হন্তা উল্টা পাল্টা খা চাওই ওয়াই সময় ন আয়াং হারং উসে কচাইছি হন বলে আমি শুভ
3: আমার কমদাং দখানা দু সাসলাংনি থানি খাইন সুহাং বুয়াং কগ্রং মা খনাব চুচু ইয়া খেং মালাই খে সঙ্গি সে মা নাই নবলা সা কগ ন
1: সঙ্গি নাই দি সিয়ারি নং আনি কং ন পুজো থাইয়া খাই
3: পুইতে চাই হমানি কক গিয়া সাসলাং বিনে খুক তৈ খানা হিন মানি সুবলে
2: দির আংখাই মুক্তি ফাই মামুনি সুকা অমর খনায়াবো গরে সাইমে।

0: কাহাম তো কাহাম নচুচু মান খেসি বলা হে
1: সেবক মাননা মাইনয়া বখাই উননি ককসি চুচু ইন্টারভিউ রিনানে নেই ফাইমানি সে সিমি সেহাই সামুংসে বেড়ে রহরজাখা আংখাই
2: দামু বমতি সামুসা নি না বখা
1: চুচু নাই তাবুক মালাই খেবা চাষে চাষ সুকা দৌ চিনি কামিনী বেভাগ বরং নতুই নি নক গন সেকাং মা চেংসি নাই তামু হিনচুচু
2: চেং বিতা কাহাম ককসেবলা সাববা তাম নতুই বাবুলে
0: তাই তাম লেংনা নি বাংলা ফাইমানি আবুন নতুই ইংনাতা হে দা সাসলা
1: ই হাইন বাংলা বাহিকে ফাই তাই আবনো বাহিকে কাতিনা নি আবার নতুইটা
3: দ অবন কিসা সাউই খনারিগ্রা দি তামো সামুং খাব সাসলাং
4: চাওতা জংব খনাউই বুঝিউই মাংখাই বুইনো সানানি সুগানু বলা চুংনব চুবাদি হানি সাউ হংকাইবা
1: সৈন তঙ্গো চুসু নুংব সিকাংবারিয়ান খনাইনার দিতা দৌ
2: সাউতা আংবো বুইনো কবক থগো
1: ইক বড় আন কাগজ রহরমাতি খাই পুলেন বাংলা বাহিকে ফাই আবন নাইলেগেরা না ইক অর সেরাই সেরাইকে সৈজাক দঙ্গ চিন হাওয়া অংখা পলের পলা গবাংমা থেপজা খাইফু যতনি সাকানি আবনখাই ক্রাস্ট হিনু পাইথাক তলানি আবনখাই কুর হইনু যতনি কচারনি নখাই হন মেন্টেল ক্রাস্ট হনমানি আবুখাই গবাংমা প্লেট হাই বেথেপ বেথেপ অংজাকফু অ প্লেট রক কাইসা বেতাই কাইসা হুপেরজাকখাইন বাংলা ফাইও হনি হিনজাগু বুঝিখাদান র
4: দহাইকে তাবুক বাংলা ফাইফুরো তামুখাই কাতি নাই তাই তামুখাই টংথাই বতি রক টংনা বলে সাজলাং
1: টংগো আন তাবুক আবন ন সানানি নাই টংগো খনাবাইদি বাংলা বুফুরো ফাইন আবকে ব সাইমানিয়া সই সিনিয়ার ব আবন সিগাংবাড়িয়া তাবুকসুক জরা সাউই মাইনিয়াখু বন ফাইরিয়া ব খাইমাইনিয়াখু হাইনি বাগিন সিকাংবারেয়ানো তিয়ার অঙ্গুই মা তংথাই ক্লায়ু রমদি পুইলানো নিনি নক বাংলা ফাইব বায়াখে তাংজাকদা তাংজাক হংকাই বাংলা ফাইপুরু নিনি নক বিশিংনি ফাতারতা নংখর দি নক বিশিংও টেবিল এবা খাট তলাও বমৈতং দি ক্লৈয়ৈ মানৈর ক্লাইব নিনি সাগ ক্লাইয়া অংনানি বাগৈ তাইব তঙ্গু অবরগ্ন আজুগৈ সালাইপুরু শুক্রুবৈ সালাইসি নতা দৌ পাইথাগ নরং আং তাইথেসা কক সানানি তঙ্গু অর সৈজাক তঙ্গু চিনি ত্রিপুরা বাংলা কতর অংনানি বিশিংগ পাঁচ নম্বর ক্লাইফুন বনি বিশিংগ জং বেলাইকে সাকমা তালাইন দৌ তিনি আসুক জরানো সালাইসি তামু হিনবাই
2: আবুবা বেলাই খে কিরমা সিংসা কক নং খাবলা সা হাইকে দাতি সে আসুক লাইমা সাউন বলা সা
0: সুচ নং তাবু কামি থাংকে কামিনি বর রং সাবই সালচং সিদিতা দো চুচু
4: হাইন খাইদি চুচু নং সালচং গৈ জং সাকাই নংগানো
3: হাইকে তাবু থাংলাই মাই মাই খনা বলা সা
2: কক বা তাই তাম সা হিমবাই সিদি তাবুক থাংলাইগ্রাসিনে
1: হিমবাই সিদা কন চুচু নং সালচং চুং কি সাহর দিতা
2: দৌ দ দ সাহর নাই
5: আসুক জরা থুংনুক এভারে রু সিরিয়াল খানাক ত্রিনী কক বথমা তংমনি বাংলা ফাইমানা রগৈ মক খানাক ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স এন্ড টেকনোলজি বাই লুয়াজিজাক পান্দা তাবো খানাবাইদি চন্দ্রবতী দেব চন্দ্রবতী কলোনি খরঙ্গ জাদুনের সাপমং

আসুক যারা রেশম খানাকা চন্দ্রবতী দেব্রমণি খরাঙ্গ যাদুনি ঋষভ মং তাব খানামাদি খানানি কগ্র পন্দন আয়োগতংর খানা পুঙ্গিতাময় দামদুক্তমী নিচি বা সতীব খানামানে হাইনু খারাং পান্দা পুঙ্গি দাম চারতামী ব্রিচি সতীব খানামানে শিলি শিলি পান্দা চাইনক দিবর দাম শুনিও খানামানে রেশম পান্দা চক্রেং সারেনি পান্দাব পৈলামানে খানামানে হাবনে কক পান্দা আপনি যাগুলো খানামানো চন্দ্রপতি কলোনি জাদুনি রেসাপমন খানাবাইকা খানানি কক্র পান্দানি আয়বতাং রক আকাশবাণী আগরতলা অবনন পাইকা তিনি হরনি কক্র পান্দা যতন হর কাহাম

এতক্ষণ শুনছিলেন ককপরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইন্দোনেশিয়ার 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে। বিশ্বকাপ ফুটবলে শেষ 8-এর পর্ব শুরু হচ্ছে আগামীকাল। আসি বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়ায় 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। অস্ট্রেলিয়ায় তাঁর এই 3 দিনের সফরকালে শ্রী মোদী মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও অংশ নেবেন। তিনি দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এর আগে আজ দিনের শুরুতে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে ইয়োগিকার্তার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী প্রাম্বানান মন্দির পরিদর্শন করেন। দুই নেতা 9ম শতাব্দীর এই প্রাচীন মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী মোদী সেখানে শিবমন্দিরে পুজো দিয়েছেন। মন্দির চত্বরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি প্রাবোও বলেন,

0: আম্বানান মন্দিরটি ভারত ও ইন্দোনেশিয়ার বহু শতাব্দীর পুরনো সভ্যতার বন্ধনের প্রতীক। মন্দির প্রাঙ্গনে সংরক্ষণ ও সংস্কার কাজে ভারতের সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান। শ্রী মোদী এই সফরকে একটি গভীর আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন।
1: এক হামারি সাংস্কৃতিক বিরাসত কা পুনরুদ্ধার আর উসকা রিনোভেশন কা কাম উসকা প্রারম্ভ করনে কা সৌভাগ্য ভি মুঝে মিলা মে আপনে আপ মে বহুত বড়া ভাগ্যশালী মানতা হুঁ ইহাঁ কে জীবন মে ইহাঁ কি বাতো মে ইহাঁ কি হওয়া মে এক

0: ঘনত্ব সে জোড়তি হ্যাঁ।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীস, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের সঙ্গেও কথা বলেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। নতুন দিল্লিতে ওই বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ ও বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্যান্য ফসলের ওপর প্রভাব পড়েছে বলে তিনি জানান। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
2: জুলাই কি অচ্ছি বারিশ সে বোনি কি সম্ভাবনায় বড় গই হ্যা, বোনি অর তেজি সে হোগি। কল তক 350,85,000 হেক্টর মে বোনি হুই হ্যা। মানসুন মে দেরি কে কারণ তুয়ার, সোয়াবিন অর কপাস পর থোড়া প্রতিকূল বোনি পর প্রভাব পড়া হ্যা। আব কিসানো কো ইয়ে সলাহ দি যা রহি হ্যা কি ইনকি জগহ মক্কা, বাজরা অর মুঙ জ্যাসি ফসল জো কম সময় মে আ জাতি হ্যা উনকি বুয়াই কো প্রাথমিকতা দেন।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু দেশের প্রধান বিমানবন্দরগুলির যাত্রী সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা ও অভিবাসন পদ্ধতি পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে সমস্ত বিমানবন্দরে পর্যায়ক্রমে অটোমেটেড এক্স রে ট্রে রিটার্ন সিস্টেম চালুর নির্দেশ দেন। ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি বিসিএস নির্ধারিত নিরাপত্তা মান অনুযায়ী নির্মাণাধীন 21টি এবং বাকি 41টি বিমানবন্দরকে যাত্রী সংখ্যার ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তিনি আগরতলা এবং জেওয়ার বিমানবন্দরে অনুমোদিত অভিবাসন চেকপয়েন্টগুলি যত দ্রুত সম্ভব চালুর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর আজ কুয়েতে যুবরাজ শেখ সাবা আল খালেদ আল সাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী জানান যে তিনি যুবরাজের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। ডক্টর জয়শঙ্কর ভারত ও কুয়েতে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবরাজের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আজ নতুন দিল্লিতে আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রী মাওলাউই আতাউল্লাহ রহমানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মার্গারিটা জানান, আলোচনায় ভারত আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে কথা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থপাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতায় 5টি স্থানে তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবর্ষের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড আইটি এনাবেলড সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি জমা করা হবে। উপসাগরীয় দেশগুলোতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল সংক্রান্ত সিবিএসইর মূল্যায়ন নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের একটি মামলার শুনানিতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং সিবিএসইর বক্তব্য জানতে চেয়েছে। ইরান মার্কিন যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় দেশগুলিতে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত নিয়মিত শিক্ষার্থীরা এই আবেদনটি দায়ের করেছিলেন। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের উপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের আরও নির্ভুল মানচিত্র তৈরি করা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতিটি উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে, কোনোভাবেই আর তেহরানের সঙ্গে তিনি জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন।
1: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like these people.
0: নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনা জেরে আজ দেশের অভ্যন্তরীণ শেয়ার বাজারে বড় পতন লক্ষ্য করা গেছে। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 1677 পয়েন্ট নেমে 76504 পয়েন্টে গিয়ে বন্ধ হয়েছে। পাশাপাশি জাতীয় শেয়ার সূচক নিফটিও 517 পয়েন্ট কমে 23882 পয়েন্টে নেমেছে। ইউক্রেন জুড়ে রাতভর চলা রুশ সামরিক অভিযানে তিনজন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে একজন রাজধানী কিয়েভের বাসিন্দা। অন্যদিকে খার্কিভে দুজন নিহত এবং 20 জন আহত হয়েছেন। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ আটের পর্ব শুরু হচ্ছে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মোকাবিলা করবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়ায় 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। খবর এখনকার মতো শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব সুভাষ দেববর্মা তিনি কক্তমা ববাগ রকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি কাইথাম হাক্তর বেড়াইমানী উলনৈ বখাগ তিনি মেলবোর্ন থাঙ্গি সৌকিয়া ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈসাই নিশিদ খনা নিশিমি সালনৈ রমই হাফানিয়া হায়ং বেরেমনি বানিখলা সংসার জাগান হাস্তে জিএসটি ইয়াসাক মুনি বাংমারি বাংখা হই সাকা মন্ত্রীক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা অ সালনৈয় গবাংখে ওয়াতুয়ামা বাই খোয়াইতে দলাই হাঙ্কনি জুদা জুদা তৈমাও তৈতরমা বাই গবাংমা হাসে থাইরক তৈলম বাইখ্যা তাবু কক্তমা শুক্রবৈ মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী কাইথাম হাক্তর বেড়াইমানী উলনৈ বিখাগ তিনি মেলবোর্ন সৌকিয়া বীরখুংখলা মন্ত্রীপক্ষক আরনি অজারক লামসকা তাই গার্ড অব অনারব রোজাখা সালথামনি অ বেড়াইনা থাংমাও মন্ত্রীপক্ষক অস্ট্রেলিয়ানি মন্ত্রীপক্ষক আন্টনি আল বেনিজ বাই উলথাম ভারত অস্ট্রেলিয়া বিসিনি কুচুক বেরেমনি গুথুম লাইমাও মানজাগান আবনি লগি লগি মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী ভারত অস্ট্রেলিয়া সিউ ফুরামব মানজাগান আরও কনৈ হাক্তনি কুচুক বানিয়ানি তৈদুনাই রকনি কুথুম লাইমাও ককনারগনানি কক বঙ্গ আরও টংনাই ভারতনি লুকুরকনি কুথুম লাইমঙ্গব মানজাগনা কক দঙ্গ মন্ত্রীপক্ষক মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী তাই ইন্ডোনেশিয়ানী রাষ্ট্রপক্ষক প্রভু সুবিয়ন্তো বেবাক বেরেমনি সামুং সিত্রানো সেজাবই আবন কেবেঙ্গি হায়ুং বেরেমনি কে কেরংন রগৈ কথাওই সামুং তাংনা কবংমুং নারেখা জাকার্তাও খরকনি অজানি বিশিং কগলাম উংমা ইয়াগুলো কগমুং কাশেও অকগ্ন খুরসাকা খরকনি অজাত জাতি সঙ্গনি মুংরেম গনাং সামুং সিত্রা তাংনাই তাই মঠ হানো কেবেঙ্গি কারাক ইয়াপিরি নাহানানি সাকা ফান বকছিনকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী ইন্ডোনেশিয়ানী রাষ্ট্রপক্ষকন ভারত বেড়াইনা কবংমুং নারেখা অ সালনৈয় গবাংখে ওয়াতুয়ামা বাই খোয়াইতে দলাই হাঙ্কনি জুদা জুদা তৈমাও তৈতরমা বাই গবাংমা হাসে থাইরক তৈলম বাইখ্যা নাইকলছংনি সাকথারমা বাই জুদা জুদা থাইনি তৈলমজাক লোকরংন শিবিরও তনিজাখা তিনি সানজানী পাইথা কক্তমাও সাইমানকা টেলিয়ামরা বক্সদেও কাইসিনী শিবিরও

0: sara nisi nukhung tai dolai hankoro kaitam sibiro khung thamjidok nukhung thai naharka. Khoai hankor ni chini koktoma thumnai Ashish Chakraborty saka tini phungni simi kbangkhe watui amabai Subhas Park Krishna Mandir Rungnok Durga Nagar Jamurano khoboi aulini juda juda thairok tuilom baikha. Khoai tima o ajomsa tui kasaka 2.2 meter. Dolai hankoni dolai tai monu tuimani tui to bangmabai Habakhasteni Naikol Song Tuilomjak lukurokno Anganwari kendro tai monu town hall no khoboi kaitham tran sibiro tonijakha. Yang Bahamutia Bidan Chava Amchani, Brindabon Chomuni Amchayo, Ajomsa Bankundri Phaimabai, Kishasak Deramanukjaka Hanishaka, MLA Noyan Sarkar, Bod Derajak Amchai Rogot Hangai Naikha, Tai Derajak Nukhungni Borok Rokbai, Koks Halaikya. Sapung Watui Amabai, Tini Unokoti Hankoni Deo Tai, Monu Tuimawa Tui Bangwa Nukjaka, Abo Dosa Arini Tolawano Tongkho. Gubang Watu Amabai, Mui Kutungrok, Deramau Kalaiman Hunishaka, Bak Naikuni Yaksu, Dagipang, Parak Rai Shoduri. Burirokno Pan Bang Rumano Seb Bai, Nushai Bridgesini Bishua, Hamsazak Barotni Imang, Muktang Klainawa, Baitang Sugzak Bodolni Burirokno, Rang Tong Tai, Krak Klainawa, Montripokrok Narendra Mudini, Lakpoti Didi Seton, Haktor Ganangai, Katal Hamari Tubuka, Hastebo Avani Kaham Punumari Nukzaka. Khanadi omnoti kaisa kokmung
1: Montri Bokrokni saklai jaglak poti didi brirokno phanbang renabo kaisa khursa jaktai samongbotang engai bajakha o samongbotangni chasajak phunukmari engkha Shalthang Tripura seker ko cha bakanani sonkhola amchaini Ronjoli Singha Ronjoli khoroksha chasajak lakpoti didi simia bokbangma bai thangchukjak bodolno tuiye thongsajak village cluster ni kaskujuk engai bo samongtangai tongo Tripura Gramin Jibika Mission ni chubachubai bai thangni ajimong bangramani logi logi brirokno bai thangchukjak na lam phunugui tongo bo
2: আমি ভেবেছি একতাই শক্তি যে কাজটি আমি একাই করতে পারি না তখন আমি একটা গ্রুপ গঠন করেছি যে যেই গ্রুপের মধ্যে একটা 10 জন দিদি হয় 10 জন দিদি এইভাবে 10টা এসএসজি নিয়ে একটা ভিও ভিলেজ অর্গানাইজেশন হয় ওইখানে প্রায় 300 জন মহিলা থাকে ওইখানে আমি ট্রেনিং দিয়েছি যে প্রথমে তো আমাদের নিজে পায়ে নিজে দাঁড়াতে হলে আপনাকে রোজগার করতে হবে ফাইন্যান্সিয়াল ভাবে আপনি স্বাবলম্বী হতে হবে তার জন্য আমাদের সরকার টিআরএলএম ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করছে এইভাবে ট্রেনিং করার পরে আমি পরবর্তী যে পদক্ষেপটা নিয়েছি যে সকলের সাথে মিলিতভাবে আমি স্বরোজগার পথে এসেছি এবং আজকে আমার এই স্বরোজগারের জন্য আমি আমার ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার এসএসজি দিদিদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই
1: হালকিসা সকাং ত্রিপুরা ও বেড়াইনা ফাইয়ে কেন্দ্রনি বুড়িতে চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী সাকা হাকতর তাবুক বেবা খড়ক থাম রোজাক লাখপতি দিদি তঙ্গো আপনি বিশিঙ্গ ত্রিপুরা ও তঙ্গো খড়ক সা রাশাই থামচি সাই লাখপতি দিদি তাই বেবা খড়ক বা রাশাই ব্রুইচি সাই ব্রুই বাই থাংসুক যাক বদল বাই গদাল যাক ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনে চেতন ভাই অমহাই তেইব বাংমা ব্রুই রক তাবুক বাই থাংসুকজাক নি লামো বসকাঙ্গই তঙ্গো লাখপতি দিদিনী চেতন নুখুংনি রাংথং হামক্রাই খ্লাইনা সিমিয়া কামিনী ব্রিডকনি ফানবাং রেনাও ব নাংমানি বারজা ইয়াসাগই তঙ্গো ককতুমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককতুমা খনাই তঙ্গায়ো আকাশবাণীনি ককতুমানি আপডেট মানা বাগৈ লগ ইন খ্লাইডি www.newsonair.com News On Air app তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম AIR News Alerts YouTube নাইডি News On Air Official আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও AIR News আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনে নাঙ্গানো হাস্তিনি জিএসটি ইয়াসাকমুংনি বাংমারি বাংখা হানি সাকা মন্ত্রক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা নৈশাই নিচি বা নৈচিদক রাং বিশিব বেবাগৈ খক দগ্রা ব্রৈচিদক রোজাক নৈচি নৈ রাসাই রাং স্টেট জিএসটি ইয়াসাকা নৈশাই নিচিব্রৈ নৈচিবা রাং বিশি ও আব তংমানি খক বারা স্নিচিব্রৈ রোজাক দকচিনি রাসাই রাং তিনি আগরতলা প্রয়োগা ভবন টেক্সাস অর্গানাইজেশনী বিশিক বাচি বিশি পুংমানো পালাইমানো রোগী সংযোজক পান্ডাও কক্ন সাকা মন্ত্রকরা বতাইব সাকা নৈশাই নিষিদক বিশিনী মার্চ তালজরা হাস্তেও বেবগৈ অল রুনাই রগ্নি বাংমারি ইংখা খরক থামচিব্রী সাই থামরা চকুচিদক লুকরক জরাও অল রুমা সেব বাই হাক্তনি হামসামুং মানজাক না কবংমুং নারখা ব পান্ডা মানজাখা রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাং সচিব প্রশান্ত গোয়েল হাস্তেনি লুকরংনি জিংজাল দাতিন ইয়াকাক রেনানো নাহারে তিনি মু

মুখ্যমন্ত্রী সমুপিয়েছো সামুতাংনি ফিল দক চিচুকু বেরেমনি পান্ডা সংসা জাখা আগরতলা হাপংনি টংথাই নগ হাস্তিনি জুদা জুদা বাবাইনি ভাই সকাইজাক লুকুরকনি জিংজালনি কগ্ন খনাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রীকরা বরকনি জিংজালনি কগ্ন খনাওই জিংজাল দাতিনু ইয়াকাক রিনাও নাংমাও বারজা নাহারনা দাগিমং রেখা করিংজাক অফিসার রগ্ন প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলানি চেতন ভাই তিনি আগরতলানি প্রেস ক্লাব সংসারজাক বার্তালাপ পান্ডা ও পান্ডাও মানজাখা হাস্তিনি এমপি রাজীব ভট্টাচার্য আগরতলা প্রেস ক্লাবনি কাজকু প্রণব সরকার আকর্ষণ এমপি রাজীব ভট্টাচার্য কক নারকমাও শাখা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী তৈদুল মুংবাই থাই বিশি চিনিও তাং সামুং তাই গদালজাক রংনি হামক্রাই হুকবার খাই রংথং হামক্রাইন খবই ভারতনি বেবাক হামক্রাই ইংখা মোদী হাফংনি বিশি চিনি নাকেল মঙ্গ বিজি ডিজিটাল সেপ ও হামক্রাই ইংখা নুকজাখা আবনি লগি মুদ্রা তাই জনদন যোজনানি চাসামুংন তৈয়ী সাকা মোদী হাফংনি বিশি চিনিও হাক্তর বেবাগৈ খরক বাচি চিনি রোজাক চিকন তাই কচারমাজানি রং বক্সিনাই তাই বানিয়া খালানে রগ্ন কক থামচি সুকু রাসাই রোজাক রংনি লাকাই আচার জাখা আবনো কারিব প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ন খবই জুদা জুদা তাংবুতাংনি চাসামুংনি কক্ন খুরসাই কক্না রেখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈসাই নৈচিদ খনানিসিমি সালনিরমই হাফানিয়া হায়ুং বেরেমনি নখা বাণী খোলা সংসার জাগান মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহাস খনা সারিগ অ বিজনেস কনক্লেভ ন চেঙ্গি রেওয়ানো আরও মানজাগান কেন্দ্রনি সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্রনি সুনামখর বানিয়া মন্ত্রী পীযুষ গোয়েল দিল্লি কতালনি সিমি ভার্চুয়াল তৈ অ কনক্লেভ মানজাগান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন ফুটবল সুপার লীগ নি উলথাম থাইমাও সিমনা তমাকারী ফুটবল ক্লাব কপ্লাইংখা উমাকান্ত মিনিষ্ট্রিয়াম সংসারজাক থাইমাও সিমনা তমাকারী ফুটবল ক্লাব নৈশা গোলনি ফেরবাই ভারত রত্ন ক্লাবসন মেচেনখা নবারতৈবার নাইখুং তিনিসিমি বসকাং সালথাম সালথাং হাঙ্কর খুয়াই ধলাই ঘুমতি সালচি তাই অনুকুতি হাঙ্করক গবাং ওয়াতৈমান হই হজাকমুং রেখা থাকায় দাম নৈচিব্রিও হাস্তিনি যত্তনি গবাং ওয়াতৈখা খুয়াই ধলাই হাঙ্করনি ছামন ওয়াতৈমানী মারি ইংখা সারা থামচি চুকু দশমিক নৈ মিলিমিটার আবনো কারিব দলাই হাঙ্কর আম্বাসহ সারা চি দশমিক দক মিলিমিটার ওয়াতৈখা খনা সালনি সাকানি তুমারি থামচিনি ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈশিদক ডিগ্রি সেলসিয়াসনি গানগিনি টংগানো তিনি সালনি সাকানি তুমারি টংমানি নৈশিচুকু দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈশিদক ডিগ্রি সেলসিয়াস ককটুমা পানি সকাং ককটুমা বগ্রক তাইসা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী কাইথাম হাক্তর বেড়াইমানি উলনৈ বখাগো তিনি মেলবোর্ণ সগৈকিয়া ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈসাই নিশিদ খানানিসিমি সালনিরমই হাফানি হায়ুং বেরেমনি বাণী খোলা সংসার জাগান হাস্তেও জিএসটি আসামুনি বাংমারি বাংকা হানি সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও সালনৈ গবাং ওয়াতৈমা বাই খুয়াইটাই ধলাই হাঙ্করনি জুদা জুদা তৈমা ও তৈতর্মা বাই গবাং হাসে থাইরগ তৈলম্বাইখ্যা কক্তমা তিনি বাকে অরণ উপাইখ্যা উলনি কক্তমা আওয়াইঙ্গনে খনাফং দামসিনি সতী বৃষিও

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্যে বেড়েছে জিএসটি সংগ্রহের পরিমাণ। দুদিন ব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আগামীকাল থেকে শুরু আগরতলায়। দুদিনের মুষলধারা বৃষ্টিতে দুটি জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতি। রাজ্যের ছটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। 2025-26 অর্থ বছরে মোট 646,22,00,000 টাকা স্টেট জিএসটি সংগ্রহ করা হয়েছে। 2024-25 অর্থ বছরে তা ছিল 574,62,00,000 টাকা। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ট্যাক্সেস অর্গানাইজেশনের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2026 সালের মার্চ মাস পর্যন্ত

0: রাজ্যে মোট করদাতার সংখ্যা 34,396 জন। নাগরিকদের সময় মতো কর প্রদানের মাধ্যমে দেশের অগ্রগতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বক্তব্য রাখেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, অর্থসচিব প্রশান্ত গোয়েল। প্রেস ইনফরমেশন ব্যুরো আগরতলার উদ্যোগে আজ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বার্তালাপ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রতন দেব, সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র দেবনাথ, অবসরপ্রাপ্ত আধিকারিক দেবাশিস লোধ। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে শ্রমিক কল্যাণ, কৃষকদের আর্থিক উন্নয়ন সহ দেশের সার্বিক অগ্রগতি হয়েছে। মোদী সরকারের 12 বছরে ডিজিটাল লেনদেনের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ইউপিআই এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বহু দেশে চালু হয়েছে এবং আরও অনেক দেশ এই ব্যবস্থা গ্রহণে আগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে মুদ্রা ও জনধন যোজনার সাফল্য তুলে ধরে তিনি বলেন, মোদী সরকারের 12 বছরে দেশের প্রায় 57 কোটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও ব্যবসায়ীকে 39 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রভৃতি প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা এনডিএ সরকারের বিগত 12 বছরের সাফল্যের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য রাখেন। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আগামীকাল থেকে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল বিকেলে বিজনেস কনক্লেভের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি এই কনক্লেভে অংশগ্রহণ করবেন। রাজ্যের জনগণের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী শমী বিশু কর্মসূচির 69তম অনুষ্ঠিত হয়। আগরতলায় সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা নাগরিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি মত বিনিময় করেন। তিনি তাঁদের অভাব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। নারী ক্ষমতায়নের মাধ্যমে 2047 সালের উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাখপতি দিদির উদ্যোগ দেশজুড়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। রাজ্যেও তার ব্যতিক্রম নয়। একটি প্রতিবেদন,
1: প্রধানমন্ত্রীর ঘোষিত লাখপতি দিদির উদ্যোগ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সাফল্য অভিমুখী পরিকল্পনা। সেই পরিকল্পনার সফল বাস্তবায়নের অন্যতম উদাহরণ পশ্চিম ত্রিপুরার শেখেরকোট চা বাগান সংলগ্ন ছনখলা এলাকার রঞ্জলি সিংহ। রঞ্জলি শুধু একজন সফল লাখপতি দিদিই নন, তিনি একাধিক স্বসহায়ক দল নিয়ে গঠিত ভিলেজ ক্লাস্টারের সভানেত্রী হিসেবেও কাজ করছেন। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সহায়তায় নিজের আয় বৃদ্ধি করার পাশাপাশি অন্য মহিলাদেরও স্বনির্ভর হওয়ার পথ দেখাচ্ছেন।
2: আমি ভেবেছি একতাই শক্তি, যে কাজটি আমি একাই করতে পারি না তখন আমি একটা গ্রুপ গঠন করেছি, যে গ্রুপের মধ্যে একটা 10 জন দিদি হয়, 10 জন দিদি এইভাবে 10টা এসএইচজি নিয়ে একটা ভিও ভিলেজ অর্গানাইজেশন হয়। ওইখানে প্রায় 300 জন মহিলা থাকে। ওইখানে আমি ট্রেনিং দিয়েছি যে প্রথমে তো আমাদের নিজে পায়ে নিজে দাঁড়াতে হলে আপনাকে রোজগার করতে হবে, ফাইন্যান্সিয়াল ভাবে আপনি স্বাবলম্বী হতে হবে। তার জন্য আমাদের সরকার TRLM ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করছে। এইভাবে ট্রেনিং করার পরে আমি পরবর্তী যে পদক্ষেপটা নিয়েছি যে সকলের সাথে মিলিতভাবে আমি স্বরোজগার পথে এসেছি এবং আজকে আমার এই স্বরোজগারের জন্য আমি আমার ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার এসএইচজি দিদিদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই।
1: সম্প্রতি ত্রিপুরা সফরে এসে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান, বর্তমানে দেশে প্রায় 3 কোটি লাখপতি দিদি রয়েছেন। এর মধ্যে শুধু ত্রিপুরাতেই 1,30,000 নারী লাখপতি দিদি হয়েছেন এবং প্রায় 5,40,000 মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে এমন আরও বহু নারী আজ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছেন। লাখপতি দিদি উদ্যোগ শুধু পরিবারের আর্থিক উন্নয়নই নয়, গ্রামীণ নারী ক্ষমতায়নেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।

গত দুদিনের প্রবল বর্ষণে খোয়াই ও ধলাই জেলার বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গেছে। এর ফলে বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে জলবন্দী মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। আজ সন্ধ্যায় সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমায় সাতটি ত্রাণ শিবিরে 120টি পরিবার আশ্রয় নিয়েছে। ধলাই জেলায় তিনটি ত্রাণ শিবিরে 36টি পরিবার আশ্রয় নিয়েছে। খোয়াই থেকে আমাদের জেলা সংবাদদাতা আশিস চক্রবর্তী জানিয়েছেন, আজ সকাল থেকে ভারী বর্ষণের ফলে খোয়াই সুভাষ পার্ক, কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ, সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, দুর্গানগর, জাম্বুরাসহ শহরের বিভিন্ন স্থান জলমগ্ন হয়ে পড়েছে। খোয়াই নদীতে এই মুহূর্তে জলস্তর 5.2 মিটার। খোয়াই মহকুমার ডেপুটি কালেক্টর অরুণ দেবনাথ জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ধলাই জেলায় ধলাই ও মনু নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে। বিভিন্ন স্থান থেকে জলবন্দী পরিবারগুলিকে উদ্ধার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মনু টাউন হল সহ তিনটি ত্রাণ শিবিরে রাখা হয়েছে। এদিকে বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত বৃন্দাবন চৌমোহনী এলাকায় আজ বিকেলে আচমকা ঘূর্ণিঝড়ে কিছু ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে বিধায়ক নয়ন সরকার দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন। দিনভর হালকা মাঝারি ও মুষলধারে বৃষ্টিপাতের কারণে আজ 90টি জেলাতেও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অবিরাম বর্ষণে দেও এবং মনু নদী ও তাঁর শাখা লক্ষ্মীছড়ায় জলস্তর কিছুটা বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে। ভারী বৃষ্টির কারণে গ্রীষ্মকালীন শাকসবজির ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যান দপ্তরের উপ অধিকর্তা পরাগ রায়চৌধুরী। গোমতী জেলায় বিস্তীর্ণ এলাকায় আজ সারাদিন ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু এলাকা জলমগ্ন হয়ে আছে। গোমতী জেলাশাসক রিঙ্কু লাথের জানিয়েছেন, গোমতী নদীর জলস্তর বাড়ছে। এই মুহূর্তে গোমতীর জলস্তর প্রায় 19.5 মিটার। দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এদিকে যতনবাড়ি সড়কের উপর বেশ কিছু গাছ ভেঙে পড়ায় করবুক এবং অমরপুরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী 3 দিনের জন্য পশ্চিম জেলা খোয়াই, ধলাই, গোমতী, উত্তর ও 90টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। এদিকে সিপাহী জেলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত 24 ঘণ্টায় রাজ্যের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ধলাই জেলার ছামনুতে, সর্বোচ্চ 139.2 মিলিমিটার। তাছাড়া ধলাই জেলার আমবাসায় 110.6 মিলিমিটার, গণ্ডা তুইসায় 102.5 মিলিমিটার, পশ্চিম জেলার লেম্বুছড়ায় 105.5 মিলিমিটার এবং আগরতলা শহরে 88.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লীগের চতুর্থ খেলায় শিমনা তমাকারী ফুটবল ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শিমনা তমাকারী ফুটবল ক্লাব 2-1 গোলে ভারতরত্ন সংঘকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে বেড়েছে জিএসটি সংগ্রহের পরিমাণ। দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আগামীকাল থেকে শুরু হচ্ছে আগরতলায়। দুদিনের মুষলধারা বৃষ্টিতে দুটি জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতি। রাজ্যের 6টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

আকাশবাণী আগরতলা সৃজনী অনুষ্ঠানে সৃজন কথা পর্বে আজ শুনবেন গল্পকার নন্দিতা দত্তের সঙ্গে আলাপচারিতা। সংযোজনায় থাকবেন অঙ্কিতা সিংহ রায়।

0: নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত জানাই আপনাদের সবাইকে সৃজনী অনুষ্ঠানের সৃজন কথা পর্বে। আমাদের যত বয়স বাড়ছে ততই যেন অপেক্ষা করার যে একটা ক্ষমতা সেটা ফুরিয়ে আসছে। সেই আগেকার মতো এখনও যার জন্য আমরা অপেক্ষা করি সেটা হচ্ছে একটা নতুন বই, সে বইটার মধ্যে কী রয়েছে, কিংবা নতুন কোনো গল্প যদি আমরা পত্রিকায় পেয়ে থাকি কিংবা বইয়ের মধ্যে পেয়ে থাকি সেটা পড়ার যে অপেক্ষা সেটা আজও আমাদের একই রয়ে গেছে। ঠিক সেভাবেই আমরা অপেক্ষা করে থাকি আমাদের সৃজনী অনুষ্ঠানের সৃজন কথা পর্বে, কারণ সৃজন কথা পর্বে আমাদের সঙ্গে যারা থাকেন এই স্টুডিওতে তাদের থেকে আমরা শুনি তাদের জীবনের কথা কিংবা গল্পের কথা। আজকেও আমরা শুনব, আজ আমার সঙ্গে যিনি রয়েছেন তাকে হয়তো অনেকেই আপনারা চেনেন, আমাদের রাজ্যের একেবারেই পরিচিত মুখ নন্দিতা দত্ত, সাংবাদিক বলতে পারি, সেই সঙ্গে বলতে পারি গল্পকার। প্রথমেই অনেক অনেক স্বাগত আমাদের আকাশবাণী আগরতলার স্টুডিওতে।
1: আকাশবাণী, সেই কবে স্বপ্নের উড়ান শুরু হয়েছিল, দীর্ঘদিন কাজ করেছে কিন্তু মন পড়ে থাকে আকাশবাণীতেই, কারণ এই অনুষ্ঠানগুলো দিনের শুরু থেকে যতক্ষণ না স্টেশন বন্ধ হতো আকাশবাণীর প্রতি যে আকর্ষণ তা আজও সমান।
0: আকাশবাণীর প্রতি আমাদের সকলের একটা ভালোবাসা রয়েছে, আর সেই জায়গায় যদি এমন হয় যে সেই আকাশবাণীতে আমি কাজ করেছি এতগুলো বছর, ঠিক তারপর আমরা সেখানে আসছি
1: গেস্ট হয়ে,
0: অতিথি হয়ে, তো সেই যে একটা অন্যরকম আনন্দ বলা যায় আজকে তোমার মধ্যেও সেটা রয়েছে।
1: আনন্দটা কোন জায়গায় জানো, সেটা হলো যাদের এত বছর দেখে এসেছিলাম, প্রতি মাসে দেখা হতো, এখন যেমন দেখা হয় না, কথাও আজকাল খুব বেশি হয় না কারণ প্রত্যেকেই ব্যস্ত, আগে প্রোগ্রামের কারণে হোক, শিডিউল কী হবে এইগুলো নিয়ে আমরা দিনে না হোক দুদিন তিন দিন পরে পরে কথা হতো যে কীভাবে আমরা প্রোগ্রামটা সুন্দর করব, কাকে ডাকতে হবে। এখন যখন আসি অনেকগুলো মুখ পাই না খুঁজে, কারণ সিনিয়র যারা ছিলেন বিভিন্ন সেকশনের, আমি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সেকশনের কথাই বলি বা প্রোগ্রাম, অনেকেই অবসরে চলে গেছেন, বা তোমাদের শিডিউলগুলো এমন এমন সময়ে পড়ে দেখার সুযোগ হয় না, কারণ তখন কি হতো, ধরো কোনো একটা পুজো বা কোনো একটা অনুষ্ঠান আমাদের দেখা হতো বা মিটিং, এখন যার সঙ্গে প্রোগ্রাম শুধু তার সঙ্গেই দেখা হয়, সেটা একটা তো হাহাকার থাকেই, ইস ওদের সঙ্গে দেখা হলো না, যেমন আজকে এসে আমি তোমাকে জিজ্ঞেস করেছি কে কে আছে, বা ডিউটিমে ঢুকে দেখলাম একদম অপরিচিত কারণ নতুন মুখ, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুনরা আসবে পুরনোরা যাবে, তবে আকাশবাণী আকাশবাণী থাকবে।
0: পুরনো নতুনের মেলবন্ধন হবে সব কিছু মিলিয়েই, একটা কথা আছে যে আমরা চলছি আমাদের জায়গাটা ছাড়তে হয় নতুনদের জন্য, ঠিক সেই রকম ভাবেই আমাদের জীবনটাও চলতে থাকে।
1: যেমন আমি ওই দিকটায় সবসময় বুঝতাম, এখন তুমি বসো, প্রথম যখন আমার মানে পিরিয়ড শেষ হয়ে গেছে যে আর আসবো না, গেস্ট হয়ে আসবো, হোস্ট হয়ে আসবো না, প্রথমে আমার কিউরিয়াসিটি ছিল যে কে করবে কাজটা, আমি যার কাছ থেকে পেয়েছি সে যেমন আমাকে দিয়েছিল ব্যাটনটা, আমার মনে হচ্ছিল কে, তারপর যখন দেখলাম তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, তুমি করবে কাজটা, ভালো লেগেছিল, এবং রোজ হয়তো শোনা হয় না, গ্যাপ হয়ে যায়, মানে যেহেতু আমাদের সৃজনী রাত্রিবেলা 8:05 হয়, অনেক দিন মিস হয়ে যায়, হয়তো বৃহস্পতিবার গিয়ে মনে হলো মা শুনিনি তো, এইরকম হয় আর কি।
0: আজকে প্রথমেই তোমার কাছ থেকে কি গল্প শুনব?
1: হ্যাঁ, গল্প একটা পড়েনি, গল্পের নাম জীবন রে। গল্পটা এইরকম ফরম্যাটে লেখা, চারটে সিকোয়েন্সে ভাগ করা আছে, কিছুটা জায়গায় স্বগতোক্তি থাকবে, কিছুটা জায়গায় অন্যের ভাবনা, এইগুলো আসলে হাতে নিয়ে পড়তে গেলে যে ফিলিংসটা হয়, শুনতে গেলে হেডিং এর মতো যে ওই জায়গাগুলো উচ্চারণ করতে হয়। আজকে আসলে আমি এটা কেন পড়বো জানি না, এটা পড়ার জন্য, এটা শোনার জন্য গল্প না, কিন্তু পড়ছি। মা বাবা কোথায় গেছি জানতে চেও না, এখন আমি বলবো না, এই চিঠি যখন তোমরা পড়ছো আমি অনেক দূরে একটা মিশনে যাচ্ছি। কি মিশন? কয়েকদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে নদীর জলে পা ডুবিয়ে বসে চিন্তা করব চাকরিটা করব কি না ছেড়ে এদিক ওদিক একটু ঘুরে আসব। লোকেশন খুঁজতে যাচ্ছি কিনা প্রশ্ন করো না, ওই শুভ্র হিমালয় কি ডাকছে? হয়তো বা। নদীর বুকে যে পলি আর প্লাস্টিক জমেছে পরিষ্কারের দায়িত্ব কার? মুক্তাপাড়ায় অঙ্গনওয়াড়িটা বন্ধ কেন তার খোঁজে? প্রশ্ন করো না, সব প্রশ্নের উত্তর হয় না। ভালো থেকো, যদি তোর ডাক শুনে কেউ না আসে

একলা চলো রে। পুলিশের ইনফর্মার মেয়েটা অন্য খেল দেখাবে, তার জন্য ইউনিফর্ম বা মুখোশের প্রয়োজন কতটা। রুলটানা খাতায় সবুজ কালিতে তীরচিহ্ন আঁকা অক্ষরগুলো দেখার আগে প্রথম লাইন পড়ার পর শ্রীময়ীর সম্বিত ফেরে। মেয়ে কোন অ্যাড ফিল্মের স্ক্রিপ্ট লেখা না, দূরছাই, কোথাও কোনো ক্লু নেই, নিখুঁত পরিকল্পনায় হাওয়া। কে কখন বন্ধু বোঝাও মুশকিল, খোঁজ খবর করার সব রাস্তা বন্ধ। 27 বছর বয়সে বলে খুকি নই, বেশি স্মার্ট না বোকা, কোন ক্যাটাগরিতে রাখবো? থানা পুলিশ করা যাবে না। মেয়ে সিগারেট খায়, হার্ড ড্রিঙ্কস হয়তো বা, কিন্তু নেশারও নয়, সূচিবায়ুগ্রস্তও নয়। মাকে ইঙ্গিতে বুঝিয়েছে ঘরের দরজা সারাদিন বন্ধ, নিজে বের না হলে প্রাইভেসির নষ্টের অনুমোদন নেই। রঞ্জন সেন সুমিপে, কোথাও চলে যেতে হয় কেন? সব কিছুর ছাড়পত্রের পরেও এই যন্ত্রণা, এটাই তো বুঝতে পারছি না। কি সব দুরকম হেয়ালি ভরা কথা, কি বললে? মনোলগ? তেরচা চোখে তাকায় শ্রীময়ী। ডায়লগ মনোলগ নিয়েই থাকো, কোথায় কোনখানে কোন পেরেক পোতা আছে সে কি তা জানে? আচ্ছা ফোন করো ওকে, কোথায় গেছে, কোন মিশনে। সে মেয়ে ফোন অন করে কেন যাবে? বাবা মার সাথে থাকতে পারে না, একটা বন্ধু বান্ধব নেই, কিসের টানে ঘর ছাড়া? ভাবো এত তাড়াহুড়োর কারণ কি, বুঝতে পারছো? আগে ভাবো গত 7 দিনে ওর কথাবার্তা ও অ্যাক্টিভিটি। নিশিদিন আমি আমারই। আচ্ছা মা, তুমি নিজেকে কতটা ভালোবাসো বা নিজের কথা ভাবো? শ্রীময়ী মেয়ের প্রশ্নটা বুঝতে পারে না, হাঁ করে তাকিয়ে থাকে মেয়ের মুখের দিকে। জানতাম পারবে না, নিজেকে যে ভালোবাসে না সে অন্যকে কি করে ভালোবাসবে? কি বললি, এটা কেমন কথা? সকাল থেকে রাত অবধি তোদের জন্য ভাবি, তোদের জন্য খেটে মরি। মা, আমাদের জন্য নয়, তুমি ভাবো এই কাজগুলো করো বলে তোমায় কত লোক বাহবা দেয়, তাতে তুমি ভাবো তোমার জন্যই সব হচ্ছে। মানে কি আবুলতাবুল বকছিস? ছি ছি, মাকে নিয়ে এমন ভাবনা। ইস্কাবন মিটিমিটি হাসে। দেখো এই জন্যই বললাম, তুমি কেমন রক্ষণাত্মক হয়ে প্রতিবাদ করছো, যুক্তি কোথায় তোমার কথায়? লেখাপড়া শিখে এই হয়েছে মায়ের ত্রুটি ধরা, শ্রীময়ী একরাশ বিরক্তি উগরে দেয়। রেগে যাচ্ছ কেন, ভাবো ভাবো, আরেকটু খোঁচা দেয়। তোরা কি নিজেদের কি ভাবিস, তোরা সব ঠিক আমরা ভুল, এই তো চেঁচাচ্ছ, তার মানে এটা সত্যি, তাই হজম করতে পারছো না। যা তাহলে সব জানিস, বুঝিস আমার সাথে কথা বলতে সমস্যা, তোদের মতো শিক্ষিত নই, তাই তো? শ্রীময়ী ফুসফুস করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলে ইস্কাপন ভাবে, এই মহিলা বাইরের লোকের কাছে কত কাছের, আমার কাছে কেন অত দূরের? এটা কি আমার সমস্যা? না, আমার সমস্যা নয়, এটা উনার সমস্যা। যাকগে, আধ ঘন্টা পরেই ময়দানে ফিরে আসবেন এবং আমার অপছন্দের খাবার নিয়ে ঘ্যান ঘ্যান শুরু করবেন, আমি তোমারই গান গাই। কি হয়েছে, যুদ্ধ কি নিয়ে, তুমি কেন ওর পেছনে লাগতে যাও? রঞ্জন হালকা করে বললেও শ্রীময়ী গম্ভীর হয়ে যায়। বাপ মেয়ে এখন একজোট, দেখবো তোমাদের তর্কাতর্কির সময় তুমি কতটা ঠিক বলো। বিয়ে করে থিতু হতো সেগুড়োয় বালি, বললেই বলে, বাবা আর তুমি দুজন ভালোবেসে বিয়ে করেছিলে, তোমাদের এত ঝগড়া, আবার একসাথে বছরের পর বছর থাকছ, তোমাদের দেখে আমার অবাক লাগে, এত অমিলে একসঙ্গে আছো কি করে? শ্রীময়ী মেয়ের মুখের দিকে তাকাতে পারল না, গলার কাছে কান্না দলা পাকায়। শ্রীময়ী রঞ্জনকে বোঝাতে গিয়ে কথায় যুক্তিতে ডাহাফিল করে, কিন্তু রঞ্জন বুঝতে পারছে না, মেয়ে না বলে কোথায় যাবে, মেয়ে এমন কোন ঘটনায় জড়ালো, দেশবিরোধী? আজকাল ছেলেমেয়েরা কোথায় কিসে জড়ায়, ল্যাং মেরে সিঁড়ি টকতে না পারলে এক কায়দায় শব্দে নিমজ্জিত, ডিপ্রেশন, নিম্নচাপ সব বৃত্তের ঘরে অতিথি, বোঝা না বোঝার মাঝে। গত মাসে পথচারী বনাম আইটেনের মামলাটাকে ম্যানেজ করা গেল না, 28-29 বছর বয়সী মেয়েটা পথচারীর পক্ষে এমন সব চুটকি যুক্তি তুলে ধরল, রঞ্জন সেন ভাবার সময় পেল না, কত কি ঘটছে বাঘা উকিলদেরও অবাক লাগে। প্রতিপক্ষ তৈরি হচ্ছে, অনেকেই নতুনদের উঠতে দেয় না, রঞ্জন সেন অন্য ধাতুই গড়া। শ্রীময়ী আর ইস্কাবনের কথার মাঝে দু প্রজন্মের ভাবনাগুলো হোমওয়ার্ক হয়ে যায়, দেখা না দেখা, অদেখা বোধ, বোঝা বোদ্ধা। বিবেকের কাছে ওরা কিছুই জিম্মা রাখে না, কিসের পেছনে ছোটা, প্রাপ্তির ঘর এতটাই টুইটুম্বুর এখন বোধের খোঁজে, 27 যা বোঝে তা কংক্রিট সত্য, অযুক্তি কুযুক্তিকে খান খান করে, 58 অভিমান অপমানিত, তোমাদের জীবন নিশ্চিন্ত জীবন, পড়াশোনা চাকরি সংসারাবর্তে ঘুরপাক খাওয়া একটা জীবন,

0: তোমরা তোমাদের বাবা মাকে প্রশ্ন করনি? সেটাই ঠিক, প্রশ্ন করো, অনেক প্রশ্ন জমে গেছে। স্বজন, প্রতিপক্ষ, পরিবার, সমাজ, দেশ রাষ্ট্রকে প্রশ্ন করতে হয়। প্রশ্নবিহীন জীবন কি জীবন? ইস্কাবন, আয়, ফিরে আয়, আয়, তোর কত প্রশ্ন! আমিও কি এতদিন প্রশ্ন জমিয়েছি?
1: এত সুন্দর একটা গল্প, জীবন রে গল্পটার নাম, এই নামটাই কেন বাছলে?
0: দেখো, এখানে দুটো প্রজন্ম, বাবা মা এক প্রজন্ম, মেয়ে আরেক প্রজন্ম। এই সময়ে জেনজি যারা, পরের আরেকটা প্রজন্ম এসে গেছে, জেনজির আরেকটা আগের প্রজন্ম আছে। এখন আমাদের অভিভাবকরাও আমাদের বলেছেন, বুঝবি না, বড়রা যা বলে শোন, আমরা কোনোদিন প্রশ্ন করিনি। কিন্তু এখন আমাদের ছেলেমেয়েরা বা জেনজির প্রজন্ম প্রশ্ন করে এবং যুক্তিসম্মত উত্তর চায়। যতক্ষণ না উত্তর পাচ্ছে, মেনে নিচ্ছে না যে তুমি একটা ভুলভাল বুঝিয়ে যে মেনে নাও। এবং এই চারপাশ দেখতে দেখতে আমার মনে হয়েছে, ওদের দেখার চোখ, ভাবনার দৃষ্টিভঙ্গি, আমাদের প্রজন্মকে নিজেদেরকে পাল্টাতে হবে। সবটা তো পাল্টানো যায় না, তাহলে তো আমি মানুষটাই থাকবো না। ওদের যেই জায়গাগুলো পাল্টানো সম্ভব, ওদের কথা শুনে আমি যদি একটু করে পাল্টাই, আর ওরাও যদি পাল্টায়, তাহলেই দুটো প্রজন্মের মাঝখানে জীবনের যে রং, রূপ, রস এবং ধরো আমাদের জীবনে যে প্রতিনিয়ত পরীক্ষা, সংঘাত, ভালোবাসা, আনন্দ, দুঃখ, সমস্ত কিছু আছে, সেইগুলোকে দেখার চোখটা বোধহয় খুলে যায়। এটা তো জীবনের একটা পার্ট। তাই মনে হলো তিনজনই দেখছে জীবনটাকে।
1: বাবা কিরকম ভাবে দেখছে?
0: বাবা দেখছে একরকম, মা দেখছে একরকম, মেয়ে দেখছে আরেক রকম।
1: প্রত্যেকের কাছে জীবনের সংজ্ঞা আলাদা। আমার কাছে একটা হতে পারে, তোমার কাছে আরেকটা হতে পারে। আসলে আমাদের জীবনের মধ্যে অনেক কিছু এরকম লুকিয়ে থাকে। যাই হোক, তবে এই মুহূর্তে একটা গল্প শুনলাম, আরও একটি গল্প আমি দেখতে পাচ্ছি, তো সেই গল্পটাও শুনি।
0: যেহেতু আমরা মেয়ে, মেয়েদেরই সমস্যাগুলো ফেস করতে দেখি একজন মেয়ের অবস্থান থেকে। আজকে আমি যদি একটা ছেলের অবস্থান থেকে দেখি, সেই নিখুঁতভাবে তার মনের ভেতরে কি চলছে, আমরা কিন্তু যেটা দেখব সেটা আরোপিত হবে। তো মেয়েরা কি ছেলেদের ক্যারেক্টার নিয়ে গল্প লেখে না? নিশ্চয়ই লেখে, অবজারভেশনটা সেই মাত্রায় যেতে হয়। কিন্তু আমার দোষ বলো বা অবজারভেশন পাওয়ার বলো, গুণ বলো, যাই বলো না কেন, যেহেতু সাংবাদিকতার ক্ষেত্রটা ছিল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এবং দীর্ঘদিন আমি আকাশবাণীতে যে সেকশনটাতে কাজ করেছি সেটাও নারী শিশু কল্যাণ। তো নারীদের সমস্যা আছে, সমস্যা থেকে উত্তরণের পথ, সেটা বিভিন্ন সরকারি স্কিম হতো, ইচ্ছা শক্তি, আত্মসম্মান বজায় রেখে কাজ করা, এই জিনিসগুলো দেখতে দেখতে গল্পের মধ্যে যখন ট্রাপিজের ওপর দিয়ে নিচে বসে এই যে বাঞ্জারা ছেলে মেয়েগুলোকে আমরা রাস্তায় দেখি, বাচ্চা বাচ্চা তুমিও রাস্তায় দেখবে দড়ির ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে জিমন্যাস্টিকের মতো করছে, কেউ একটা ঢাক বাজাচ্ছে, কোথা থেকে এসছে আমরা ঠিক করে জানিও না, দাঁড়িয়ে যদি কথা বলি তাহলে জানা যায়। ওদের যে যাযাবর জীবন, বা একজন শিক্ষক, বা একজন ডাক্তার, বা ধরো যে আয়ার কাজ করছে, বা আজকাল আমরা বিভিন্ন জায়গায় টিফিন রাস্তায় দেখি বানাচ্ছে মেয়েরা, প্রত্যেকের জীবনটাকে দেখার জন্য যে চোখ, একজন মেয়ে হয়ে, মেয়ে বলে আমাদের মাতৃত্বের যে অনুভূতিটা, সেই জায়গাটা বুঝতে পারি, তাই বোধহয় গল্পের নারী চরিত্রগুলোই বারবার উঠে আসে আর কি। গল্পের নাম হলো স্মৃতির গুলি।
1: আচ্ছা,
0: সিলিং ফ্যানটার ওপর ওড়নাটা ছুঁড়ে ফেলে লুপটা ঠিক করে নিল, জানলার গ্রিলে দাঁড়িয়ে এ প্রান্ত বাঁধবে, তারপরেই নিচে কোনো টুল নেই বা কোনো উল্টানো বালতি বা চেয়ার, প্রথমে ঘরে ঢুকে যে দেখবে ঘাবড়াবে, ঠিক দেখেছে কি না চোখ কুচলে নেবে। দূর থেকে ভেসে আসছে শিউলির গন্ধ, এখানে শিউলি কোথায়? খুব ভালো ধূপের গন্ধ। আস্তে আস্তে ঢাকের একটা ক্ষীণ আওয়াজ, আওয়াজটা ক্রমশ স্পষ্ট হচ্ছে, এসব কি হচ্ছে, মনসংযোগ ব্যাহত হচ্ছে। এবার শিউলি, ধূপ, ঢাকের আওয়াজ আড়াআড়িভাবে মাথায় ধাক্কা দিচ্ছে। অনেকক্ষণ ফ্যানটার দিকে তাকিয়ে থেকে ওড়নাটা টেনে নামানোর চেষ্টায় দময়ন্তী সফল হল। একটার পর একটা জানালা খুলে দিয়ে শেষ জানালায় দাঁড়াতেই একটা হালকা আলো, একটু বাতাস কপালের ওপর ছুঁয়ে গেল চুলগুলোকে। মোবাইলে টুক করে একটা আওয়াজ, আস্তে আস্তে মোবাইলটা তুলে দেখল, হোয়াটসঅ্যাপে তিতলির মেসেজ, দেখে রেখে দিল। কেন মরবো আমি, কি বড্ড ছেলে।

মানুষই, এত সহজে হার মানব? নেভার। তিতলিকে মেসেজ লিখল, মরতে পারলাম না। দময়ন্তী অনেকদিন পর নারীর টানে ফিরে আসতে চাইল, কার কাছে ফিরবে? বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ তাকে ডেকে নেবে এমন আশা করে না। একগুয়েমির কারণে ও নয়নের থেকে দূরত্ব সৃষ্টি করতেই অন্য শহরে পাড়ি জমিয়েছিল। চেনাগণ্ডির বাইরে নিজের মতো থাকতে চেয়েছে, পেরেছিল। পাহাড়ের ওপরে বেসরকারি স্কুলটায় শিল্পপতি ফিল্মস্টারদের ছেলেমেয়েরা পড়ে। স্কুলের পাশের নদীটাও ভালো লেগেছিল, রেসিডেন্সিয়াল স্কুল। বাগান থেকে লাইব্রেরি, কোকারিকুলাম অ্যাক্টিভিটি থেকে পরীক্ষার খাতা দেখা, সব কিছুতেই ব্যস্ত রাখত নিজেকে। প্রথম প্রথম নয়ন যোগাযোগ রেখেছিল, দময়ন্তী ইচ্ছে করে নিজে ভুল শোধরাবার চেষ্টা করেনি। বাবার বন্ধুর ছেলে নয়ন, ছোট থেকেই বন্ধুত্ব, সেই বন্ধুত্বের চিড় ধরল দময়ন্তীর অধিকার বোধ। দু একবার কাউন্সিলিংয়ের দ্বারস্থ হয়েও মনে হয়েছে শূন্যতা ভরে না। নয়ন বন্ধু, স্বামী হিসেবে পারফেক্ট নয়, বন্ধুত্বটাই আসল কথা। কোন মানুষ পারফেক্ট, তুই কি পারফেক্ট, নিজেকে যাচাই কর। তিতলির কথা দময়ন্তী মানতে পারেনি। দময়ন্তী কি ফোকাসে থাকতে চাইছিল বা নয়নের কাছ থেকে বাড়তি অ্যাটেনশন? দময়ন্তী কোনোভাবেই স্বীকার করে না। দময়ন্তী নয়নের কথা ভাবতে চাইত না, কিন্তু ঘরময় নয়ন, নয়নের কবিতার বইগুলো কতবার ফেলে দিতে চেয়েছে, পুড়িয়ে ফেলতে চেয়েছে, তার কোনোটাই করতে না পেরে হাউ হাউ করে কেঁদেছে সারা রাত। তোর চুলের গন্ধটা এত বছর পরেও এক আছে, তোর মাথার চুল দেখলেই কালবৈশাখী ঝড়ে দুলতে থাকা পাতাগুলো মনে হয়। আয় তোর মাথায় চুলে বিলি কেটে দিই। মনে হতেই শ্যাম্পু চেঞ্জ করেছে গন্ধটা পাল্টাতে। একদিন মেঘের মতো চুলগুলিকে পার্লারে গিয়ে একদম বয়কাটে ছেটে এসেছে। নয়নের ভালো লাগা কোনো চিহ্ন সে বহন করবে না। কেটে যাওয়া ঘুড়ি যেমন লাটাই থেকে আলগা হয়ে যায়, দময়ন্তী সেভাবেই আলগা হতে চেয়েছে। স্কুলের বাচ্চাদের সাথে যত ভাব, বড় বাচ্চাদের থেকে ততটাই দূরে। সহকর্মীদের সাথেও সেই অর্থে বসে গল্প করে না। এক নির্জন দ্বীপ দময়ন্তী, সেই দ্বীপে আজ পুরনো বাতাস। নয়নের কথা ভাবতে না চাইলেও নয়ন চোখের সামনে, তুই বাড়ি চল, কি ভুল আমাদের, চল ঠিক শুধরে নিই আমরা। আমার কোনো ভুল নেই, আমার শুধরাবার কিছু নেই। নয়ন দূরে কুয়াশায় মিলিয়ে যায়। দময়ন্তী বিরক্ত হয়, একটু হালকা তন্দ্রা আসতেই নয়ন ঢুকে পড়ল। নয়নকে চায় না দময়ন্তী। দময়ন্তী কি চায় সে নিজেই বোঝে না। পাহাড়ের উপরে স্কুল বাড়িটা বছর দুয়েক খুব ভালো লেগেছিল, তারপরে কি মনে হলো সব ছেড়ে পালিয়ে বাঁচতে চাইল। দুম করে কোনো কিছু না ভেবেই চাকরি ছেড়ে পাহাড় থেকে নেমে এলো। বাবা মায়ের কাছে গিয়ে কি বলবে, গল্প শুনবো জীবনের? আপনার বয়স যদি ষাটের বেশি হয়, একাকিত্বে ভোগেন, আপনার কথা শুনবো আমি। পত্রিকায় এক কলামের বিজ্ঞাপন দিয়েছিল এক্সপেরিমেন্টাল জবের ভাবনায়। প্রতিদিন মেইল বক্স ভরে যাচ্ছে নানা চিঠিতে। কয়েকটা চিঠি বেছে সময় ভাগ করে নিল, ফোনে কথা বলবে, কারোর বাড়ি গিয়ে কথা বলবে না। এই শর্তে কয়েকজন রাজি হলো। আমরা স্বামী স্ত্রী দুজনেই নিঃসঙ্গ। আমরা 50 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমার স্বামীর বয়স 76, আমি 72। আমরা দুজন এখন ভাবি একসাথে যেন আমাদের মৃত্যু হয়। এই নিঃসঙ্গতার মাঝেও দুজনেই আমরা একজনের উদ্দেশ্য নিয়ে নিজেরা মনে মনে কথা বলি, কিন্তু দুজনেই ভাবি যে কথাগুলো ভাবি অন্যজন তা জানে না। অদ্ভুত এক লুকোচুরি খেলা। যদি আপনি মহিলা হয়ে থাকেন তবে কথা বলবো না। দময়ন্তী মেল আইডিটা দেখল, অচেনা, ফোন নম্বরটাও চিনতে পারল না। দময়ন্তীর মুহূর্তের ভুলে অভিমানকে অপমান মনে হয়েছিল, তাই ফ্যানে ওড়নার গিট বেঁধেছিল। সেই মেল কোনো নারীর সাথে কথা বলতে চায় না কেন? এত দুঃখ সেই মহিলা বা পুরুষের? তাদের মেয়ে কি তাদের সাথে এমন কোনো ব্যবহার করেছে? দময়ন্তী ভাবছে, আমার মা বাবাও কি এমনটা ভাবে? কতদিন তাদের দেখিনি। বাবা মাকে আমাকে দেখলে মুখ ফিরিয়ে থাকবে। আমি গিয়ে যদি জড়িয়ে ধরি তাহলেও পারবে না আমাকে কাছে টেনে নিতে? আকাশের মুখ ভার। দিন সাতেক আগে স্কুলের চাকরি ছেড়ে হোমস্টের এই ঘরটা ভাড়া নিয়েছে। নতুন ভাবনা চিন্তায় শান দিচ্ছিল কী কাজ করা যায়, পড়ানো ছাড়া কি আর পারব। তাই মাথায় এসেছিল লোকের সঙ্গে ফোনে কথা বলবে, এটা একটা প্রজেক্টের মতো হবে, তারপর বেছে নেবে মানুষের জীবনে কী কী কারণে নিঃসঙ্গতা আসে

0: সেগুলো নিয়ে লেখাজোখার কাজ করবে। কি অদ্ভুত ভাবনা! দময়ন্তী নিজেই নিজের মনে হাসে। জীবনে বারবার হেরে যাওয়া, ছেলে মানুষের মতো ডিসিশন, শেষ মুহূর্তে বাতাসে শিউলির গন্ধ, ঢাকের আওয়াজ মনে করিয়ে দিল জীবন মানে হেরে যাওয়া নয়। হেরে যাওয়ার গল্পটা লোকের মুখে মুখে মুখরোচক গল্প হলো না ভেবেই ব্যাগ গুছিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবে। মৃত্যু স্পর্ধা নিয়ে দময়ন্তীকে ছুঁতে পারল না। দময়ন্তী ভাবে, কেন, শুধু কি ঢাকের গন্ধ, পূজোর গন্ধ, বা তার অতীত স্মৃতি, বা নয়নের অবচেতনে তার পাশে এসে দাঁড়ানো।
1: এত সুন্দর কিছু গল্প, সেই গল্পগুলোর পরে হয়তো আর কোনো কথা থাকে না, সেই গল্পগুলো শুনতেই ইচ্ছে করে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে এই গল্পটা তুমি লিখলে আজ থেকে বহুদিন আগে, হয়তো এই ভাবনাটা কি করে এলো মাথায় যে এটা নিয়েই লিখতে হবে?
0: এটা বহুদিন আগে আসেনি। কি হয়েছে ঘটনাটা বলি। ইদানিংকালে আমরা দেখছি প্রচুর মেয়ে বাইরে থাকে, চাকরি করছে, তাদের অফিসিয়াল কাজের চাপ, ফ্যামিলির চাপ, দুটোকে ব্যালেন্স করতে পারছে না। তারপর হয়তো মা বাবা ভুল বুঝছে, শ্বশুর শাশুড়ি ভুল বুঝছে, স্বামী ভুল বুঝছে, এই যে ভুলের টানা পড়েন, সেই মেয়েটা কি করবে, কি করবে সেই মেয়েটা? আত্মহত্যার কথা প্রচুর শুনি এবং আমরা প্রতি মুহূর্তে বলি যে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান করতে পারে না। আমি ওই কথাটাই বলতে চেয়েছি, যত রকম প্রবলেমে আসুক, যেমন একটা ভালো চাকরি ছেড়ে দিয়ে এসছে, সে কিন্তু জীবনে সেটেল হবে কীভাবে জানে না, মাথায় নতুন আইডিয়া, কারণ এই সময়ে প্রতিদিন নতুন নতুন আইডিয়া নিয়ে আমরা কাজ করছি। এই নতুন আইডিয়াটাই যে অন্যের সঙ্গে কথা বলবো, এটা এক ধরনের কাউন্সিলিং। অনেকে আছে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ভালোবাসে, কিন্তু লোক নেই, কার সঙ্গে কথা বলবে,
1: ঠিক
0: ওই ফোনে কথা বলে বলে। এটাও একটা চাকরির মতো হতে পারে, কারণ টাইম বেসিসে পেমেন্ট হবে, ওই ভেবেই
1: এই গল্পটা লেখা। কিন্তু এই গল্পটা শুনতে শুনতে, দুটো গল্প শুনলাম, সে গল্পগুলো সম্পর্কেও জানলাম, সময় একেবারেই শেষ, আর দীর্ঘায়িত করতে পারছি না, তুমি জানো তো। শ্রোতা বন্ধুরা, সৃজনী অনুষ্ঠানের সৃজন কথা পর্ব আজকে তো শেষ করতে হবে, তবে এমনই কোনো একটা পর্ব আবারও হবে এই কথা আমি দিচ্ছি। আজকের মতো শেষ করব আমাদের সৃজন কথা পর্ব আমার সঙ্গে, যিনি আকাশবাণী আগরতলার স্টুডিওতে ছিলেন, আমাদের রাজ্যের অন্যতম পরিচিত একজন মুখ, যিনি সাংবাদিক এবং একাধারে গল্পকার, নন্দিতা দত্ত। নন্দিতা দত্তের কাছ থেকে তাঁরই লেখা কিছু গল্প এবং সেই গল্প সম্পর্কে আলোচনা আমরা শুনছিলাম। আবারও আপনাদের সঙ্গে কথা হবে সৃজন কথা পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আবারও কথা হবে সৃজনী অনুষ্ঠানের সৃজন কথা পর্বে। নমস্কার।
2: সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী এখানেই শেষ হল।
3: সৃজনী অনুষ্ঠানে সৃজন কথা পর্বে আজ শুনলেন গল্পকার নন্দিতা দত্তের সঙ্গে আলাপচারিতা। সংযোজনায় ছিলেন অঙ্কিতা সিংহরায়। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজকে প্রথম গানখানি শুনবেন সুচিত্রা মিত্রের কণ্ঠে।

গানখানি শুনলেন আলপনা রায়ের কণ্ঠে, এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, পরের গানখানি শুনবেন সুবীর সেন ও পূরবী মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ ওড়িশার চাঁদিপুর থেকে দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট পিনাকার সফল পরীক্ষা চালিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ইউক্রেনের মার্তা কস্তুইক এবং চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত সংবাদে। তিন দিনের সফরের দ্বিতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন। অস্ট্রেলিয়ার আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী ক্লেয়ার ওনিল তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, এই সফর দুদেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য তিনি তাকিয়ে রয়েছেন। এই সফরে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময়ের সুযোগ তিনি পাবেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদি ভারত অস্ট্রেলিয়া CEO ফোরামেও অংশ নেবেন। তিনি দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া আজ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্দশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশমন্ত্রকের সচিব পশ্চিম CB জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবিনস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রক জানিয়েছে, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। শান্তি বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার পাশাপাশি জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার উপর গুরুত্ব দিয়েছে ভারত। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান আহ্বান জানিয়েছে নতুন দিল্লি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং আজ এলনিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শিবরাজ সিং চৌহান আজ সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এলনিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এলনিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের ওপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার ওপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
1: जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टेयर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर

0: प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को यह सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভারী বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সাথিসেনের সঙ্গে কথা বলেন। কর্মচারী ভবিষ্য নিধি তহবিল সংস্থা ইপিএফও চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি ইপিএফ অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থবছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন যে নতুন সেন্ট্রালাইজড আইটি এনাবেলড সার্ভিস সিআইটিইএস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও আজ দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা এলআরজিআর পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্ব থেকে এই এলআরজিআর উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এজন্য ডিআরডিও ও ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্যকে মন্ত্রী দেশীয় নকশা এবং প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে অভিহিত করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ারড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনে সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাসুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। এটি ছিল আইম্যাটের পঞ্চম এই ধরনের পরীক্ষা। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের ওপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের একটি আরও নির্ভুল মানচিত্র তৈরি করতে সাহায্য করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতিটি উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থ পাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় 2 জন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 9 এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 7 জনকে ধরা হয়েছে। প্রথম 2 জনের 2 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তির মেয়াদ শেষ হয়েছে, কোনোভাবেই আর তেহরানের সঙ্গে জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন তিনি। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন।
2: I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like these people.
1: ইউক্রেনের মার্তা কস্তুক, চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে নস্কোভা জার্মানির এলিসা মার্টিনার্সকে 6-3, 7-5 সেটে হারিয়েছেন। অপর ম্যাচে কস্তুক ইতালির জাসমিন পাওলিনিকে 6-3, 6-2 সেটে হারিয়ে দিয়েছেন। এর আগে গতকাল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ সেমিফাইনালে পৌঁছন। আগামী

0: আগামীকাল মহিলাদের সিঙ্গলসের ফাইনালে সিঙ্গলসের সেমিফাইনালে গফ মুচোভার ও কৌস্তুক নস্কোভার বিরুদ্ধে খেলবেন। বিশ্বকাপ ফুটবলে শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1টায়। শনিবার ভারতীয় সময় রাত 12:30টায় বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মাঠে নামতে চলেছে নরওয়ে। ওই দিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ইন্দোনেশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO আজ ওড়িশার চাঁদিপুর থেকে দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট পিনাকার সফল পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের মার্তা কস্তুইক এবং চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, এখন কাজের খবর। স্টাফ সিলেকশন কমিশন, কর্মী ও প্রশিক্ষণ বিভাগ DOPT এর কেন্দ্রীয় সচিবালয় ক্লারিক্যাল সার্ভিস CSCS ক্যাডারের অধীনে জুনিয়র সচিবালয় অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রেড লিমিটেড বিভাগীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা 2025-এর জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করছে। পদের নাম ও শূন্য পদের সংখ্যা কেন্দ্রীয় সচিবালয় ক্লারিক্যাল সার্ভিস DOPT 49টি শূন্য পদ। অনলাইনের আবেদন শুরু হয়েছে 25 জুন 2026 থেকে। অনলাইন আবেদনের শেষ তারিখ 16 জুলাই 2026। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সম্ভাব্য তারিখ আগস্ট 2026। উক্ত পদের জন্য বিবেচিত হওয়ার যোগ্য হতে হলে প্রার্থীকে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞাপনে উল্লিখিত প্রয়োজনীয় শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশিকাসহ ন্যূনতম যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে। আবেদন করার পূর্বে প্রার্থীদেরকে প্রযোজ্য সরকারি নিয়ম ও নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত বয়সসীমা পূরণ করেছেন কিনা তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে। 180 নম্বরের কম্পিউটার ভিত্তিক ও লিখিত পরীক্ষা। শুধুমাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় প্রার্থীদের সামগ্রিক ফলাফলের ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন করা হবে। পরীক্ষাটি শুধুমাত্র দিল্লি NCR এর স্টাফ সিলেকশন কমিশন দ্বারা পরিচালিত হবে। বেতন স্কেল 219,900 টাকা। আবেদন পদ্ধতি অনলাইন। অনলাইন আবেদনপত্র পূরণ করার পর আবেদনকারীকে যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র এবং সহায়ক নথিগুলি সরকারি নির্দেশিকা অনুযায়ী সমস্ত পদ্ধতিতে নিম্নলিখিত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। আঞ্চলিক পরিচালক, স্টাফ সিলেকশন কমিশন, উত্তরাঞ্চল, Block No. 12, CGO কমপ্লেক্স, লোধি রোড, নিউ দিল্লি 110003। বেতন স্কেল বেতন স্তর 2 19,900 টাকা থেকে 63,200 টাকা। এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্যের জন্য অনুগ্রহ করে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল নিয়োগ পেজ ssc.gov.in এ চোখ রাখার অনুরোধ করা হচ্ছে। আবারও জানিয়ে দিচ্ছি, অনলাইনে আবেদনের শেষ তারিখ 16 জুলাই 2026। জানিয়ে দিচ্ছি আরও একটি কাজের খবর। ত্রিপুরা হাইকোর্টে নিয়োগ 2026। ত্রিপুরা হাইকোর্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট JAA পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম ও শূন্য পদ। পদের নাম জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, মোট শূন্য পদ 14টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সার্টিফিকেট কোর্স, কম্পিউটারের টাইপিং স্পিড 40 WPM, বয়সসীমা 10/8/2026 অনুযায়ী জেনারেলদের জন্য 18 থেকে 40 বছর এবং SC/ST-দের জন্য 18 থেকে 45 বছর। আবেদন ফি 500 টাকা, SC এবং ST-দের জন্য 250 টাকা। আবেদন শুরু হবে 10ই জুলাই 2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ 10ই আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত।

এতক্ষণ শুনছিলেন নচিকেতার কণ্ঠে আধুনিক গান আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন শ্রীমার বাণী থেকে পাঠ। অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। সকাল 6:15 শিল্পী অমর প্রসাদ চট্টোপাধ্যায়। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 7:45 অভিজ্ঞাপন অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মখালী বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। সকাল 8:40 যুবদের অনুষ্ঠান জায়নক। সকাল 9:10 দেশবন্দন অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে দেশাত্মবোধক গান। অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী শুনবেন সকাল 9:30। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। বাংলা ছবির গান শুনবেন সকাল 11:00 বিভিন্ন শিল্পী কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান চোখের আং। বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা। অনুষ্ঠান মহিলা মহল শুনবেন দুপুর 1:05। দুপুর 1:40 শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। দুপুর 1:50 আধুনিক গান শিল্পী অরিন্দম রায় চৌধুরী। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি বিকেল 5:10। বিকেল 5:45 শুনবেন লোকগীতি শিল্পী মধুসূদন বৈরাগ্য। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর বাংলা পদ্য খেয়া থেকে পাঠ দেবেন নরসিংগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুমা দত্ত হালদার। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে রাজ্যে ড্রাগ থেকে এইচআইভি সংক্রমণ বাড়ছে প্রসঙ্গে বলবেন ডক্টর কনক চৌধুরী। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন রুনা লায়লার কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 সমীক্ষা। অনুষ্ঠান ছায়াগীত শুনবেন রাত 8:10। রাত 8:30 ভক্তিমূলক গান শিল্পী মুকেশ। রাত 9:00 শুনবেন আধুনিক গান অরিন্দম রায় চৌধুরীর কণ্ঠে। রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন অনুষ্ঠান নতুন আলোর দেশারি। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 29.1 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 82%। শুনলেন আবহাওয়ার খবর। আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল ভোর 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:32 হয়ে 55 সেকেন্ড। শুভরাত্রি। জয় হিন্দ।